0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ সোমবার একুশে বৈশাখ, পনেরোই জিলকদ, চৌঠা মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছে খালেদ মাসুদ। শুরুতেই শিরোনাম। নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভায়। জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি, জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসকদের জনগণের সেবা আরো নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানালেন রাষ্ট্রপতি। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভায় বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশে শক্তিশালী, স্বাধীন ও ভাইব্রেন্ট গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে সাহায্য করতে নৌ অভিযানের ঘোষণা দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘনের সামিল, সতর্ক করল তেহরান। এবং ছয়টি ভেন্যুতে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশে পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে আমদানিকৃত নতুন ইলেকট্রিক বাসের ক্ষেত্রে 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট ছাড়া সকল প্রকার কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়। বাসের পাশাপাশি 5 টন বা তার বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন ইলেকট্রিক ট্রাক আমদানির ক্ষেত্রেও একই ধরনের শুল্ক ছাড় ও সুবিধা প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 30 জুন পর্যন্ত কতিপয় শর্ত সাপেক্ষে নামমাত্র কর পরিশোধ করে এইসব যানবাহন আমদানি করা যাবে। জনপ্রশাসনের প্রতিটি পদই সরকারের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে শূন্যপদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রোববার সকালে সচিবালয়ে নিজের অফিস থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির লাগাম টানতে তার সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন সহ স্বচ্ছতা ও জবাবদিহিতার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
3: দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ বদলি কিংবা প্রমোশনের মূল নীতি।
2: সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা, মোবাইল কোর্ট পরিচালনা জোরদার এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় পর্যায়ে কাজ করার জন্য ডিসিদের প্রতি নির্দেশ দেন সরকার প্রধান।
3: নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এ ব্যাপারে বদ্ধপরিকর।
2: বিগত স্বৈরাচার সরকার আমলে প্রতিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল, রাষ্ট্রকে ঋণগ্রস্ত করে ফেলা হয়েছিল দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে।
3: ফ্যাসিবাদী শাসন আমলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল সেই শাসন আমল। 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে।
2: এর আগে জেলা প্রশাসকদের পক্ষ থেকে নাটোর জেলা প্রশাসক মিস আসমা শাহীন বক্তব্য রাখেন।
4: ইতিমধ্যে আপনার সুযোগ্য নির্দেশনায় সবার আগে বাংলাদেশ এই স্লোগানে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দূরদর্শী নেতৃত্বে দেশের টেকসই উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিগুলো মাঠ পর্যায়ে দৃশ্যমান বাস্তবতায় রূপ নিচ্ছে।
2: বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন।
5: আমরা মাঠ প্রশাসনের সদস্যবৃন্দ সরকারের এই জনকল্যাণমুখী নীতি ও কর্মসূচিগুলো পূর্ণ নিষ্ঠা ও একাগ্রতার সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ।
2: এবারে মন্ত্রিপরিষদ বিভাগের বাছাই করা 498টি প্রস্তাব নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সরকারের নীতি নির্ধারকরা। সম্মেলনে মোট 34টি অধিবেশনে সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা বিভাগ থেকে 44টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
0: ডিসি সম্মেলন উদ্বোধনকালে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা মণ্ডলী, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনারগণ এবং জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরো নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের সাধারণ মানুষের অভিযোগ শুনে দ্রুত সমাধান দেওয়ার নির্দেশ দেন এবং তথ্য প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে সহজ ও মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, গুজব, অপতথ্য, অনলাইন অপরাধ দমনে প্রশাসনকে সতর্ক থাকতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করতে হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন বৈশ্বিক পরিস্থিতি প্রেক্ষাপটে জ্বালানি সংকট মোকাবেলা, বাজার মনিটরিং জোরদার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবে সরকার। তিনি গতকাল রাজধানী তথ্যভবন মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। আরো শুনুন প্রতিবেদনে।
6: তথ্যের অবাধ সরবরাহ এখন আর সমস্যা নয়, বরং তথ্যের সাথে নিজের মনের মাধুরী মিশিয়ে বা অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই বড় চ্যালেঞ্জ। সরকারের লক্ষ্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা, তবে এই তথ্য অবশ্যই দায়িত্বশীল ও ক্লিন ইনফরমেশন হতে হবে। রবিবার রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আয়োজিত এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, গণমাধ্যম সংশ্লিষ্টদের সাথে নিয়ে কাজ করতে চায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
7: মুক্ত গণমাধ্যম দিবস বাংলাদেশে উদযাপন করতে এসে আমাদের সকলেরই, যারা গণমাধ্যম নিয়ে কাজ করছেন বা গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের সকলের একটা যাত্রা বিন্দু তৈরি হয়েছে এবং এই যাত্রা বিন্দুটাকে দৃশ্যমান করার একটা দায়িত্ব তথ্য মন্ত্রণালয় নিতে আগ্রহী।
6: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবে সরকার।
7: ইতিমধ্যেই প্রথমন্ত্রণালয় থেকে আমরা যে বিদ্যুতের যে একটা প্যানেল রিক্রুটমেন্ট করতে যাচ্ছি, সেখানে আমরা এখনকার সময়কার ডিজিটাল প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট যে আইনগুলি আছে, বিধিগুলি আছে, বিশ্ব পরিসরে যে আইনগুলি আছে, টেক জায়ান্টরা যেখান থেকে রেজিস্ট্রেশন নিয়েছেন, ইনক্লুডিং ওয়াল স্ট্রিট থেকে শুরু করে অন্যান্য যেখান থেকে নিয়েছেন, সবগুলিকে মিলে এটাকেও কেমন করে আমাদের সঙ্গে কাজ করার একটা বাধ্যবাধকতার মধ্যে আনা যায়। আমি মনে করি যে আসেন আমরা সবাই মিলে কিভাবে কাজ করতে পারি, বিশেষ করে নওয়াব, এডিটার্স কাউন্সিল এবং সাংবাদিক প্রতিনিধিত্ব যারা।
6: নীতিগতভাবে সকল সাংবাদিককে আইনের আওতায় পেশাগত নিরাপত্তা নিশ্চয়তা দেবে সরকার। মানহানি মামলা সহ অন্যান্য আইনি জটিলতাগুলো প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় আনা হবে। সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সহ সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তর এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে গতকাল বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এবং সম্পাদক পরিষদের যৌথ আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম শিল্পকে কেবল মুনাফা অর্জনের মাধ্যম হিসেবে দেখলে হবে না, এটি রাষ্ট্র সমাজ পুনর্গঠনের একটি অত্যন্ত দায়িত্বশীল শিল্প। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, দেশে একটি শক্তিশালী, স্বাধীন ও ভাইব্রেন্ট গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। গতকাল রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, স্কুল কারিকুলামে মিডিয়া লিটারেসি যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলধারার গণমাধ্যমেও ফটোকার্ডের মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনো এডিটোরিয়াল নীতি না থাকলেও এখন মূলধারার গণমাধ্যমেও ফটোকার্ডের মাধ্যমে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ও ম্যাল ইনফরমেশন ছড়ানোর প্রবণতা তৈরি হয়েছে। এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দলু। তিনি গতকাল লালমনিরহাটে এক অনুষ্ঠানে কথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশন অনুযায়ী হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের এই সহায়তা দেওয়া হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। ছয় মাস থেকে পাঁচ বছরের নিচে শিশুদের 81% এরই মধ্যে হামের টিকা পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। গতকাল জেলা প্রশাসক সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অধিবেশন শেষে আয়োজিত ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই শতভাগ শিশু হামের টিকার আওতায় আসবে। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1,261 শিশু। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু রয়েছে, আমদানির কোনো প্রয়োজন নেই, কোরবানির পশুর দামও সহনীয় পর্যায়ে থাকবে। গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে কোনো গরু আমদানি করতে দেওয়া হবে না, এজন্য আগেভাগে সীমান্তের হাটগুলোর ইজারা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এবারের ঈদুল আজহা উপলক্ষে ঢাকা শহরের 27টি সহ সারা দেশে 3,600 গরুর হাট বসবে। ঢাকায় 27টির মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে 16টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি হাট বসবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত 49 জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। গতরাতে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত সংসদ সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ নিয়েছেন বিএনপি জোট থেকে 36 জন, জামায়াতে ইসলামী জোট থেকে 12 জন এবং স্বতন্ত্র জোট থেকে 1 জন। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট নামের এ কেন্দ্র গত মাসে 760 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে 9% বেশি। গতকাল সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভোক্তা পর্যায়ে চলতি মে মাসের জন্য প্রতি 12 কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম 1,940 টাকায় অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 89.52 টাকায় সমন্বয় করা হয়েছে। গতকাল বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। গতকাল ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাসির আহমেদ হাওলাদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী 13 মে মামলার চার্জশিট গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, রাজধানী শাপলা চত্বরে 2013 সালে 5ই মে সংঘটিত হত্যাকাণ্ডে 32 জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তিনি গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর আরও জানান, 7ই জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামে একটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন, যা আজ থেকে শুরু হবে। তিনি বলেছেন, নিরপেক্ষ দেশগুলো থেকে আসা যেসব জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে সেগুলোর নিরাপত্তা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশন প্রধান ইব্রাহিম আজিজি সতর্ক করেন, যে কোনো মার্কিন হস্তক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে বিবেচনা করা হবে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান তার 14 দফা পরিকল্পনার উপর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পেয়েছে এবং তা পর্যালোচনা করছে। তিনি আরও জানান, ইরানের পরিকল্পনা কোনো পরমাণু আলোচনা ছাড়াই কেবল যুদ্ধাবসানে নিবদ্ধ ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজকে বলেন, তিনি ইরানের পরিকল্পনাটি পর্যালোচনা করে এটিকে দৃশ্যত অগ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করেছেন। খেলার খবর ক্রিকেট। আজ থেকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের চলতি মৌসুমের খেলা দেশের 6টি ভেন্যুতে শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে 12টি শীর্ষস্থানীয় ক্লাব অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও ঢাকা লেপার্স। বিকেএসপি 3-এ খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সিটি ক্লাব। ইউল্যাব মাঠে লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ব্রাদার্স ইউনিয়ন এবং পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে খেলবে লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। দিনের অন্য 2 ম্যাচে বিকেএসপি 2-এ খেলবে গুলশান ক্রিকেট ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্স এবং বিকেএসপি 4-এ লড়বে অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। উল্লেখ্য, সব মিলিয়ে এবারের মৌসুমে 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল গতকাল ঢাকায় এসেছে। আগামী 8ই মে ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর 1টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ চমকানো সহ পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি অব্যাহত থাকায় আজ দুপুর 1টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:22 এবং সূর্য অস্ত যাবে 6:28। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভায়। জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি, জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানালেন রাষ্ট্রপতি। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশে শক্তিশালী, স্বাধীন ও ভাইব্রেন্ট গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে সাহায্য করতে নৌ অভিযানের ঘোষণা দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘনের সামিল, সতর্ক করল তেহরান। এবং ছয়টি ভেন্যুতে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি তো অনেক বেশি ভালো আছি। আজকের ওয়েদারটা কিন্তু সেই রকম, কিন্তু আকাশে মেঘলা হলেও আজকে কিন্তু একটু গরম লাগছে। এটা কি আমারই একার লাগছে নাকি আপনাদেরও লাগছে, একটু জানিয়ে দিবেন। যাই হোক, গতকাল একটা কিন্তু মজার ঘটনা ঘটেছে। গতকাল রোদ এবং বৃষ্টি একসাথে হয়েছিল। তো আমরা যেহেতু জানি যে বাঙালি, যেহেতু আমরা আমাদের মধ্যে একটা কি বলবো, একটা প্রবাদ বাক্য আছে যে রোদ বৃষ্টি একসাথে হলে শিয়াল মামার বিয়ে হয়। তো সেই শিয়াল মামার বিয়েতে কে কে গিয়েছিলেন, কে কে শিয়াল মামার বিয়ে খেয়েছেন? আমি তো যেতে পারিনি ঘুমের কারণে, আমি ঘুমিয়েছিলাম তখন আসলে। তো উঠে দেখি যে রোদ বৃষ্টি একসাথে হয়ে গেছে এবং বিয়েটাও হয়ে গেছে। তো বিয়েটা খেতে পারিনি। তো যাই হোক, আপনারা জানিয়ে দিবেন যে কে কে শিয়াল মামার বিয়ে দেখেছেন, বিয়েতে খেয়েছেন। আমি তানহা চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে, এবং ঠিক যেভাবে প্রতি রবি থেকে বুধবার চলে আসি মর্নিং মাইক নিয়ে, সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকি, প্রচুর বকবক করি, প্রচুর গল্প করি এবং অনেক মজার মজার কথা কিন্তু শেয়ার করি আমি, এবং নতুন নতুন অনেক ইনফরমেশন, ঘটনা, গল্প, ইতিহাস কিন্তু আমি গল্প করি, আলোচনা করি আপনাদের সাথে। যাই হোক, একটা সুন্দর সকাল শুরু হয়েছে। আশা করি সকালের মতো আপনার দিনটি এবং সারা মাস, সারা বছর, সারা জীবন আপনার খুব ভালো যাক, এই কামনা রইল, এবং সবার জন্য অনেক অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা। আমার জন্য একটু দোয়া করে দিবেন সবাই, যারা যারা আমাকে এখন শুনছেন। বাই দ্য ওয়ে, সকাল থেকে একদম ঠিক 8টা থেকে আমাকে শুনতে লেগে পড়েন কে কে, এটা কিন্তু কমেন্ট করে, SMS করে জানিয়ে দিবেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এবং ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। ওকে, সো পোস্ট চলে গেছে অলরেডি, পোস্টে কমেন্ট করে দেন এবং কি বলবো, আমি কমেন্টগুলো পড়বো এবং SMS এর রিপ্লাই দিব। সো মজার মজার কমেন্ট করতে হবে, মজার মজার মেসেজ করতে হবে। ওকে, যত না বলা কথা আছে, যত দুষ্টুমি আছে, যত রকমের ফান মোমেন্ট আছে, সেগুলো কিন্তু শেয়ার করে দিতে হবে। ওকে, তো যাই হোক, আমি আজ সোমবার তাই না, মাত্র সোমবার, ও মাই গড, বাট মাসের 4 তারিখ তো, মানে বুঝতেই পারছেন এই 1 তারিখ থেকে 4 তারিখ, হ্যাঁ 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বলা যায় যে একটা স্যালারির কিন্তু গন্ধ পাওয়া যায়, তাই না? মনটা খুব ফুরফুরে লাগে যে কবে আসবে, কবে আসবে, এরকম একটা ভাব থাকে। তো যাই হোক, আমরা এই ফুরফুরা মনটাকে এবং স্যালারির জন্য অপেক্ষা করছেন যারা, তাদের জন্য একটা গান ডেডিকেট করে দিচ্ছি, বাউলা। বাউলা গানটি শুনবো আমরা এখন, মিকি এবং সুশান্ত এর ফিট খান ব্রাদার্স এর গানটি আমরা শুনবো। সো গানটা শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো সাথেই থাকুন, ঢাকা FM 90.4 শুনতেই থাকুন এবং আমাকে মিস করতে থাকুন। ওকে, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা
5: জন্তু, মগর কি বলতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: ফিল করেন ঢাকা FM 90.4।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
2: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হা হা টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে এবং অনেক গল্প করবো, আড্ডা দিব। সকাল আটটা থেকে চলে এসেছি, প্রতি রবি থেকে বুধবার সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত আমি তানহা থাকি আপনাদের সাথে। সো অনেক গল্প করি, আড্ডা দিই, মজা করি, অনেক ধরনের গল্প করি এবং বিভিন্ন রকমের বিষয় নিয়ে কথা বলি। সো আজকেও তাই হবে এবং আপনাদের পাঠানো SMS কমেন্টগুলো পড়বো। মজার মজার SMS কমেন্ট পাঠাতে থাকেন 01841904904 এই নম্বরে। আর ফেসবুকে চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আমরা আবারও মানে আমাদের গল্প শুরু করবো, আড্ডা শুরু করবো। তার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করবো। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার একটি IP ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার একটি IP ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি IP ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ আপনাদের এই ইনফরমেশনটি খুব বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নিচ্ছেন। তো চলুন আমরা ব্রেক নেব আবারও। ফার্স্ট আওয়ার প্রায় শেষ করে ফেলেছি, গল্প করবো, মেসেজ পড়বো। সবাই কিন্তু কমেন্ট করছে অনেক আমার পোস্টে। যারা যারা এখনো আমার পোস্ট দেখেনি তারা কিন্তু ফেসবুকে চলে যেতে পারেন আমার পোস্ট দেখতে। গতকাল হচ্ছে রোদ এবং বৃষ্টি একসাথে হয়েছিল, তো সেটা নিয়ে একটা পোস্ট করেছি যে কে কে হচ্ছে শিয়াল মামার বিয়ে খেয়েছেন। কারণ রোদ বৃষ্টি একসাথে হলে আমরা জানি যে শিয়াল মামার বিয়ে হয়, তাই না? তো সেখান থেকে আর কি আমার মনে হলো যে হয়তোবা আপনারা কেউ কেউ এই বৃষ্টি এই বিয়েটা খেতে পারেন। আমি তো খাইনি, কারণ হচ্ছে আমি ঘুমিয়েছিলাম তখন, তো ঘুম থেকে উঠিয়ে দেখলাম যে এই অবস্থা। প্রচুর মেসেজ, প্রচুর কমেন্ট আসছে, তো কমেন্টগুলো পড়বো একটু পর থেকে। তো সাথে থাকুন এবং গান শুনবো। আজ এই আকাশ যেহেতু মেঘলা হয়ে আছে, তো আজ এই আকাশ গানটি আপনার জন্য ডেডিকেট করলাম এবং গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। So stay tuned.

দীর্ঘশ্বাসের মতো, নিঃসঙ্গ বৃক্ষের মতো, নির্জন নদীর মতো, বিচ্ছিন্ন দ্বীপের মতো, মৌন পাহাড়ের মতো, আজীবন সাজা প্রাপ্ত।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এই মুহূর্তে সেকেন্ড আওয়ারে চলে এসেছি এবং অনেকেই হয়তো ঠিক এই মুহূর্তে ঘুম ভেঙে গেছে, উঠে গেছেন এবং আমাকে শুনছেন, কাজের জন্য বের হয়েছেন বা বের হবেন বা রেডি হচ্ছেন বা মাত্র ঘুম ভেঙেছে, যে যাই যে অবস্থায় থাকুক না কেন, সবাইকে আমি একটা কথা বলতে চাই। যেহেতু আকাশ এখন মেঘলা, তাহলে সেই মত মানে সেইভাবে সেই পরিবেশে প্রিপারেশন নিয়ে, সেফটি নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করবেন। আমি এর আগেও অনেকবার বলেছি যে প্লিজ সাথে অলওয়েজ ছাতা অথবা রেনকোট ক্যারি করবেন এবং একটা পলি ব্যাগ ক্যারি করবেন এবং অলওয়েজ প্রোটেকশনে মানে লাইক সবকিছু প্রিপারেশন নিয়ে বের হবেন। আর সকালের ব্রেকফাস্টটা অবশ্যই অবশ্যই করতে হবে, কারণ একটা সুন্দর ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট আসলে আপনার সারাটা দিন অনেক বেশি হেলদি রাখে, অনেক বেশি অ্যাক্টিভ রাখে, অনেক বেশি এনার্জেটিক রাখে। সো অবশ্যই ব্রেকফাস্টটা করে নেবেন এবং সকালবেলা যদি হয় এক কাপ চা, যদিও আমাদের আমি যতটুকু জানি যে চা কফি আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর, বাট সকালের দিনে একটা চা তো খাওয়াই যায়, সেটা খুব ভালো একটা রং চা হতে পারে, রং চা কিন্তু শরীরের জন্য ভালো, বা ব্ল্যাক কফি হতে পারে। সকাল সারাটা দিন কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ লাগবে, এনার্জেটিক লাগবে। তো যাই হোক, আমরা আবারও গল্পে চলে যাব। এই মাত্র আমি হচ্ছে দেখছিলাম যে কিয়ারা আদমানি, আমাদের যে বলিউড অভিনেত্রী, তিনি একটা সিনেমা করেছেন এবং সেই সিনেমার একটা ছোট টিজারও কিন্তু আমরা দেখে ফেলেছি এর মধ্যে। সেই সিনেমাটার নাম হচ্ছে টক্সিক এবং টক্সিক সিনেমায় কিয়ারা আদমানিকে আমরা কিন্তু অনেক বোল্ড লুকে দেখতে পাবো বলে ধারণা করতে পারছি। কিছু কিছু সিন কিন্তু আমরা বের হয়েছে, সো সেগুলো দেখে আমরা ধারণা করতে পারছি। বাট যেহেতু তিনি বিশেষ খুব রিসেন্টলি হচ্ছে মা হয়েছেন এবং আপনারা দেখেছেন তার রিসেন্টলি ছবি, তাকে এত সুন্দর লাগছে এবং এত সুন্দর একটা আফটার মম ইরা, মানে মম ইরাতে যেটা গ্লো কাজ করে ফেসের মধ্যে, সেটা কিন্তু তার ফেসে এখন দেখা যায়। সো অনেক সুন্দর লাগে তাকে। বাট একটা রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে টক্সিক সিনেমায়, যে বোল্ড সিনেমাগুলো, বোল্ড সিনগুলো আছে, বোল্ড অ্যাক্টিংগুলো আছে, বোল্ড সিনের যে পার্টগুলো ছিল সেগুলো কিন্তু কিয়ারা আদমানি বের মানে কাট করে দেওয়ার কথা বলেছেন, মানে বলেছেন টক্সিক সিনেমার সব যে অথরিটি আছে তাদের কাছে ও রিকোয়েস্ট করেছেন যেন তার বোল্ড সিনগুলো বা তার ওভার কি বলবো এটাকে, ওভার যে বোল্ডই বলা যায় আর কি, বোল্ড সিনগুলোকে যেন বাদ দিয়ে দেওয়া হয়। তো 2014 সালে ফাগলি দিয়ে বড় পর্দায় অভিষেক পর থেকে একের পর এক জনপ্রিয় সিনেমায় কাজ করে নিজের অবস্থান কিন্তু শক্ত করে ধরে রেখেছেন এই অভিনেত্রী। তবে দ্য আনটোল্ড স্টোরি, কবির সিং এবং শের শাহ এবং গুড নিউজের মতো ছবিতে তার অভিনয় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছেন। কিন্তু এবার তার এই যে সিনেমা থেকে বোল্ড সিনগুলো বা বেশি একটু বেশি হাইপ সিনগুলোকে বাদ দেওয়ার কথা নিয়ে, এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে। তবে সিনেমাটি নিয়ে নতুন করে একটা সিদ্ধান্তের কথা ভাবছেন এই অভিনেত্রী। তো যাই হোক, শুটিং শেষ হওয়ার পর কিছু অন্তরঙ্গ দৃশ্য এবং কিয়ারা নিজের অবস্থান পরিবর্তন করেছেন, যেহেতু মানে স্বাভাবিক বুঝতেই পারছেন একটা সে তার মমিরা কাটাচ্ছে এবং সেখানে কিছু অন্তরঙ্গ দৃশ্য বা বোল্ড সিন থাকলে সেখানে কিন্তু তার একটু আনকমফোর্টেবল লাগাটা খুব স্বাভাবিক। তো সেই সিনগুলো কিন্তু বাদ দেওয়ার কথা উনি বলেছেন। তো দেখা যাক কি হয় এবং এই সিনেমা রিলিজ হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে কি হয়েছিল এবং কি হচ্ছে, কি ঘটবে। তো যাই হোক, আমরা ওয়েট করে থাকি। তো যাই হোক, আমরা আবার আবারও গানে চলে যাব, আন্দাজে করম গানটি শুনবো। গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। তো সাথে থাকুন ঢাকা FM 90.4, শুনতে থাকুন, আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বুধবার 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি। সো অনেক গল্প করবো, আড্ডা দিব, আরও মজা করবো এবং আপনাদের পাঠানো SMS কমেন্টগুলো পড়বো। তো টিউন করে থাকুন এবং স্টে টিউন্ড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ফার্মার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আই গ্যাস ইউনাইটেড, এক নেশন এক স্টেশন।

0: Gas United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: I Gas United.
2: Money Mike. Morning Mike.
3: Welcome back to Morning Mike with Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. সো এই মুহূর্তে আমরা তো সেকেন্ড আওয়ারে আছি এবং এখনো কিন্তু আকাশটা খুবই মেঘলা হয়ে আছে. জানি না আজকেও হয়তো খুব বৃষ্টি হবে. বৃষ্টি হলে মাঝে মাঝে কিন্তু খুব ভালোই লাগে. যদিও বৃষ্টি হলে কিন্তু একটু ঘুম ঘুম পায়, একটু আলসেমি কাজ করে, একটু খিচুড়ি খেতে ইচ্ছে করে. আমি জানি না, আমার হচ্ছে বৃষ্টি আসলেই শুধু খিচুড়ির কথাই মনে পড়ে. তো যাই হোক, দেখা যাক, বৃষ্টি টিষ্টি আসলে হয়তো বা খিচুড়ি রান্না করতে পারি বা খিচুড়ি খেতে পারি. তো আপনারা আমাকে বলে দিতে পারেন যে আমি কি করবো আজকে, খিচুড়ি খাবো নাকি খাবো না. ওকে, আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে. এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন. ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM. আমি কিন্তু একটা সুন্দর পোস্ট করে দিয়েছি ফেসবুকে. গতকাল যেহেতু রোদ বৃষ্টি একসাথে ছিল, শিয়াল মামার বিয়ে হয়েছে, তো আমি কিন্তু তখন ঘুমিয়েছিলাম, তো আমি শিয়াল মামার বিয়েটা খেতে পারিনি, যেতে পারিনি. তো আপনাদের মধ্যে কে কে হচ্ছে শিয়াল মামার বিয়ে খেয়েছেন বা শিয়াল মামার বিয়ে দেখেছেন সেটা কিন্তু জানাবেন. বাই দ্য ওয়ে, শিয়ালের বিয়ে নিয়ে একটা অসাধারণ সিনেমা কিন্তু আছে, যদিও সিনেমাটার নাম আমার এখন মনে পড়ছে না, বাট আমি কিন্তু সেই সিনেমাটার নাম জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো. যদিও আমার সেই শুধু সিনটার কথা মনে পড়ছে, যে একটা বাচ্চা ছেলে জঙ্গলের মধ্যে চলে যায় এবং শিয়ালের বিয়ে দেখে ফেলে. এবং এটাতে নিয়ম ছিল যে শিয়ালের বিয়ে যে দেখবে তার হচ্ছে মৃত্যু হতেই হবে, যদি তাকে মৃত্যু না দেওয়া হয় তাহলে তার ফ্যামিলির অনেক বড় ক্ষতি হবে. তো এটা গ্রামের সবাই জানতো, কিন্তু সেই বাচ্চাটির এটা কৌতূহল ছিল যে সে শিয়ালের বিয়ে দেখবে. এবং সে কিন্তু বনে চলে যায় এবং তারপর শিয়ালের বিয়ে দেখে ফেলে এবং শিয়ালরাও তাকে দেখে ফেলে যে সে দেখে ফেলেছে. এবং সে দৌড়িয়ে যখন ঘরে ফিরে যায় ততক্ষণে তার মা এবং ফ্যামিলির সবাই জেনে যায় এবং মা তাকে ঘরে ঢুকতে দেয় না, তাকে ঘর থেকে বের করে দেয় এবং সে কান্না করতে করতে সেই জঙ্গলে যায়। কিন্তু শিয়ালের যখন শিয়ালের সে দলের সামনে পড়ে, শিয়ালের দল কিন্তু তাকে মারে না, তার প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে এবং তারপর আরো পুরো মুভি সিনেমাটা এগিয়ে যায়। যাই হোক, যদি কেউ ওই সিনেমাটা দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে জানিয়ে দিবেন, যদিও অনেক সুন্দর একটা সিনেমা, হলিউডের সিনেমা। ওকে, এই মুহূর্তে আপনাদের সাথে আমি একটা ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আমার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd. ambarit আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ আপনাদের এই সার্ভিসটি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। তো চলুন আমরা আবারও ব্রেকে যাবো, তো তার আগে আপনাদের পাঠানো কমেন্টগুলো একটু পড়বো ফেসবুকের, মানে আমার যে পোস্ট আপলোড করেছি সেটার কমেন্টগুলো একটু পড়বো। মোহাম্মদ কাশেম লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু আপনি? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন এবং সুন্দর সুন্দর মজার মজার আরও কমেন্ট করবেন। সেলিম রাজ কমেন্ট করেছেন, জুবের আহমেদ কমেন্ট করেছেন, মোহাম্মদ মাসুদ রানা কমেন্ট করেছেন, শুভ সকাল আপু কেমন আছেন, আমি নিয়মিত আপনার প্রোগ্রাম শুনি কিন্তু সবসময় কমেন্ট করতে পারি না, আমি তো দাওয়াত পাইনি, আমি আমার হারিয়ে বন্ধুদের অনেক মিস করি, 2011 সালে তাদের সাথে শেষ দেখা হয়েছিল সাইফুল কোচিং সেন্টার টাঙ্গাইল এ, তারপর তাদের সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি, তারা হয়তো আমাকে ভুলেই গেছে কিন্তু আমি তাদের এখনো মনে রেখেছি, মারুফ জিতু আরও অনেক বন্ধু তাদের অনেক মিস করি। ওয়াও, যদি আমার এই শোয়ের মাধ্যমে মারুফ জিতু আর যা যারা ছিলেন তারা যদি দেখতে পান বা শুনতে পান, তারা কিন্তু আমাদের এই মাসুদ রানা ভাই সাথে যোগাযোগ করে নেবেন, উনি কিন্তু আপনাদেরকে অনেক বেশি মিস করছে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস কমেন্ট। তাহিদুল ইসলাম কমেন্ট করেছে এবং ইয়াসি আহমেদ আরাফাত কমেন্ট করেছেন, এছাড়াও হাসনাইন রাফি কমেন্ট করেছেন আমাদেরকে, সুহাগ চাকমা কমেন্ট করেছেন, অ্যান্ড ইয়াসিন আহমেদ আরাফাত কমেন্ট করেছেন, জনি শেখ কমেন্ট করেছেন, মামুন কমেন্ট করেছেন এবং জামাল মিয়া কমেন্ট করেছেন। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা আমাকে কমেন্ট করছেন এবং জানতে চাচ্ছেন আমি কেমন আছি। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। এবং আমি সকাল থেকেই কিন্তু বারবার এই কথাটা বলছি যে আজকে সুন্দর একটা দিন এবং সকালটা খুব সুন্দর, সো আমি অনেক বেশি ফ্রেশ আছি এবং খুব কি বলে মর্নিং একটা মুডে আছি। সো দেখা যাক, আমরা আবারও কমেন্ট পড়বো, SMS পড়বো, আপনাদের পাঠানো গল্পগুলো শুনবো, মজা মজা মজা আড্ডা দিব। তবে তার আগে এখন একটা ব্রেক নেব, থান্ডার অ্যাওয়ারনেস মানে সরি মানি অন মাই মাইন্ড এই গানটি আমরা শুনব এবং গানটা শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো সাথে থাকুন এবং ঢাকা এফএম 90.4 শুনতে থাকুন, একটু পরে ফিরছি।
4: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা এফএম 90.4।

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha. Apnara shunchen Dhaka FM 90.4. Ami Tanha achi apnader sathe sokal 8ta theke 11ta porjonto proti robi theke budhbar Morning Mike niye Dhaka FM 90.4 e ami thaki. To jara jara amar sathe golpo korte chan, amake pochondo koren, amake bhalobashen, amake shunte chan, tara kintu chole ashben thik ei shomoytate. Ar jara sokal theke shunchen amake, sokal theke amar sathe achen, taderke bolbo onek onek onek onek thanks ebong onek onek bhalobasha apnader jonno. Ar jara ei muhurte connect hoyechen ba যারা আজকে প্রথমবার শুনছেন তাদেরকে বলবো, আশা করি এরপর থেকে সবসময় আপনাদেরকে অন টাইমে আমি পাবো। তো আমরা আবারও গল্পে চলে যাই, আড্ডায় চলে যাই। মাত্র আমার কাছে একটা খুবই কি বলবো মানে মজাদার এবং একটু ভয়ঙ্কর বলা যায় একটা গল্প আমার সামনে এলো। 1999 সালের মে মাস হংকং পুলিশের সামনে আসে এক রহস্যময় ঘটনা যা পরে ইতিহাসে জায়গা করে নেয় হ্যালো কিটি মার্ডার নামে একটি সাধারণ পুতুল হ্যালো কিটি মারমেড ডল। কিন্তু এর ভিতরে লুকিয়ে ছিল এক নারীর ছিন্ন মাথা। ভুক্তভোগী ছিলেন ফ্যান ম্যান ই, বয়স মাত্র 23, পেশায় নাইটক্লাব হোস্টেস। তাকে অপহরণ করে তিন ব্যক্তি, এরপর এক মাসেরও বেশি সময় ধরে চালানো হয় নির্মম নির্যাতন। অবশেষে সেই নির্যাতনের ফলেই তার মৃত্যু ঘটে। এই ভয়াবহ ঘটনার রহস্যের জট খোলে অপ্রত্যাশিতভাবে। নির্যাতনের সঙ্গে জড়িত 13 বছর বয়সী এক কিশোরী হঠাৎ পুলিশের কাছে গিয়ে দাবি করে নিহত তরুণীর আত্মা তাকে তাড়া করছে। আতঙ্কে সে পুরো ঘটনাটি খুলে বলে এবং পুলিশকে নিয়ে যায় সেই বাসায় যেখানে ফ্যানকে আটকে রাখা হয়েছিল। সেখানে গিয়ে পুলিশ যা খুঁজে পায় তা যেন কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। একটি পুতুলের ভেতরে সেলাই করে রাখা হয়েছিল ফ্যানের মাথা খুলি, পাশাপাশি পাওয়া যায় তার একটি দাঁত এবং শরীরের কিছু অভ্যন্তরীণ অঙ্গ। তবে তদন্ত করে বড় এক জটিলতা তৈরি হয়, তার দেহের বেশিরভাগ অংশ না থাকায় মৃত্যুর সঠিক কারণ প্রমাণ করা সম্ভব হয়নি। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যার বদলে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ গঠন করা হয়। শেষ পর্যন্ত আদালতে তিনজনকে দোষী সাব্যস্ত করে এবং তাদের প্রত্যেককে আজীবন কারাদণ্ড দেয়। মানে জাস্ট ইমাজিন, একটা পুতুল আপনার বাসায় আছে এবং সে পুতুলের মধ্যে একটা মানুষের আস্ত মাথা রাখা হয়েছে, আপনার তখন কি অবস্থা হবে? যাই হোক, আমরা এত বেশি ভয়ঙ্কর সিচুয়েশনে না যাই, এইরকম কোনো ঘটনা আমাদের সাথে না হোক সেটাই আমরা চাইবো। আর অবশ্যই কাহিনীটা কিন্তু অনেক বেশি মজার এবং ইন্টারেস্টিং। আই থিঙ্ক এটা নিয়ে কোনো সিনেমাও বের হয়েছে কিনা আমি জানি না, কোনো ভূতের মুভি কিন্তু বানানো যাবে এই ঘটনাটা নিয়ে। যাই হোক, আমরা আবারও চলে যাব আমাদের ব্রেকে, বাট যাওয়ার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে যাব। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস উইশ ফর। সো এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন আই হোপ। সো আমি এখন একটা ব্রেক নিব, গান শুনবো এবং আবার কিছুক্ষণ পরে ব্যাক করবো। সো সাথে থাকুন ঢাকা এফএম 90.4, শুনতে থাকুন, ফিরছি একটু পরে।
2: স্যার আসবো?
3: হুম আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: নাই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে
4: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: ডিলার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সো গল্প করতে করতে বিদায়ের সময় হয়ে গেছে, এখন চলে যাব। তবে যাওয়ার আগে আবার একটু কথা বলে যাব, মানে আপনার সাথে গল্প করে যাব, মেসেজ এবং কমেন্টগুলো একটু পড়ে যাব। অনেকে আমাকে এসএমএস করেছেন, আপু আপনি কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি। যাদের এসএমএস পড়তে পারছি না তারা কিন্তু মন খারাপ করবেন না, আমি চেষ্টা করব আগামী দিন আপনাদের এসএমএসগুলো পড়ার। আর মজার মজার এসএমএস করতে হবে কিন্তু। এসএমএস নম্বর, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এটা। আর ফেসবুকে চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো আজ চলে যাব, যাওয়ার আগে আমার কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। অমৃত বোস মেসেজ করেছেন, এছাড়াও রাকিব মেসেজ করেছেন, ওকে গুড মর্নিং জানিয়েছেন। ওকে গুড মর্নিং সবাইকে। সকাল তো শুরু হয়ে গেছে এবং এখন কিন্তু একটু একটু করে আলোর ঝলকানি দেখছি, মানে লাইক রোদ কিন্তু উঠছে এবং সকাল থেকে কিন্তু আকাশটা মেঘলা মেঘলা ছিল। তো আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে, বাট যেহেতু রোদ উঠেছে তো সেহেতু আজকের মনে হচ্ছে খিচুড়ি ক্যান্সেল করতে হবে, ঠিক না? যাই হোক, আমরা আমি আর কি আমরা না আমি হচ্ছে বিদায় নিচ্ছি। তবে আগামীকাল আবার ঠিক এই সময় দেখা হবে, প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি তানহা মর্নিং মাইক নিয়ে থাকি ঢাকা এফএম 90.4 এ। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতি কাব্য নিয়ে রেডিও আম্বার 102.4 এফএম এ আমি থাকি। তো যারা যারা আমার সাথে গল্প করতে চান তারা কিন্তু সকাল এবং দুপুর দুটো সময় আমার সাথে গল্প করতে পারবেন এবং আড্ডা দিতে পারবেন। তো আজ এখন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকাল আবার কথা হবে, আড্ডা হবে এবং আমাকে শুনবেন আশা করি। এবং ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু মিস করতে হবে এবং আমার জন্য ওয়েট করতে হবে। ওকে, তো আজ বিদায় নিচ্ছি, বাই বাই এবং শুভকামনা রইল সবার জন্য। কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কুলকুল মুকুল চাকে ব্যাকুল, কুলকুল মুকুল চাকে ব্যাকুল।
5: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
6: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
5: মুকুল টি স্টল,
7: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো. দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর. ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে. ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়. লেটস গো দ্য রিদম অফ জার্নি.

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো, চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: এক নেশন এক স্টেশন।
2: উফ, শান্তি নাই রে।
3: আছে
2: কই?
3: ঢাকা এফএম টিউন করেন,
2: তারপর
3: পাবেন
2: কি
3: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সমুদ্র আর গান সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে.
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে.
2: এই কথা তো, চলো এখনই.
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4. আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই.
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ফিটনেস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আরজে হাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
3: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
4: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

ঢাকা আবারও কিন্তু চলে এলাম নতুন একটা সপ্তাহে, নতুন একটা দিনে। আমি আরজি রিদম আপনাদের বন্ধু কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল নিয়ে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4, আর আমি আরজি রিদম কিন্তু আবারও হাজির হয়ে গেলাম। এই তো অনেকদিন পর কিন্তু আবারও চলে এসেছি। অনেকেই খোঁজ খবর নিয়েছেন, একটু অসুস্থ ছিলাম, অসুস্থতা কাটিয়ে কিন্তু আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এবং এই তো চলে এসেছি আপনাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য। এবং আমার যেটা ধারণা আর কি, যে আপনাদের মাঝে যখন যেহেতু চলে এসেছি অটোমেটিক্যালি আসলে ভালো হয়ে যাওয়ার কথা, সুস্থ হয়ে যাওয়ার কথা। এবং আলহামদুলিল্লাহ এখন বেশ সুস্থ ফিল করছি, আগের থেকে বেশ ভালো আছি। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। অনেকদিন পর কিন্তু চলে এলাম বন্ধুরা। সোমবার মঙ্গলবার এবং বুধবার মানেই কিন্তু দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত মিড ডে ফিলস, আর ঠিক বরাবর টাইমেই দুপুর 2টা বাজে কিন্তু আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আছে একদম বিকাল 5টা পর্যন্ত অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, আর আপনাদের জন্য তো প্লে লিস্ট জুড়ে সুন্দর সুন্দর সব গান অপেক্ষা করছে। শুরুতে একটু বলে দিতে চাই যে বন্ধুরা খুব সহজেই কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন, এবং আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 01841904904, এই নম্বরে কিন্তু হচ্ছে আমাদের টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং জানিয়ে দিতে পারেন কোথেকে রিদমকে শুনছেন, মিড ডে ফিল শুনছেন এবং ঢাকা FM 90.4 এর সাথে আছেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজেও কিন্তু বন্ধু যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ilovethakafm। তাছাড়া কিন্তু আমাদের একটি অফিসিয়াল অ্যাপও আছে যেটা আপনার প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাচ্ছেন, ঢাকা FM 90.4। আপনি যদি অ্যাপটি ডাউনলোড করে ফেলেন খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু আমাদের সাথে যুক্ত যেতে পারবেন এবং ঢাকা FM 90.4 শুনতে পারবেন। তো আশা করছি বন্ধুরা যারা এখন পর্যন্ত যুক্ত হয়ে গেছেন একদম শেষ পর্যন্ত কিন্তু থাকবেন, আর মাত্র যারা যুক্ত হলেন বা আমাকে শুনছেন আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমার সাথে থাকতে হবে, কারণ আপনাদের সাথে অনেক অনেক গল্প আছে, অনেক অনেক আড্ডা আছে এবং প্লে লিস্ট জুড়ে কিন্তু ভারী সুন্দর সুন্দর গান কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য। অনেকেই এখন পর্যন্ত যুক্ত হয়ে গেছেন, আমি দেখতে পাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটাই হয়তো একটা ভালো লাগা যে আসলে আমি আসার আগ মুহূর্তে আপনারা চলে আসেন এবং আপনারা যুক্ত হয়ে যান এবং টেক্সট করা শুরু করেন, খুব ভালো লাগে আসলে যখন এগুলো দেখি আমি। তো আশা করছি সবাই একদম শেষ পর্যন্ত থাকবেন, সবার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। তো বন্ধুরা যেহেতু এখন চলে এসেছি একদম টোটালি রিল্যাক্সড আছি, কোনো টেনশন আর মাথায় নেই, এখন আমার যেটা মনে হয় যে এখন আমাদের একটা গানে চলে যাওয়া উচিত। গান শেষে কিন্তু আমরা আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো বন্ধুরা সেটা হচ্ছে প্রীতম আর জেফারের করা একটা গান, তাণ্ডব অ্যালবামের লিচুর বাগানে। খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবাই পছন্দ করবেন, এনজয় করবেন। অ্যান্ড অবভিয়াসলি কিন্তু খুব জলদি আবারও ফিরে আসছে আপনাদের মাঝে। তো বন্ধুরা চলুন এখন এত কথা না বাড়িয়ে গানে চলে যাই, আবারও গান শেষে আপনাদের মাঝে ফিরে আসছি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আর আপনারা শুনছেন কিন্তু আপনাদের প্লে স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম কিন্তু বরাবর দুইটার দিকে চলে এসেছি আপনাদের মাঝে, এবং দেখতে দেখতে কিন্তু নতুন সপ্তাহের নতুন একটা সোমবারে কিন্তু আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আলহামদুলিল্লাহ আমিও এখন আগের থেকে বেশ ভালো আছি। অনেকেই কিন্তু আমাকে আমার খোঁজ খবর নিয়েছেন, আমার সাথে যোগাযোগ করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে আসলে এরকম একটা মানে ক্লান্তিকর সময়তেও হচ্ছে আপনারা আমার খোঁজ নিয়েছেন বা আমাকে আমার জানার চেষ্টা করেছেন আমি কেমন আছি, ঠিক আছে কিনা, ভালো আছি কিনা। আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছি। এখন পর্যন্ত কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ একদম শুরুর মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করছি যারা যুক্ত হয়ে গেছেন একদম শেষ পর্যন্ত কিন্তু সবাই আমার সাথে থাকবেন। তো বন্ধুরা চলুন কিছু মেসেজ একটু দেখে আসি, কারণ এখন পর্যন্ত একদম সেই শুরুর মুহূর্তে কিন্তু মানে আমি আসার আগ মুহূর্তেই অনেকে চলে এসেছে। সো আপনারা তো আবার হচ্ছে অনেক সময় আমার সাথে রাগ অভিমান করে বসেন। তো যাই হোক চলুন একটু মেসেজ দেখে আসি। আমার সাথে কিন্তু অমৃত দাদা চলে এসেছেন, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর। তারপর আমার সাথে শরীয়তপুর থেকে আছেন কিন্তু অন্তর, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অন্তর, আপনি কেমন আছেন একটু জানিয়ে দিবেন কষ্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তিশা 90.4 শুনছি চিটাগাং থেকে। তিশা অনেক অনেক ধন্যবাদ ঢাকা FM 90.4 এর সাথে থাকার জন্য। আশা করছি সবসময় ঢাকা FM 90.4 এর সাথে থাকবেন, এবং যেহেতু এই যে আমি এখন চলে এসেছি আশা করছি আমার সাথেও থাকতে পারেন বিকাল 5টা পর্যন্ত। অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, অনেক সুন্দর সুন্দর গান কিন্তু আমরা শুনব। মেসেজেও কিন্তু এখন পর্যন্ত অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। একদম শুরুতেই যদি দেখি, জান্নাতুল হীরা আছেন আমাদের সাথে, লিখেছেন ভাইয়া কেমন আছো, দুই দিন অসুস্থ ছিলাম তবে এখন অনেকটা ভালো লাগছে, তোমার জ্বর কমেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার জ্বর মোটামুটি কমেছে, তবে শরীরটা এখনো একটু দুর্বল আছে। সবাই দোয়া করুন ইনশাআল্লাহ যাতে খুব জলদি একটা কি বলে মানে শরীরটা যাতে ভালো হয়ে যায় বা সুস্থ হয়ে উঠতে পারি। আচ্ছা তারপর এই যে মিস্টার আলুর দম, কি অবস্থা, কেমন আছেন এখন, বলেন আমার নাম কি? আচ্ছা মোবাসিরা অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমাকে তো আলুর দম আসলে মোবাসিরাই ডাকে, অ্যান্ড মোবাসিরও চলে এসেছে একদম শুরুর মুহূর্তে, দেখে খুব ভালো লাগলো। আশা করছি মোবাসির একদম শেষ পর্যন্ত কিন্তু থাকবেন আমার সাথে। চট্টগ্রাম থেকে কাইসার আছেন আমাদের সাথে, নিমু আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, সানিমও কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। তারপর আমাদের সাথে আছেন তাজবিদ আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনার পরিবারের সবাই কেমন আছে? আর মেসেজ তো দিব না, কারণ কাল মা ঝাড়ু নিয়ে তাড়া করে বেড়ালো আপনাদের মেসেজ দেওয়ার জন্য, তবে পুরোটা সময় শুনবো। তাজবিদ অনেক অনেক ধন্যবাদ। যে আসলে এরকম একটা প্রতিকূল অবস্থায় মানে অর্থাৎ আপনার আম্মুর হাতে মার খেয়েও যে আপনি আমাদের সাথে আমাকে টেক্সট করলেন বা আমাদের সাথে যুক্ত আছেন, এর থেকে বড় বিষয় আর হতে পারে না। যাক খুব খুশি হলাম শুনে। আচ্ছা তারপর আমাদের সাথে আছেন তমা, কিন্তু যুক্ত হয়ে গেছেন। তমা লিখেছেন আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই, তবু আমি পাগল হলাম কোন কারণে। যাই হোক রিদম ভাই কি খবর, চলে এলাম, তমা ফ্রম সিলেট। তমা অনেক অনেক স্বাগতম চলে আসার জন্য, এবং অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন এবং শেষ পর্যন্ত কিন্তু থাকবেন। আচ্ছা তারপর আফরিন কিন্তু আছেন আমাদের সাথে, আফরিন লিখেছে তোমাকে SMS দিতে মন চায় না, খিচুড়ি খাবা না, খাইলে কথা বলতে পারবা না। আফরিন, আফরিন কি অবস্থা, আফরিন কি মানে এখন পর্যন্ত কি আমার উপর কোনো রাগ অভিমান চেপে বসে আছেন নাকি, এত রাগ অভিমান দেখছি যে বুঝলাম না। যাই হোক বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে একদম শুরুর মুহূর্ত থেকে সবাই আমার সাথে যুক্ত আছেন, এবং অনেক অনেক মেসেজ কিন্তু আসছে, সবার মেসেজই পড়বো, সবার সাথেই গল্প করবো, কোনো সমস্যা নেই, আমি আছি একদম বিকেল 5টা পর্যন্ত আপনাদের সাথে। এখন একটা গানে চলে যাবো, রান আউট অ্যালবামের ভাইকিংসের করা একটা গান, একবার বলো। আশা করছি গানটা সবাই এনজয় করবেন, অ্যান্ড শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, মিড ডে ফিল্ডের সাথে থাকবেন, ঢাকা FM 90.4 এর সাথে থাকবেন। তো চলুন এত কথা না বলি, এখন আমরা সোজা গানে চলে যাই বন্ধুরা।

0: ফার্মার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মিড ডে ফিলস, আর আমি রিদম কিন্তু ছিলাম আপনাদের সাথে দুপুর 2টা থেকে এবং আজকে কিন্তু একদম বিকাল 5টা পর্যন্ত। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আগের থেকে বেশ ভালো আছি। অনেকে যুক্ত আছেন আমার সাথে, কে কোথেকে শুনছেন সেটা অবশ্যই কিন্তু আমাকে একটু কষ্ট করে মেসেজ করে জানিয়ে দিবেন, এবং হচ্ছে আমাকে শুনছেন কিনা, আমাকে ঠিকঠাক শুনছেন কিনা তাও কিন্তু জানিয়ে দিবেন। আমার সাথে খুব সহজেই যুক্ত হয়ে যেতে পারেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, তাছাড়া আমাদের ফেসবুকেও যুক্ত হতে পারেন facebook.com/ILoveDhakaFM। তাছাড়া একটি অফিসিয়াল অ্যাপও আছে আমাদের ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপল স্টোরে যদি সার্চ করেন খুব ইজিলি পেয়ে যাবেন, এবং ডাউনলোড করে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। যুক্ত হতে পারবেন ঢাকা এফএম 90.4 এর সাথে, যুক্ত থাকতে পারবেন কিন্তু অবশ্যই মিড ডে ফিলসের সাথে। তো আশা করছি বন্ধু এক্ষুনি ফোনটা হাতে নিয়ে নিন এবং মেসেজ করে জানিয়ে দিন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন এবং রিদমকে শুনছেন। এখন পর্যন্ত অনেকেই যুক্ত আছেন আমার সাথে, সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যে এতটা ব্যস্ততার মাঝেও দুপুরের এই সুন্দর মুহূর্তে সবাই আমার সাথে যুক্ত হয়ে যান, এটা একটা ভালো লাগা। আর আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা কে কোথেকে শুনছেন, কোথায় আবহাওয়া বর্তমানে কেমন সেটা একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিবেন। বৃষ্টির দেখা কি কোথাও পাওয়া যাচ্ছে কিনা বা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, যদিও বা একটু আগে হচ্ছে আমি একটা আপডেট পেয়েছি যে দুপুরের মধ্যেই কিন্তু মানে 8 জেলায় হচ্ছে কালবৈশাখী ঝড়। বিশেষ করে জানিয়ে দিন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন এবং রিদমকে শুনছেন। এখন পর্যন্ত অনেকেই যুক্ত আছেন আমার সাথে, সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যে এতটা ব্যস্ততার মাঝেও দুপুরের এই সুন্দর মুহূর্তে সবাই আমার সাথে যুক্ত হয়ে যান, এটা একটা ভালো লাগা। আর আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা কে কোথেকে শুনছেন, কোথায় আবহাওয়া বর্তমানে কেমন সেটা একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিবেন। বৃষ্টির দেখা কি কোথাও পাওয়া যাচ্ছে কিনা বা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, যদিও বা একটু আগে হচ্ছে আমি একটা আপডেট পেয়েছি যে দুপুরের মধ্যেই কিন্তু মানে 8 জেলায় হচ্ছে কালবৈশাখী ঝড় আঘাত হানবে, এরকম একটা নিউজ আমি পড়েছিলাম।

আঘাত হানবে এরকম একটা নিউজ আমি পড়েছিলাম। বাকিটা আসলে সঠিক আমি বলতে পারছি না যে আসলে কি বৃষ্টি হবে কিনা বা ঝড় তুফান হবে কিনা। অনেকে যুক্ত আছেন আমার সাথে, বন্ধুরা চলুন এত কথা না বাড়িয়ে কিছু মেসেজ একটু দেখে আসি। দেখতে পাচ্ছি লিখেছেন, আমি নতুন, মাই নেম ইজ আফিয়ান, আমার বোন সহ তোমায় শুনছি, অনেক অনেক ধন্যবাদ আফিয়ান আমাকে শোনার জন্য, এবং আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন আপনি। আচ্ছা, তারপর আসসালামু আলাইকুম, সুনামগঞ্জ থেকে বলছিলেন, তাহিরপুর মধ্যন থেকে, ওকে শুনছি আমার গানটা অনেক ভালো লেগেছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। তারপর লিখেছেন, আর যে শোনা যাচ্ছে না রংপুরে, আচ্ছা আমি অবশ্যই টেকনিশিয়ান, আমাদের টেকনিক্যাল যে টিম আছে আমি জানিয়ে দিচ্ছি, আশা করছি খুব জলদি এটা ফিক্স করার ট্রাই করা হবে। আচ্ছা, তারপর শরীয়তপুর থেকে আছেন ভাইয়া, আমি আকাশ সর্দার, আকাশ সর্দার অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য, আশা করছি শেষ পর্যন্ত কিন্তু যুক্ত থাকবেন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? শাহরিয়া রংপুর থেকে, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন শাহরিয়া? আচ্ছা, আপনার আমি নতুন নাম বের করেছি, কেমন হয়েছে? দ্য সাইলেন্ট মিছরি ম্যান। আচ্ছা রিদম ভাই, আমি পাখি রংপুর থেকে। আচ্ছা, দ্য সাইলেন্ট মিছরি ম্যান নামটা মানে কি, কোন বেস করে বা কিসের জন্য আসলে আমাকে এই নামটা দিয়েছেন পাখি, সেটা একটু আমাকে জানিয়ে দিবেন। নামটা সুন্দর হয়েছে, নামটা খুবই ভালো লাগছে, বাট কেন আসলে কেন এরকম একটা নাম আমাকে দিলেন এই বিষয়টা নিয়ে একটু যদি বলতেন আর কি। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কাইফা হালুকা, তাবা হো গাই সংটা একটু ট্রাই করবেন তো দেওয়ার জন্য, ওকে বলবেনই তো, আই উইল ট্রাই। রংপুর থেকে হাফসা, হাফসা আপনি দেখি আমাকে টোটালি মুখস্থ করে ফেলেছেন। হ্যাঁ ইনশাল্লাহ, আই উইল ট্রাই, আই উইল ট্রাই, দেখা যাক, আমি অবশ্যই আপনার এই গানটা আমি প্লে করার চেষ্টা করব। ভাইয়া আমার বিয়ের কথা ছিল 24 তারিখ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে যার সাথে বিয়ে হবার কথা ছিল সে 23 তারিখে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আচ্ছা, আম সরি, আমি আসলে জানি না যে এই মেসেজটা পড়ার পর আসলে কি বলবো। আমি আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক, সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুক, ভালো অবস্থানে রাখুক, এই দোয়াই করছি। ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, মন খারাপের কিছু নেই। এই তো আসলে আর কি বলবো, এখানে তেমন আর কিছু বলার থাকে না। আচ্ছা ভাই, অনেকক্ষণ পর নাম্বারটা পেলাম, নাম্বার যেহেতু পেয়েছেন টেক্সট করে দিন, জানিয়ে দিন কোত্থেকে শুনছেন রিদমকে। আহিয়া আছেন আমাদের সাথে, হ্যালো ভাইয়া আমি তোমার নিউ লিসেনার। আহিয়া অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, আশা করছি শেষ পর্যন্ত কিন্তু থাকবেন। তুমি এত বেশি গান বাজাও কেন বলো তো, একটু কথা বলতে পারো না? আর আমি তো কথা বলি, এই যে এখনো তো আপনাদের সাথে কথা বলছি, আর গান আসলে দিই আপনারাই তো, আপনাদের পছন্দের গানগুলি তো অপেক্ষা করে আমাদের প্লে লিস্টে, সেজন্যই তো একসাথে আমরা সবাই বসে সেই গানগুলি এনজয় করি। আচ্ছা, SFM সায়েম ও সিয়াম ধানমন্ডি হাতিরপুল ভূতের গলি থেকে কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। ভাই SMS না পড়লে কচু গাছে ফাঁসি দিব, মুই কিন্তু মুই আন্নের পুরান লিসেনার, চিনতে হাসছেন কি? জি ভাইয়া, আই আন্নের চিনতে হাসছি। সায়েম ও সিয়াম কিন্তু সবসময় যুক্ত থাকে আমাদের সাথে ধানমন্ডি হাতিরপুল থেকে, অনেক অনেক ধন্যবাদ সায়েম ও সিয়াম, আজকেও যুক্ত আছেন আমাদের সাথে, আশা করছি শেষ পর্যন্ত কিন্তু থাকবেন। হাই ভাইয়া, আমি রাগিনী রংপুর থেকে, রোজ শুনি কখন SMS করিনি, আজ ফার্স্ট টাইম করলাম, অনেক অনেক ধন্যবাদ রাগিনী আমাকে টেক্সট করার জন্য, আশা করছি সবসময় আমাদের সাথে যুক্ত থাকবেন, আপনারা যখন থাকেন এটা মানে খুব ভালো লাগে। আচ্ছা, তারপর তোমার ভয়েসটা মাশাআল্লাহ, তোমার শুনতেও ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আশা করছি সবাই শেষ পর্যন্ত থাকবেন। এখন একটা গানে চলে যাই বন্ধুরা, চলুন আমরা যারা লর্জনের করা একটা গান শুনবো, লাস্ট লাইফ, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, যুক্ত থাকবেন, চলুন গানে চলে যাই।

0: Midday Fields.
1: হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মিড ডে ফিল, আসেন কিন্তু আমাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। আমি আর জে রিদম, কিন্তু দুপুর দুইটা থেকে ছিলাম আপনাদের সাথে, আছি একদম বিকাল পাঁচটা পর্যন্ত। আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, মিড ডে ফিলের সাথে যুক্ত থাকবেন, ঢাকা এফএম 90.4 এর সাথে যুক্ত থাকবেন। অনেকেই যুক্ত আছেন আমার সাথে, আমি হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি, আমাদের নাম্বারও দেখতে পাচ্ছি, ফেসবুকেও দেখতে পাচ্ছি। আমি ফেসবুকের কিছু কমেন্ট একটু দেখে আসি বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি আমাদের লিখেছেন রুবাইয়া তাবাসুম, আসসালামু আলাইকুম ভাইয়া, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনাদের দোয়ায়। আশা করছি সবাই একটু হলো দোয়া করেছেন আমার জন্য, কারণ অনেকেই তো খোঁজ খবর নিয়েছেন। সবাই অনেক অনেক ধন্যবাদ যে এতটা খোঁজ খবর রাখছেন বা এত রেখেছেন, আসলে খুব ভালো লাগে একটা বিষয় আর কি। আচ্ছা, ইয়াসিন আহমেদ আরাফাত আছেন আমাদের সাথে, অসাম। আচ্ছা, আর জে সিয়াম আছেন আমাদের সাথে, হ্যালো আর জে রিদম, হ্যালো আর জে সিয়াম। ইয়াসিন আহমেদ আরাফাত কিন্তু লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, গফরগাঁও থেকে তিনি। আচ্ছা, তারপর আমাদের সাথে আর কে আছেন হোয়াটসঅ্যাপেও কিন্তু এখন পর্যন্ত অনেকেই যুক্ত আছেন। সাউদা লিখেছেন, আমি শুধু আপনাকে আর সিফাত ভাইকে টেক্সট করি, আপনাদের ট্রাস্ট করতে পারি, আপনাদের বন্ধু মনে হয় আর যে মনে হয় না। সাউদা ফ্রম মগবাজার। আচ্ছা ভাই, আই থিঙ্ক আপনি সকালেও শো করেন, আপনার ক্লাস থাকে না, যদিও আমি কখনো শুনিনি। সাউদা, আপনি, আমি অনার্স ফাইনাল ইয়ারে। আপনি সাউদা? আচ্ছা, আমিও অনার্স ফাইনাল ইয়ারে, আর ক্লাস থাকে বলতে উইকলি আমার দুই দিন ক্লাস থাকে, সো ওটা আমার ম্যানেজ করে নিতে হয়, তেমন একটা সমস্যা হয় না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা আপন ভাবার জন্য, আমাদেরকে বন্ধু ভাবার জন্য। তারপর রংপুর থেকে কিন্তু রাশিও আছেন আমাদের সাথে, যুক্ত আছেন। যাক, অনেকেই যুক্ত আছেন, খুব ভালো লাগছে সবাইকে দেখে, সবার সাথে গল্প হবে, আছি একদম শেষ পর্যন্ত। এখন একটা গানে চলে যাই, শিরোনামহীনের এই অবেলায় গান। আশা করছি গানটা সবাই এনজয় করবেন, অ্যান্ড অবভিয়াসলি সবাই শেষ পর্যন্ত থাকবেন। খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা।

0: destination, Ag Station.
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান শুনে শুনে।
3: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: Mississippi Fields.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আপনারা কিন্তু শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4, আর আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস নিয়ে। নতুন সপ্তাহের নতুন একটা দিন এবং এই তো আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। নতুন একটা ঘন্টাও কিন্তু চলে এসেছে। একটু অসুস্থতা জনিত কারণে কিন্তু হচ্ছে এত বেশি কথা বলতে পারছি না আপনাদের সাথে। আপনারা হয়তো অনেকটা বুঝতে পারছেন, আমার গলা শুনেও হয়তো বা বোঝা যাচ্ছে। আসলে কথা বলার মতো যে শক্তিটা প্রয়োজন সেই শক্তিটাও হচ্ছে সেরকমটা নেই আর কি। তো কি অবস্থা সবার বলেন, বৃষ্টি বাদল কোথায় হচ্ছে না হচ্ছে সেটাও একটু আমাকে জানিয়ে দিবেন। কারণ হচ্ছে আমি একটু আগে একটা নিউজ দেখলাম যে কিন্তু মোটামুটি 7-8 জেলা সহ কিন্তু বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ের একটা আভাস দেওয়া হয়েছে এবং যে বিপদ সংকেত আছে সেই সংকেত কিন্তু দেওয়া হয়েছে। সো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং কোথায় ওয়েদার কেমন, আবহাওয়া কেমন সেটা একটু জানিয়ে দিবেন আমাকে কষ্ট করে। অনেকেই যুক্ত আছেন এখন পর্যন্ত আমার সাথে, আমি কিছু মেসেজ একটু দেখে আসি কারণ অনেকক্ষণ হচ্ছে মেসেজ কিন্তু পড়া হচ্ছে না। আচ্ছা তমা কিন্তু এখনো আছেন, তমা লিখেছেন ভালোই নাচতে পারেন আপনি, তবে একটা গান একটা দিন গান গাইতে পারলেন না, এভাবে নাচতে থাকেন, সো গুড, রিদম গাধা পাগল শয়তান হয়েছে নাকি? আচ্ছা তোমা, তোমা তো দেখছি আমার উপর ভালো রাগ করে বসে আছে। অবশ্যই আমরা একদিন গানের আড্ডায় বসবো, অবশ্যই অবশ্যই বসবো। আর মোটামুটি আমরা এখন যারা আছি ঢাকা এফএম 90.4, আমরা যে শুধু মাত্র আপনাদের সাথে গল্প করি তা না, আপনাদের জন্য তো এই যে মজার মজার ভিডিওসগুলো বানাচ্ছি, এত এনজয় করছি, তারপর হচ্ছে এই যে আমরা কিন্তু মোটামুটি নাচও জানি, সেই নাচের ভিডিও কিন্তু আপনারা দেখেছেন এবং যারা এখন পর্যন্ত দেখেননি অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন, facebook.com/ilovedhakafm, সেখানে কিন্তু আমাদের রেগুলার ভিডিওসগুলো পেয়ে যাবেন। তারপর রংপুর থেকে আছেন কেউ একজন, নাম লিখেননি, তিনি একটা কোয়েশ্চেন করেছেন যে ভাইয়া কেউ ইগনোর করলে কি করা উচিত। আচ্ছা কেউ ইগনোর করলে কি করা উচিত ব্যাপারটা আসলে আমি বলবো না যে কেউ ইগনোর করলে আপনিও তাকে ইগনোর করেন। আসলে ইগনোরেন্সের যে বিষয়টা সেটা হচ্ছে আসলে সবার ক্ষেত্রে থাকা উচিত না, কারণ এটা আমার যেটা মনে হয় যে এটা ভালো বিষয় না বা এটা আসলে একটা ভালো অভ্যাস হতে পারে না। সো আমার যেটা মনে হয় যে কেউ ইগনোর করলে ঠিক আছে আপনি সেটা মেনে নিন, সেখানে হয়তো বা আপনার একটা ওয়েট আছে, সে মানে সেই ওয়েটটা একটু বজায় রাখার চেষ্টা করবেন, বাট সেখানে যে ফেরত আবার ওই যে ইগনোর করতে হবে বা ইগনোর করার যে ব্যাপারটা সেটা আমার মতে একটু না করলেই বেটার হয়। আমার একটা কোয়েশ্চেন আছে, আরজে মানে কি? আচ্ছা আরজে মানে হচ্ছে রেডিও জকি, এই তো এটা হচ্ছে একটা পজিশন আর কি, রেডিও জকি, আপনাদের সাথে গল্প করছি, আপনাদের সাথে আড্ডা দিই, মানে রেডিওতে আমরা যারা আছি আর কি। সো আমাদেরকেই আরজে হিসেবে সম্বোধন করা হয়, অর্থাৎ রেডিও জকি আর কি। হ্যালো রিদম ভাইয়া, কী তা খবর আপনার? আপনি ভালা আসুইন আসুইননি, আমি রুদ্র সিলেট তাকি যুক্ত ওই গেলাম। রুদ্র অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। অ্যান্ড এই তো সিলেটি ভাষা যখন আমি পড়ি খুব ভালো লাগে। সিলেটি আরেকজন ফ্রেন্ড হচ্ছেন তমা, তমা এখন পর্যন্ত শিখানি, তবে আমার কিন্তু সিলেটি ল্যাঙ্গুয়েজটা মানে সিলেটি যেই অ্যাকসেন্টটা আছে সেই অ্যাকসেন্টটা শেখার কিন্তু খুব ইচ্ছে আছে আমার। আচ্ছা ভাইয়া আমি সুরাইয়া আপনাকে শুনছি লালমনিরহাট থেকে। সুরাইয়া অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আশা করছি শেষ পর্যন্ত কিন্তু যুক্ত থাকবেন। আইডল ভাই ফ্রেন্ডশিপের টিপস দাও, রংপুর থেকে নবাব। ফ্রেন্ডশিপের টিপস, আচ্ছা ফ্রেন্ডশিপের টিপস বলতে আমি কি বলতে পারি, ফ্রেন্ডশিপ আসলে এটা একটা গড ব্লেসিং আমার যেটা ধারণা আর কি, মানে এটা আমার পার্সোনালি যেটা মনে হয় যে ফ্রেন্ডশিপ আসলে মন থেকে আসে, ভালোবাসা থেকে আসে। অ্যান্ড এই তো ফ্রেন্ডশিপের কোনো টিপস নেই, আপনার যার সাথে মন মানসিকতা মিলবে এবং হচ্ছে যার সাথে আপনি কথা বলে নিজেকে একটু ভালো ফিল করবেন বা নিজে থেকে একটা ভালো লাগা কাজ করবে, আমার মনে হয় সেটাই একটা ফ্রেন্ডশিপ বা সেটাই হয়তো একটা বন্ধুত্ব আর কি। এর বেশি কোনো এক্সপ্লেনেশন আসলে আমার মনে হয় না যে এই ওয়ার্ডের, এই ছোট্ট এই ওয়ার্ডের আছে ফ্রেন্ডশিপ, এই ওয়ার্ডটাই কিন্তু অনেক কিছু। ধন্যবাদ মেসেজটা পড়ার জন্য, আর একেবারেই মেসেজ দিব না, সেটা না মাঝে মধ্যে দিব। তাজবিদ, আচ্ছা তাজবিদ, আপনার মেসেজ না করলেও চলবে, কারণ যেহেতু আপনি কি আপনি আমাদের টেক্সট করলে আপনার আম্মা আপনাকে মারছে, এটা তো আসলে খুবই খারাপ লাগার মতো একটা বিষয় আর কি। আচ্ছা জুবায়ের আছেন আমাদের সাথে রংপুর থেকে, তারপর আমাদের সাথে আছেন কে, চট্টগ্রাম থেকে আছেন কেউ একজন, নাম লিখেননি ভাই। আমার না পাওয়া মানুষটাও এখন আপনাকে শুনছে, মেবি আমার হয়ে তাকে বলে দেন কে রিয়েলি লাভস ইউ তি। আচ্ছা চট্টগ্রাম থেকে, সে আপনাকে অনেক ভালোবাসে, আমি জানি না আপনি আমাকে শুনছেন কি না, কাইসার বলেছেন, যদি শুনে থাকেন বললাম কাইসার আপনাকে অনেকটাই ভালোবাসে। তারপর কি অবস্থা আটার বস্তা, আচ্ছা কেমন আছো ভাই, আমি লিটিল, তুমি মনে করবে লিটিল কি নাম, আমি ইয়ানি, ও খুব সুন্দর নাম, এটাই আমার নাম, আমি লাল মনিরহাট পাটগ্রাম থেকে, ঢাকা FM কোথায়, আচ্ছা ঢাকা FM হচ্ছে গুলশানে। অ্যান্ড আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, আপনার নামটা কিন্তু খুব সুন্দর ইয়ানি। তারপর জান্নাতুল হীরা কিন্তু এখন পর্যন্ত আছেন আমাদের সাথে, লিখেছেন জান্নাতুল হীরা, জান্নাতুল হীরা লিখেছে ভাই তোমার ভয়েস আর হাসি খুবই কিউট, সত্যি বলছি তুমি যদি আমার আপন ভাই হতে তাহলে তোমাকে এক মিনিটও ঘুমাতে দিতাম না, শুধু বলতাম ভাইয়া কথা বলো, ভাইয়া কথা বলো, না বললে কথা বলার ওষুধ খাইয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল হীরা, এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। অ্যান্ড জান্নাতুল হীরা সবসময়, জান্নাতুল হীরা কিন্তু সবসময় আমাদের সাথে যুক্ত থাকে, সবসময় যুক্ত হয়ে যায়। তোহা আছে চট্টগ্রাম থেকে শুনছে আমাকে, ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, অনেকদিন খুব ব্যস্ত ছিলাম শুনতে পারিনি, থাকার চেষ্টা করি পুরোটা সময় কিন্তু পাই না, বিকাল 4টায় টিউশনিতে যেতে হয়, না ইটস ওকে, ব্যস্ততার সময় অবশ্যই আপনারা ব্যস্ত থাকবেন এটাই স্বাভাবিক, তবে ফ্রি সময়টাতে অবশ্যই আশা করছি আমার সাথে যুক্ত হয়ে যাবেন, মিড ডে ফিলের সাথে যুক্ত হয়ে যাবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথে যুক্ত থাকবেন। তো বন্ধুরা একটা গানে চলে যায় আপনাদের জন্য, খুব সুন্দর একটা গান কিন্তু অপেক্ষা করছে, ভুলভুলাইয়া 3 এর একটা গান যেটা আদিত্যা রিখারি করেছে আর তুলসী কুমারও আছে সেই গানটাতে, জানা সামঝো না। সো আশা করছি গানটা সব এনজয় করবেন এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, সবার সাথেই গল্প করব, খুব জলদি কিন্তু আবারও ফিরে আসছি। তো চলুন এখন এত কথা না বাড়িয়ে বন্ধুরা আমরা গানে চলে যাই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা মাগার কি বলতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন ঢাকা FM 90.4।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: I Gas United.
2: Midday Feel.
3: হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন. আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল, আর আছেন কিন্তু আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে. আর যে রিদম কিন্তু আবার চলে এলো আপনাদের মাঝে, আশা করছি সবাই এনজয় করছেন. এই যে প্লেলিস্ট জুড়ে এত সুন্দর সুন্দর গান কিন্তু বাজছে আপনাদের জন্য, আশা করি গানগুলো আপনাদের পছন্দ হচ্ছে, কারণ আপনাদের যে পছন্দের গানগুলো আছে সেই গানগুলো নিয়েই কিন্তু আমাদের সেই এই প্লেলিস্টটা কিন্তু সাজানো হয়। এবং অনেকেই যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ. সবাইকে আমি মাঝ দিয়ে ছোট্ট করে একটু বলে দিতে চাই, খুব সহজেই কিন্তু আমাদের সাথে যুক্ত যেতে পারবেন. আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বা আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে কিন্তু খুব সহজেই টেক্সট করে জানিয়ে দিতে পারেন কোথেকে রিদমের সাথে আছেন এবং দুপুরের এই সময়টা কেমন কাটছে। তাছাড়া আমাদের ফেসবুকেও যুক্ত হতে পারেন, facebook.com/ilovethakafm. একটি অফিসিয়াল অ্যাপও আছে আমাদের ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে যদি একটু কষ্ট করে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন, এবং অ্যাপটি ডাউনলোড করে ফেললে খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরুর মুহূর্ত থেকে আমার সাথে যুক্ত আছেন এবং এখন পর্যন্ত যুক্ত আছেন। আসলেই সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, যে সবাই আমাকে এতটা ভালোবাসছেন, এতটা ক্লোজ করে নিয়েছেন, এতটা আপন করে নিয়েছেন। অ্যান্ড মাত্র যারা জয়েন হয়েছেন সবাইকে তো অবভিয়াসলি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আবারও। আজকে কিন্তু একদম বিকাল 5টা পর্যন্ত অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, অনেকেই যুক্ত আছেন বন্ধুরা। চলুন কিছু মেসেজে চলে যাই, কারণ হচ্ছে মেসেজ না পড়লে অনেকেই আবার রাগ অভিমান করে বসেন। এই তো সবাই ভালোবাসে দেখি হয়তো এতটা রাগ অভিমান করে আর কি আমার সাথে। আচ্ছা আমি একটু দেখি আমার সাথে কে কে আছেন। 9-10 রিদম সবার বস। আচ্ছা হা হা, কেমন দিলাম রিদম ভাই? আমি সানিম, সানিম ভালো ছিল, ভালো ছিল। আচ্ছা ভাই আমি জামিল সিলেট থেকে, অনেক অনেক ধন্যবাদ জামিল আমার সাথে যুক্ত থাকার জন্য। আচ্ছা তারপর আমার সাথে আছেন কে? আচ্ছা ভাইয়া তোমার সেই দিন কবে হবে যেদিন তুমি গান শোনাবে? যখন কেউ বড় শুধু বলো একদিন হবে, কবে আসবে ওই দিন? হ্যাঁ ওই দিন খুব জলদি চলে আসবে, আমরা খুব জলদি ইনশাল্লাহ একদিন বসবো, বসে সবে আমরা একটা গানের আড্ডা দিব, গান গেয়ে শোনাবো। আর হচ্ছে অবশ্যই অবশ্যই তোমার তো, তোমা তো রাগ করে আছে, তোমা মানে খুব বেশি রাগ করে আছে আমার উপর, তোমার রাগ ভাঙার জন্য হলো একদিন গানের আড্ডা দেওয়া উচিত আমার যেটা মনে হয়। আচ্ছা আচ্ছা কিউট রিদম ভাইয়া, বলেন তো আমার বয়স কত, গেস করেন। আচ্ছা আপনার বয়স আমি আপনাকে ওইভাবে আসলে ঠিক চিনলাম না, কারণ আপনার নামও লিখেননি। সো আমার যেটা মনে হচ্ছে মানে হুট করে এসে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার বয়স কত, এটা আসলে অ্যান্সার করাটা খুবই রাফ অ্যান্ড টাফ হয়ে যায়। আমাকে কিছু ক্লু দেন দেখি, তারপর আমি একটা বয়সটা গেস করার একটা ট্রাই করছি। হাই রিদম ভাইয়া কেমন আছো? আমি আতোয়ারা, আমি নতুন। আচ্ছা আমি রিদম ভাইয়া না, আমি হচ্ছি রিদম ভাইয়া। আতোয়ারা অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, আশা করছি এখন থেকে সবসময় রেগুলার কিন্তু মিড ডে ফিলতে চলে আসবেন এবং হচ্ছে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন, ঢাকা এফএম 90.4 এর সাথে কানেক্টেড থাকবেন। আচ্ছা তারপর ব্রো আপনাকে আমার মেসেজ তেমন করা হয় না বাট শুনি অলওয়েজ, আপনার কি আমার মনে আছে লাস্ট মেসেজে কিন্তু বলেছিলেন ভুলেননি, বলেন তো আমি কে? দুইটা ক্লু দিলাম। আচ্ছা আপনাকে ব্রো ডাকি, দুই নম্বর ক্লু হচ্ছে সিলেট থেকে, তিন নম্বর ক্লু দিয়েছে। আচ্ছা ক্লাস টেনে স্টাডি করি, আর হ্যাঁ আমি আপনাকে একটা ম্যাথমেটিক্যাল নাম দিলাম লগারিদম, এখন বলেন কে এই সুন্দর নামটা দিল? আচ্ছা সিলেট থেকে, সিলেট থেকে কে হতে পারে? আই গেস লামিয়া হতে পারে আমার যতটুকু ধারণা, বাট আমি নট শিওর, একটু কষ্ট করে জানিয়ে দিবেন যে লামিয়া কিনা, কারণ হচ্ছে ক্লুগুলো দেখে আর কি আমার সেটা মনে হলো যে ক্লাস টেনে পড়েন এবং হচ্ছে সিলেট থেকে আবার ব্রো ডাকছেন। যাই হোক আমার নামটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, যদিও আমি ম্যাথমেটিক্সকে খুব ভয় পাই এবং হচ্ছে ম্যাথমেটিক্স আসলে মানে আমার ভয়ের একটা অন্যতম একটা কি বলবো ব্যাপার, মানে ম্যাথ বলতেই হচ্ছে আমার ঘাম ছুটে যায়, তবুও নামটা ভালো লেগেছে লকারিদম। আচ্ছা হাই ভাই আমি তৌসিফ রংপুর থেকে, আপনার গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা তৌসিফ অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি এই তো এখানেই আছি আপনাদের সাথে, আমার গ্রামের বাড়ি আমার মানে যেখান থেকে যে ফ্রেন্ড যুক্ত আছেন আশা করছি সবার ওইখানেই আমার ছোট্ট ছোট্ট করে একটা একটা করে গ্রামের বাড়ি আর কি। সো এই তো এই হচ্ছে আমার পরিচয় আর কি। রিদম ভাই আমি শাবনুর রংপুর থেকে শুনছি, আপনার ভয়েস অনেক কিউট, রংপুর অনেক রোদ। আচ্ছা রংপুর অনেক রোদ, আর কোথায় কি কেমন ওয়েদার সেটাও একটু কষ্ট করে আমাকে জানাবেন। তবে আমার যেটা মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে, হয়তো বিকালের মধ্যেই একটা ঝড়ো আবহাওয়া তৈরি হবে এবং বৃষ্টি চলে আসবে। হ্যালো ভাইয়া কেমন আছো? আমি সাদমান রংপুর থেকে, মাজবুর গানটা প্লে করো না প্লিজ। ওকে আই উইল ট্রাই ইনশাল্লাহ। তারপর রিয়া আছেন চট্টগ্রাম থেকে, তারপর রাজ আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি তোমার নিউ ফ্রেন্ড রাহা ইসলাম আকাশপ্রিয়া, আমাকে স্বাগতম জানাও আর বলো তুমি কেমন আছো। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আকাশপ্রিয়া, আর আপনাকে অনেক অনেক স্বাগতম আমার অনুষ্ঠানে মিড ডে ফিল্ডে। আশা করছি সবসময় এখন থেকে মিড ডে ফিল্ডে চলে আসবেন এবং ঢাকা এফএম 90.4 এর সাথে কিন্তু কানেক্টেড থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সামি অ্যান্ড সাদিয়া ফ্রম সিলেট। সামি অ্যান্ড সাদিয়া, আপনারা আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, চলে এসেছেন, খুব ভালো লাগছে। সাভার থেকে ফারুক আছেন আমাদের সাথে। হ্যালো রিদম ভাইয়া, আমি মরিয়ম ফ্রম রংপুর। ভাই একটা গানের রিকোয়েস্ট ছিল, গানটা হলো এ আমার কি হলো কেমন লাগে, হাওয়া আসে হাওয়া এসে জানাই দিল এমন তো হয়নি আগে। আচ্ছা প্লিজ প্লিজ প্লিজ ভাইয়া গানটা শোনাই দিও প্লিজ। হ্যাঁ আমি চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আরও অনেকেই কিন্তু যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে সবাই দুপুরের এই সময় ব্যস্ত সময়টাতে সবাই আমার সাথে যুক্ত থাকছেন এবং মেসেজ করছেন, এটা একটা ভালো লাগা। আমার মাইক্রো অপর মাধ্যম থেকে এত ভালোবাসা আসতেছে, আসলেই ভালো লাগছে আমার কাছে। তো বন্ধুরা চলো না এখন একটা গানে চলে যাই, অনুপম রয়ের করা একটা গান, দূরবীনে চোখ রাখবো না অ্যালবামের গান, বেঁচে থাকার গান। আশা করছি গানটা সবার ভালো লাগবে, খুব সুন্দর একটা গান। তো গান শেষে খুব জলদি আবারও কিন্তু আপনাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে আম্বার আইটি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে

0: নাম্বার আইটি আইপিফোন অ্যাপে। নাম্বার আইটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। নাম্বার আইটি আইপিফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন নাম্বার আইটি আইপিফোন অ্যাপ। নাম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: ট্রেডার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: Hello, my beloved listeners. Arjun Rhythm is back again with your favorite show, Midday Field. আপনারা শুনছেন আপনার প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং আমি ছিলাম কিন্তু দুপুর দুইটা থেকে আছে একদম বিকেল পাঁচটা পর্যন্ত। আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। অ্যান্ড সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। দুপুরের এই ব্যস্ততার মাঝেও সবাই আমার সাথে যুক্ত আছেন এবং হচ্ছে সবাই কিন্তু আমাকে নন স্টপ টেক্সট করছেন। এই তো, এটাই কিন্তু একটা ভালো লাগার মতো একটা বিষয়। অ্যান্ড খুব ভালো লাগছে দেখে যে সবাই আমার সাথে যুক্ত আছেন এবং সবাই আমাকে লিখছেন। এত কথা না বাড়িয়ে বন্ধু কিছু টেক্সট একটু দেখে আসি। হোয়াটসঅ্যাপে আমি দেখতে পাচ্ছি আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি অনেকদিন যাবত আপনাকে শুনি, আজ ফার্স্ট টেক্সট করলাম। অনেক অনেক ধন্যবাদ আমাকে টেক্সট করার জন্য। আশা করছি সবসময় টেক্সট করবেন এবং হচ্ছে আপনার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। এই তো, আমি দুপুরবেলা আসলে চলে আসি আপনাদের মাঝে, শুধুমাত্র এটা চিন্তা করি যে দুপুরের এই সময়টাকে কিভাবে একটু রাঙিয়ে তোলা যাবে, কিভাবে একটু সুন্দর করে দেওয়া যায়। আসলে দুপুরের এই মুহূর্তটা কিন্তু আমাদের মানে আমরা রেগুলার লাইফে আমরা যতটুকু মানে যদি খেয়াল করি যে দুপুরের সময়টা কিন্তু আসলে আমাদের লাইফটা একটু স্লো হয়ে যায়। মানে দেখা যায় দুপুরের মুহূর্তটা আসলে কাটতে চায় না, একটু কেমন জানি একটু মরা মরা টাইপ হয়ে যায়। সব মিলিয়ে কিন্তু আসলে দুপুরবেলা চলে আসি যাতে মানে একটু আড্ডা দিয়ে বা এত সুন্দর সুন্দর গান শুনে যাতে আসলে আপনাদের সময়টা একটু ভালো হয়ে ওঠে বা আপনারা যাতে এই দুপুরের সময়টাকে একটু এনজয় করতে পারেন। তো আশা করছি অবভিয়াসলি পরবর্তীতে কিন্তু আবার চলে আসবেন মিড ডে ফিজ নিয়ে। কিন্তু আমি হাজির হয়ে যাই আপনাদের মাঝে প্রত্যেক সোমবার, মঙ্গলবার এবং বুধবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। তাছাড়া বৃহস্পতিবার কিন্তু আমি চলে আসি উইকেন্ড বাজ নিয়ে বিকাল পাঁচটার দিকে ঢাকা FM 90.4। আর অবশ্যই কিন্তু সকালবেলাও আমাকে পেয়ে যাবেন, এক কাপ চা নিয়ে কিন্তু আমি হাজির হয়ে যাই সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত। সেটা ঢাকা FM 90.4 না, সেটা হচ্ছে রেডিও আম্বার 102.4 FM এ। তো অবশ্যই যারা সকালের মুহূর্তটাতে আমাকে আমার সাথে যুক্ত হতে চান বা আমাকে শুনতে চান বা আমার সাথে গল্প করতে চান অবশ্যই কিন্তু রেডিও আম্বার 102.4 FM এ চলে আসতে পারেন এবং সেখানে যুক্ত যেতে পারেন। সেখানে আমি বেলা এগারোটা পর্যন্ত থাকি এক কাপ চা অনুষ্ঠান নিয়ে। তো আশা করছি অবশ্যই সকালের মুহূর্তটাতেও চলে আসবেন এবং তখনও কিন্তু আপনাদের সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। অনেকেই যুক্ত আছেন বন্ধুরা, চলুন কিছু মেসেজ একটু দেখে আসি। আসসালামু আলাইকুম ভাই, আমি আরাফাত ফ্রম নারায়ণগঞ্জ, কেমন আছেন? এটা আমার ফার্স্ট টেক্সট। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আরাফাত, আশা করছি আপনিও ভালো আছেন এবং টেক্সট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাই, আমার ভার্সিটির সবাই আমাকে শুভা বলে ডাকে, আপনিও ডাকতে পারেন সাউদা। ঠিক আছে সাউদা, আপনাকে শুভা বলেই ডাকবো এখন থেকে। বাট আমার যেটা মনে হয় সাউদা নামটাও কিন্তু খুব সুন্দর, আর শুভার থেকে আই গেস সাউদা নামটাই বেশি আমার কাছে পার্সোনালি ভালো লাগলো। আচ্ছা সাউদার এর আগের টেক্সটগুলো একটু পড়ে আসি, কারণ সাউদার এর আগের টেক্সটগুলো পড়া হয়নি। আপনি লাস্ট উইকে আস্ক করেছিলেন আমি কোন ভার্সিটিতে পড়ি। আসলে বসের চোখ ফাঁকি দিয়ে অনেক রিস্ক নিয়ে টেক্সট করতে হয়, তাই সেদিন বলতে পারিনি। আমি আইওবিতে পড়ি ফাইনাল ইয়ারে, দোয়া করবেন, এক্সাম চলছে সাউদা। হ্যাঁ সাউদা, ইনশাল্লাহ অনেক অনেক দোয়া রইল। আর আপনি জানি কোন ভার্সিটিতে পড়েন? আচ্ছা, আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আছি। এই তো আইওবি তো আমার মোটামুটি যাওয়া হয়, আইওবিতে কিন্তু আমার বেশ কিছু সার্কেল আছে অ্যান্ড আইওবিতে আমার প্রায় সময় যাওয়া হয়, আড্ডা দেওয়া হয়। আশা করছি কোনো একদিন দেখা হয়ে যাবে সাউদা আপনার সাথে, আমরা সামনাসামনি বসে গল্প করবো, আড্ডা দিব ইনশাল্লাহ। আচ্ছা আমি সায়মা, সত্যি করে বলেন তো আপনার বয়স কত? আচ্ছা সায়মা, আপনি যদি সায়মা হন তাহলে আমার বয়স কত হতে পারে? আপনি সায়মা হলে আমার বয়স 15-16 এরকম হবে হয়তো। আচ্ছা হাই, আই এম মিমু, প্লিজ প্লে বিটিএস সং বাটার অ্যান্ড এটিপি অ্যান্ড উই ডোন্ট প্রে ফর লাভ, উই জাস্ট প্রে ফর কেয়ার্স, প্লিজ প্লিজ। আচ্ছা একসাথে কতগুলো গান শুনতে যাচ্ছেন? আমি শোনাবো, অবশ্যই শোনাবো, বাট একসাথে এতগুলো গান কিভাবে? আপনি আবার উপরে আরো একটা টেক্সট আছে যেখানে আপনি লং ডিস্টেন্স লাভটা শুনতে যাচ্ছেন। আচ্ছা এক এক করে বলেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গান শোনানোর জন্য। আচ্ছা তারপর আজকে আমাদের সিলেটে বৃষ্টি নেই, রোদ, সিলেট থেকে তাসনিয়া। আচ্ছা তাসনি, অনেক অনেক ধন্যবাদ এই আপডেটটা দেওয়ার জন্য, আমি সেটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা সিলেট থেকে কিন্তু আরও একটা মজার মেসেজ এসেছে, চলুন একটু পড়ি। তোমারে সিলেটি মাত হিকাইতামনি, তে হুনো আঁকতা আঁকতা, সিলেটি লেখমু পরবায় থুরা থুরি হিকবায় বুঝছুনি তোমা। আমি জানি না আমি কতটুকু পারফেক্টলি বলতে পেরেছি, বাট আমার কাছে আসলে সিলেটি ভাষাটা খুব ভালো লাগে। আচ্ছা আমি আরও একবার পড়ি একটু। তোমারে সিলেটি মাত হিকাইতামনি, তে হুনো আঁকতা আঁকতা, সিলেডি লেখমু পরবায় থুরা থুরি হিকবায় বুঝছুনি। আমি আমি আসলে কি লিখলেন মানে আমি সেটাই বুঝতে পারলাম না, বাট আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব ভালো লাগলো। আমি শিখতে চাই, আমি আসলেই সিলেটি ভাষাটা শিখতে চাই। হাই ভাইয়া, আমি তানিয়ার রংপুর থেকে, আমাদের এখানে অনেক রোদ। আচ্ছা, মোটামুটি সব জায়গায় দেখতে পাচ্ছি রোদ, কিন্তু কিন্তু যে একটু আগে একটা নিউজ দেখলাম যে বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি আছে এবং ঝড় তুফান হওয়ার পসিবিলিটিও আছে, দেখা যাক কি হয়। হাই ভাইয়া, রংপুরে রোদ। আচ্ছা, রংপুরে অনেক রোদ, সেটা তো পড়লাম। হাই ভাইয়া, কেমন আছো? অনেকদিন থেকে তোমাকে শোনা হয় নাই। আচ্ছা, এক্সাম তো, তোমাকে অনেক মিস করেছি ভাইয়া এতদিন। তোমাকে আমি শান্তা রংপুর থেকে বলছি। শান্তা, অনেক অনেক ধন্যবাদ মিস করার জন্য। অ্যান্ড অবভিয়াসলি আপনারা ব্যস্ত থাকতেই পারেন, পরীক্ষা যেহেতু চলছে, একটু পড়ালেখায় মন দিন, পরীক্ষা মন দিন। শেষ করলে অবশ্যই আশা করছি, রিদম আছে, রিদম সবসময় আছে। ওয়াও, বুশরাকে দেখতে পাচ্ছি অনেকদিন পর আমাদের মাঝে, সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো তুমি? লাঞ্চ করেছো? তোমার বাসা সবাই কেমন আছে? ভাই, স্কুল থেকে এসে আমিও জয়েন হলাম তোমার সাথে। ভাইয়া, তোমার সাথে এতদিন জয়েন হতে পারি নাই, তার জন্য সরি। আর তুমি যে পানিশমেন্ট দিবে তা মাথা পেতে নিব, বাট নিব না, না না না, আছি তোমার সাথে পুরোটা সময়। অনেক অনেক ধন্যবাদ, আমার কোনো পানিশমেন্ট দেয়নি। বুঝছো, আপনি চলে এসেছেন দেখেই খুব ভালো লাগলো। আর আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বাসার সবাই বেশ ভালো আছে, খাওয়া দাওয়া এখন পর্যন্ত হয়নি, হবে। বুঝছো, চলে এসেছেন, খুব ভালো লাগলো দেখে, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, চলুন একটা গানে চলে যাই, সরকার রিজার্ভ করা একটা গান, আকাশ হব। খুব জলদি আবার ফিরে আসি, আসছি কিন্তু একদম বিকাল 5টা পর্যন্ত। চলুন গানটা শুনে আসি।

0: हरे आ हरे
1: आहा তাহারে যাব কে কইছরে
2: দূর আরে লেট মি মু আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে
3: লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়
6: হ্যালো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে আমি রিদম কিন্তু ছিলাম আপনাদের সাথে দুপুর দুইটা থেকে আছি একদম বিকাল পাঁচটা পর্যন্ত আশা করছি সবাই এখন পর্যন্ত কানেক্টেড আছেন আশা করছি না দেখতে পাচ্ছি সবাই কানেক্টেড আছেন খুব ভালো লাগছে যে সবাই এখন পর্যন্ত কানেক্টেড আছেন সবাই টেক্সট করছেন লিখছেন আমাকে সবাই কিন্তু অনেক অনেক ধন্যবাদ আচ্ছা বন্ধুরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি চলুন সেটা হচ্ছে আমি একটু আগে একটা বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু একাধিক আসনে মানে ওই যে বিধানসভা যে একটা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন আসনে কিন্তু পশ্চিমবঙ্গের যে তারকারা আছেন অর্থাৎ অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন তারা কিন্তু মোটামুটি দেখেছি একটা ভালো অংশগ্রহণ করেছে সো এই বিষয়ে আমি যদি একটু বলি যেমন অমৃত দাদা কিন্তু আমাদের সাথে রেগুলার কানেক্টেড থাকে অমৃত দাদার কাছ থেকে একটু জানবো যে আসলে এই বিষয়টা নিয়ে আপনারা কিভাবে দেখছেন কারণ হচ্ছে মানে এই যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে তারা বিধানসভা নির্বাচনে যেই লড়াই করা বা হচ্ছে এই রাজনৈতিক লাইনে যে চলে আসা এই ব্যাপারটা আসলে কে কিভাবে দেখছেন সেটা একটু জানাবেন ভারতের বিভিন্ন রাজ্যে চলমান বিধানসভা নির্বাচনে কিন্তু এবার তারকাদের অংশগ্রহণ ছিল কিন্তু চোখে পড়ার মতো বিশেষ করে পশ্চিমবঙ্গ আর হচ্ছে তামিলনাড়ুতে যে জনপ্রিয় অভিনয় শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের যে পরিচিত ফেসগুলো আছে তারা কিন্তু মানে একদম সরাসরি কিন্তু নির্বাচনী লড়াই নেমে রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে এই বিষয়টা আমি খেয়াল করেছি আর আমি জানি না আসলে এই বিষয়টা কিভাবে কে দেখেন বাট আমার যেটা মনে হয় যে আসলে অ্যাক্টর অ্যাক্ট্রেস অর্থাৎ শিল্পীরা মানে এই শিল্পর সাথে যারা জড়িত তারা যদি আসলে রাজনীতির দিকে চলে যায় তাহলে শিল্পের কি হবে আই ডোন্ট নো যাই হোক এটাও হয়তো একটা পজিটিভ সাইড কলকাতা থেকে কে কিভাবে দেখছেন বিষয়টা নিয়ে অবশ্যই আমাকে জানাবেন অমৃত দাদা আছেন আপনারও কোনো মতামত থাকলে কিন্তু আমাকে জানাতে পারেন আচ্ছা অনেকেই যুক্ত আছেন আমার সাথে কেমন আছো ভাইয়া আমি তাসবি এই ফার্স্ট টেক্সট করলাম আলহামদুলিল্লাহ তাসবি আমি বেশ ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন আসসালামু আলাইকুম ভাই আমি জোবাইর সিলেট থেকে জোবাইর অনেক অনেক ধন্যবাদ তারপর হাই সুইট ভাইয়া কেমন আছেন আপনার বডি থেকে অসুস্থতা বিদায় নিয়েছে নাকি এখনও রয়েছে জানাবেন অ্যান্ড জলদি সুস্থ হয়ে থাকেন তাহলে ও আচ্ছা যদি সুস্থ হয়ে থাকেন তাহলে আমার একটা প্রশ্নের অ্যান্সার দিবেন জীবন এত কষ্টের কেন হাবিবা ফ্রম সিলেট আচ্ছা হাবিবা আপনার কোয়েশ্চেন দেখে আমার এতটা ভয় হচ্ছে এখন মনে হচ্ছে যে আমি অসুস্থই মনে হয় বেটার এই কষ্ট কষ্ট নিয়ে কথা বলা যাবে না কষ্ট রাখা যাবে না লাইফে বিকজ লাইফে অনেক হ্যাপি থাকতে হবে অনেক হাসি খুশি থাকতে হবে ভালো থাকতে হবে হ্যাপি থাকবেন হাসি খুশি থাকবেন দেখবেন যে লাইফ কিন্তু একটা ভালো ফ্লোতে যাবে এবং হচ্ছে সব মানে লাইফের প্রতিটা পার্ট আপনি এনজয় করতে পারবেন সো আমার যেটা মানে কষ্টে থাকার যে ব্যাপারটা সেটা টোটালি ইগনোর করতে হবে অ্যান্ড সবসময় হাসি খুশি থাকতে হবে হাবিবা আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছি তারপরও আশা করছি দ্রুত একদম টোটালি ফিট হয়ে যাবো সুস্থ হয়ে যাবো আবারও আপনাদের মাঝে ফিরে আসবো আজকে হয়তো একটু দুর্বলতার কারণে ওভাবে কথা বলতে পারছি না তবে ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই যাতে খুব জলদি সুস্থ হয়ে যেতে পারি ভাই আমি হাতিবান্ধা থেকে ফাহিমা তোমার নতুন ফ্যান আজ প্রথম তোমাকে শুনছি এখন নিয়মিত শুনবো এখানকার আবহাওয়া খুব কড়া তাই আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ফাহিমা আশা করছি এখন থেকে রেগুলার কিন্তু রিদমের সাথে থাকবেন আপনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছো তোমার তো রংপুরেই বেশি ফ্যান তো একদিন রংপুরে আসো তোমার দাওয়াত রইল আমি স্মৃতি ফ্রম রংপুর ইনশাল্লাহ ইনশাল্লাহ এর আগেও বলেছি যে রংপুর যাওয়ার চেষ্টা করব রংপুরে আমার অনেক লিসেনার আছেন অনেক ভালো লাগার মানুষ আছেন ভালোবাসার মানুষ আছেন সবার সাথে দেখা করব প্রত্যেকের বাসায় গিয়ে কিন্তু আমি দাওয়াত খাবো তখন আমি দেখব যে রংপুরের ফ্রেন্ডরা তারা কি শুধু আমাকে শুধুমাত্র মেসেজেই এতটা আপ্যায়ন করে নাকি হচ্ছে তারা রিয়েল লাইফেও আমাকে এতটা ভালোবাসে এবং হচ্ছে কতটা আপ্যায়ন করতে পারে রংপুরের মানুষ সেই বিষয়টা কিন্তু দেখবো ইনশাল্লাহ হাই আমি রাশেদ হ্যালো আমি রিদম রাশেদ অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আইডল ভাইয়া ইচ্ছা হলে কি আপনার বাকি টেক্সটা আমি পড়তে পারছি না নবাব একটু কষ্ট করে আরো একবার একটু টেক্সটা পাঠিয়ে দিবেন আমি জানি না কেন এটা এখানে আসছে না হাই হ্যালো হাই ভাইয়া আমি ফারিয়াত রংপুর থেকে আমায় কি মনে আছে আপনার আমি একদিন আপনার অনেক প্রশংসা করেছিলাম, জি ফারিয়া, তো অবশ্যই মনে আছে, আশা করছি ভালো আছেন, এবং অনেকদিন পর আপনার মেসেজ দেখলাম, খুব ভালো লাগছে। ভাইয়া ধন্যবাদ SMS পড়ার জন্য, এখন কোচিং যেতে হবে, বাই। ওকে ওকে, অবশ্যই অবশ্যই, পড়ালেখা মন দিন আগে, রিদম আছে সবসময়, রিদম সবসময় ছিল, আছে, ইনশাল্লাহ সবসময় থাকবে। হাই রিদম ভাইয়া, হেই ঢাকা FM, আই এম সিলেটি, মাই নেম রাহদি তালুকদার, বাট আই এম সিগমা হয় আর বয়। আচ্ছা, মেয়েদেরকে ইগনোর করা আমার পুরনো অভ্যাস, তাই নাকি? মেয়েদেরকে একটু ইগনোর করে চলাটাই বেটার, কজ মেয়ে মানুষ আসলেই একটা বিপদ। ভাইয়া রংপুর থেকে জারিন, শুনছি আপনার কথা, অনেক ভালো লাগছে, তবে আপনার মুড অফ মনে হচ্ছে না। জারিন, আসলে আমার মুড অফ না, ব্যাপারটা হচ্ছে শরীরটা একটু উইক, যার কারণে কথা বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, তেমন কিছু না। হ্যালো ভাইয়া, একটা কথা ছিল, সিফাত ভাইয়া কি ম্যারিড? ভাইয়া সেটা বলেন না প্লিজ। আচ্ছা, সিফাত ভাইয়া ম্যারিড নাকি আনম্যারিড, এই বিষয়টা আমি কিন্তু বলতে পারছি না। এখন আমি দেখা গেল একটা বললাম, পরবর্তীতে সিফাত ভাইয়ের মারটা তো আমিই খাবো। সো বেটার সিফাত ভাইয়ের থেকে জেনে নিন, দেখা যাক কি হয়। ভাইয়া আমি সিলেটি তোমা না, কিন্তু আমি রংপুরি তোমা। ওকে, অনেকদিন পর মেসেজ দিলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, রংপুরি তোমা, ওয়াও, সিলেটি তোমা, রংপুরি তোমা, তোমার দেখি একটা মিলন মেলা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি রংপুর থেকে উম্মে আয়মান বলছি, আমি সবসময় শুনতে পারি না, বাসা থেকে শুনতে দেয় না, কারণ আমি কাওমি মাদ্রাসায় পড়ি, তো তাই। আচ্ছা, আপনার ভয়েসটা শোনার অপেক্ষায় থাকি, ভয়েসটা খুব ভালো লাগে আমার। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি যখন সুযোগ হবে, সময় হবে, শুনবেন, ভালো লাগবে ইনশাল্লাহ, আশা করছি। আসসালামু আলাইকুম ভাই, আমি ইলমা, আমি রংপুর থেকে ফার্স্ট টাইম মেসেজ করলাম, মনে রাখবেন। হ্যাঁ ইলমা, অবশ্যই মনে রাখবো। আপনাদের সবাইকে আসলে খুব মানে ভালো লাগে, আর যারা একবার টেক্সট করেন না, তারা সবসময় মানে পার্ট টাইম, একদম ফুল টাইমের জন্য কিন্তু রিদমের মনে বসে যান। তো যাই হোক বন্ধুরা, এখন একটা গানে চলে যাই, বাংলা ফাইভের করা একটা গান, তোমায় আমি চিনি না, কনফিউশন গানটা, আশা করছি গানটা সবাই এনজয় করবেন বন্ধুরা।

0: Sports United International Source Day ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আপনারা কিন্তু শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস। আজকের মতো একদম শেষ ঘন্টায় কিন্তু সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি, আমি আরজে রিদম এবং আপনারা কিন্তু শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং এখন পর্যন্ত যারা যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা যে সবাই এতটা সময় জুড়ে রিদমের সাথে আছেন এবং রিদমকে শুনছেন, ঢাকা এফএম 90.4 শুনছেন। মাত্র যারা জয়েন হলেন বা যারা একটু দেরিতে যুক্ত হয়েছেন সবাইকে অবশ্যই স্বাগতম জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ যে অবশ্যই ছিলেন আমার সাথে, এবং এই যে দুপুরের ব্যস্ততার মাঝেও সবাই যুক্ত হয়ে যান, এটাই একটা ভালো লাগা, খুব ভালো লাগে এই বিষয়টা যে সবাই আমার সাথে থাকেন এবং হচ্ছে আমরা এত সুন্দর গল্প করি, এত সুন্দর আড্ডা মেতে উঠি। আশা করছি আজকের আমাদের প্লেলিস্ট জুড়ে যত গান ছিল সব গানগুলো আপনাদের কিন্তু অবশ্যই পছন্দ হয়েছে এবং আরও শুনবো। আমি আছি আপনাদের সাথে 5টা পর্যন্ত, যদিও একদম শেষ ঘন্টায় চলে এসেছি তবে আরও কিছুক্ষণ অবশ্যই আছি আপনাদের সাথে। অনেকেই যুক্ত ছিলেন আমার সাথে, আমি কিছু টেক্সট একটু পড়ে আসি বন্ধুরা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আমি অনেকদিন যাবত আপনাকে শুনি, আজ ফার্স্ট টেক্সট করলাম, অনেক অনেক ধন্যবাদ আমাকে টেক্সট করার জন্য, আর আপনার নামটা যদি একটু কষ্ট করে লিখে দিতেন আর কি খুব খুশি হতাম। আচ্ছা, হাই ভাইয়া, আমি তাসিন রংপুর থেকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ তাসিন, আমি বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আরিয়ান কিন্তু আছেন আমাদের সাথে সিলেট থেকে, তোমার শরীর ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ শরীর মোটামুটি ভালো, তারপরও একটু দুর্বলতা তো অবশ্যই আছে। সবাই দোয়া করবেন যাতে খুব জলদি সুস্থ হয়ে যেতে পারি এবং হচ্ছে আপনাদের মাঝে একবার পারফেক্টলি ফিট হয়ে যাতে একবার ব্যাক করতে পারি। আসসালামু আলাইকুম আর জে রিদম ভাই, সবসময় শুনি কিন্তু SMS করা হয় না, আমি আবার পশুর কিপটা আচ্ছা আজ আমার ফোন থেকে SMS করলাম, কারণ আমি আপনারে সিলেডি মা থিখাইমু, আপনি আমার একজন ফিও আরজে কিং। আচ্ছা, অনেক কথা জমা আছে, অন্যদিন বলবো, পরিচয় দেই, আমি সিলেডি ডঙ্গিলা ফুরি সামান্তা সাহানুর। ওকে, মনে মনে রাখবেন আপনার নিউ ফিও মানুষ এই আমিকে। হ্যাঁ, অবশ্যই মনে রাখবো, আমি হিন্দি গান বুঝি না, তবে এই গানটা প্লিজ শোনাবেন, জানাজ মেরা দিল, এরকম কিছু হবে গানটা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো আপনাকে আপনার এই পছন্দের গানটি শোনানোর জন্য। সামান্তা সাহানুর সিলেট থেকে, খুব ভালো লাগলো যে আপনি আমাকে শুনেন এবং আপনি আমার সাথে আছেন, আশা করছি এখন থেকে সবসময় রেগুলার আপনার সাথে কথা হবে, গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আর আসলে সিলেডি এত ফ্রেন্ড আছে আমার, আমার যেটা মনে হচ্ছে ইনশাল্লাহ খুব জলদি কিন্তু সিলেডি ভাষাটা শিখে ফেলবো। রিদম ভাই, আমি মিজানুর বলছি, হারা গাছ থেকে একটা গান শোনাবেন, আমি যা দেখি তুমি তা দেখো কি, ঢাকা এফএম 90.4। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে গানটা শোনানোর জন্য। মরিয়ম আছেন আমাদের সাথে রংপুর থেকে, ভাই আপনাকে টেক্সট করতে ভালোই লাগে বাট আমার ফোনে টাকা নাই, ভাইয়া আপনাকে বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠায় দেন তো, দিবেন তো নাকি রিদম ভাইয়া? আচ্ছা ঠিক আছে, নাম্বার দিয়ে রাখেন, দেখা যাক, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে আপনার রিচার্জ করে দেওয়ার জন্য। রিদম ভাইয়া, সিলেটে রোদ আছে, আপনার নামের বানান কি ঠিক আছে? সামিয়া অ্যান্ড সাদিয়া ফ্রম সিলেট। আচ্ছা সামিয়া অ্যান্ড সাদিয়া, আপনারা যেভাবে লিখেছেন নামের বানান পারফেক্ট আছে, RYTHOM। থ্যাংক ইউ সো মাচ, অনেকদিন পর দেখলাম কেউ একজন নামের বানানটা খুব সুন্দর করে লিখেছে, ঠিক লিখেছে। হাই রিদম ভাই, একটা ঘটনা বলি, আমাকে একজন কল দিছিল, হে বলে এটা কি বরিশাল? আমি বলি না না, এটা 2026 সাল। আরিয়ান ফ্রম সিলেট, এটা ভালো ছিল, বরিশাল না, এটা 2026 সাল, ভালো ভালো। আচ্ছা রাহা ইসলাম, আকাশপ্রিয়া ভাইয়া, আমার সাথে আমার বোনও যুক্ত হয়ে গেল, মুস্কান ইসলাম প্রিয়াংশী, ও খুব সুন্দর সুন্দর নাম দেখছি এক একজনের, আর আমরা তোমাকে পুকুরে নৌকা চালাতে চালাতে শুনছি, বাহ বেশ এক অনুভূতি তো তাহলে। আমরা তোমাকে শুনছি রংপুরের তিস্তা নদী থেকে, ওয়াও ওয়াও, মানে এরকম একটা এনভায়রনমেন্ট আসলে আমিও খুব মিস করছি, মানে নদী পানি নৌকা আসলেই ভালো লাগার মতো কিন্তু একটা বিষয়, যাক শুনে খুব খুশি হলাম। আমি বলেছিলাম রিদম ভাইয়া যে আমার বয়স কত, আমি মাজেদা সুলতানা, আমি সিলেট থেকে শুনছি, তিনটা ক্লু দিলাম, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আচ্ছা আচ্ছা, আপনার বয়স তাহলে কত হতে পারে? আপনার বয়স 14, জানি না সঠিক হয়েছে কিনা, একটু জানাবেন দেখি। আমি সবাই জিজ্ঞেস করে যে বয়স গেস করেন, বয়স গেস করেন, অবশ্য ব্যাপারটা খুব মজা লাগে, একটু জানিয়ে দেবেন আমাকে কষ্ট করে যে আসলে আমার অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। আপনি কি আমার SMS পড়েছেন? আমি হাফসা। হ্যাঁ হাফসা, আপনার প্রত্যেকটা SMS-ই মোটামুটি পড়া হয়েছে। আচ্ছা, তারপর তুমি পারবাই, তোমার মুখে সিলেটি মাথ শুনলে যে হাসি উঠে। আগে বলেছি যে মাঝে মাঝে সিলেটি ভাষা লিখবো, পড়বা, শিখবা। তোমা তোমা প্লিজ প্লিজ, অবশ্যই অবশ্যই, আমি আমি সিলেটি ভাষা শিখতে চাই। কি কঠিন ভাষা, তুমি পারবাই, তোমার মুখে সিলেটি মাথ শুনলে যে হাসি উঠে, এত কঠিন ভাষা হয় কিভাবে ভাই? আচ্ছা, সবাই রে SMS দুইবার করে পড়া হচ্ছে, ভালো ভালো। আর যে আচ্ছা, আর যে কি বলবো, আমি এরকম কিছুই না, আশা করছি আমি আমি সবার মেসেজ কিন্তু একবার করেই পড়ছি, এখানে আমার মনে হয় না যে আসলে কারো রাগে বিমান কোনো মানে মানে হয় বা কোনো প্রশ্ন আসে। যাই হোক বন্ধুরা, আছি কিন্তু আপনাদের সাথে বিকাল 5টা পর্যন্ত। চলো একটা গান চলে যাই, পড়শি আর ঝুলে করে একটা গান শুনবো শুধু ধরে, আশা করছি খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: হ্যালো মাই বিলাভড লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি আরজু রিদম ছিলাম আপনাদের সাথে দুপুর দুইটা থেকে, এবং দেখতে দেখতে কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো। আশা করছি সবাই আমার সাথেই ছিলেন, এবং এই তো ছিলেন, আশা করছি না সবাই ছিলেন, কারণ সবাই এখন পর্যন্ত কিন্তু টেক্সট করে যাচ্ছেন আমাকে। খুব ভালো লাগছে দেখে যে সবাই এত ব্যস্ততার মাঝেও আমার সাথে ছিল। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আবারও অবশ্যই কিন্তু আগামীকাল চলে আসবো দুপুর দুইটা বাজে ঠিক একই সময়ে আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল নিয়ে। অনেকেই যুক্ত ছিলেন, চলুন কিছু টেক্সে চলে যাই। আই এম দিবা ফ্রম দড়ি খরবনা রাজশাহী। ভাইয়া কেমন আছেন, আমাকে কি ভুলে গেছেন? আপনাকে কয়েকদিন কত মিস করছি জানেন? আপনাদের FM রেডিওতে কেন শোনা যায় না, খালি ঝাঁঝা করে, এই জন্যই এই কয়দিন আপনাকে শুনতে পারিনি। আর ভাইয়া এখন তো আমার সিমে টাকা নাই, তাই ওয়াইফাই দিয়ে টেক্সট করলাম। অনেক অনেক ধন্যবাদ দিবা যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর যে সমস্যাটা বললেন সেটা অবশ্যই আমি আমার টেকনিক্যাল টিমকে জানিয়ে রাখবো। তাছাড়া কিন্তু আমাদের একটি অফিসিয়াল অ্যাপ আছে ঢাকা FM 90.4, আমার মতে অ্যাপটিও ডাউনলোড করে ফেলতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন। প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করলেই হবে ঢাকা FM 90.4। সো আশা করছি অবশ্যই অ্যাপটা একটু চেক করে নেবেন, এই সমস্যাটা পরবর্তীতে আর ফেস করা লাগবে না। আচ্ছা হাফসা, আপনার মেসেজ আমি পড়েছি, আপনি হয়তো খেয়াল করেননি। আমি আপনাদের নতুন ফ্রেন্ড, আমাকে স্বাগত জানান, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আপনার নামটা কি? আচ্ছা নাম হচ্ছে নুরি। নুরি, ওয়াও কিউট নাম। নুরি অনেক অনেক স্বাগতম, আশা করছি এখন থেকে সবসময় রিদমের সাথে থাকবেন, রিদমের সাথে আপনাকে দেখা যাবে। আচ্ছা তারপর হ্যালো ব্রো, হাই জান্নাতুল হীরা কিন্তু এখন পর্যন্ত আছেন আমাদের সাথে। ভাইয়া চট্টগ্রামে আজ বৃষ্টি নেই, ফাটা রোদ পড়ছে। আচ্ছা ঠিক আছে। তারপর আচ্ছা চট্টগ্রামে মাঝখানে আমি কিন্তু বন্যার কিছু নিউজ পেয়েছিলাম, এমনি এখন বর্তমানে চট্টগ্রামের কি অবস্থা সেটা একটু জানাবেন তো আমাকে কষ্ট করে জান্নাতুল হীরা। তারপর আচ্ছা ভাইয়া আমি কি বেশি পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলে ফেলতেছি? সাউদা, না না সাউদা অবশ্যই না, এই তো আছি সবসময় আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, আপনাদের সাথে গল্প করার জন্য। আচ্ছা সাউদার আগের মেসেজগুলো একটু দেখে আসি। ইনশাল্লাহ ভাই অবশ্যই একদিন আপনাদের দেখা হবে, অ্যান্ড আমরা অনেক আড্ডা দিব সাউদা। আচ্ছা ভাই আপনার যেই নাম ভালো লাগে ডাকবেন, অসুবিধা নেই। হ্যাঁ আমার কাছে সাউদা নামটাই মোটামুটি ভালো লেগেছে, এবং সাউদা নামটা খুব সুন্দর, সো সাউদাটাই পারফেক্ট। ভাই আমি তো ইস্ট ওয়েস্টের সামনে দিয়ে অফিসে যাই, তোমার ক্লাস কবে থাকে? আচ্ছা আমি ইস্ট ওয়েস্টে না, আমি সাউথ ইস্টে, ঠিক আছে। আমার ভার্সিটি হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এই ইস্ট ওয়েস্ট তো হচ্ছে এখানে একটা, যেটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আপনার অফিস কোথায়, আপনি কিসে জব করছেন সেটা একটু জানাবেন সাউদা। আচ্ছা তারপর আমাদের সাথে কিন্তু বুশরা এখন পর্যন্ত আছেন সাইরন বোর্ড নারায়ণগঞ্জ থেকে, থ্যাংক ইউ। জানো ভাইয়া তমা আপুর নাম যখন পড়ো তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে, আমরা তখন কি চাইরোতে আচ্ছা থাকি, সেখানে আমার এক বড় ভাইয়া আমাকে তমা বলে ডাকতো। আচ্ছা আমি তখন ক্লাস টুতে পড়ি আর এখন ক্লাস এইটে পড়ি, যদিও এর মাঝে তার সাথে আমাদের দেখা হয়েছে, আর তাই তমার নাম আমার কাছে অনেক অনেক অনেক ভালো লাগে, আর তমা আপুকে আমি অনেক ভালোবাসি। তমা শুনলেন তো? আচ্ছা হাই ভাইয়া, আমি নাজিয়া রংপুর থেকে, অনেকদিন ধরে শুনছি বাট আজকে টেক্সট করলাম ফার্স্ট। আমি এসএসসি এক্সাম দিচ্ছি CPSCR থেকে, অনেক পড়া, তারপরেও একটু সুযোগ করে তোমার শো শুনতে এলাম। ও এটা আমার জন্য আসলেই একটা ভালো লাগার মতো বিষয়। আই থিঙ্ক ইটস এ গড ব্লেসিং যে এত এত ব্যস্ততার মাঝেও সবাই আমাকে সময় দেন বা আমার আমার কাছে চলে আসেন, আসলেই আসলে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আমার আগে টেক্সটটা কি যায় নাই নাকি? আমি চা বানাতে যাওয়ার সময় পড়ে ফেলছেন সাবা। হ্যাঁ আমি আপনার টেক্সট পড়েছি, আপনাকে ভুলিনি, আপনার কথা এখনো মনে আছে সাবা, অবশ্যই মনে আছে। আচ্ছা তুমি কি তা হিকতানি সিলেডি মাত? হ্যাঁ আমি শিখতে চাই, আমি শিখতে চাই তাসনিয়া, আমি শিখতে চাই সিলেডি ভাষা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমার নাম রাদিয়া সারা, আমার বাসা রংপুর, আমি তোমার নতুন বন্ধু হচ্ছি। আচ্ছা, আমি ক্লাস নাইনে পড়ি, আমাকে একটা পরামর্শ দাও, আমি প্রকৃত বন্ধু কিভাবে খুঁজে বের করব? আমার একটা বেস্ট ফ্রেন্ড খুবই দরকার, আমি কাউকে এমন খুঁজে পাই না, একজনকে ভাবতাম কিন্তু সেও অনেক স্বার্থপর। আচ্ছা, ফ্রেন্ডশিপে স্বার্থ কখনো থাকে না, সো আমার যেটা মনে হয় যে ফ্রেন্ডশিপ থেকে প্রথমে যদি কিছু বাদ দিতে হয় সেটা হচ্ছে স্বার্থ, মানে স্বার্থর যে ব্যাপারটা সেটা বাদ দিতে হবে, সেটা টোটালি ভুলে যেতে হবে। অ্যান্ড রিয়েল ফ্রেন্ড বলতে আসলে কি বোঝায়, যে ফ্রেন্ড আপনাকে সবসময় আপনার বিপদে আপদে সবসময় আপনার সাথে থাকবে, আপনার ভালো সময় আপনার সাথে থাকবে, ইভেন আপনার খারাপ সময়ও আপনার সাথে থাকবে, আপনার ভালো লাগার সময় আপনার সাথে থাকবে, আপনার খারাপ লাগার সময়ও আপনার সাথে থাকবে, এটাই হয়তো ফ্রেন্ডশিপ। অ্যান্ড ফ্রেন্ড বলতে আসলে যে কেউ হতে পারে, সেটা ছেলে হতে পারে, সেটা মেয়ে হতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ যে আপনাকে বুঝতে পারছে বা আপনি তাকে বুঝতে পারছেন, অ্যান্ড দুজনের দুজনকে বুঝে বুঝে শুনে যে চলার যে ব্যাপারটা বা হচ্ছে দুজনের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর যে ব্যাপার, সেটা যদি মিলে যায়, খাপে খাপ খেয়ে যায়, তাহলে আমার মনে হয় সেটাই ফ্রেন্ডশিপ। অ্যান্ড ফ্রেন্ডশিপের কোনো ডেফিনেশন হয় না বা কোনো এক্সপ্লেনেশন হয় না, সেটা আমি এর আগেও বলেছি। তো এই তো দেখেন, ইনশাল্লাহ আশা করছি আপনি আপনার একটা রিয়েল ফ্রেন্ড কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। ভাই টেক্সট পড়ার জন্য ধন্যবাদ, আমি ইলমা ফ্রম রংপুর, ফার্স্ট টাইম একটা গানের রিকোয়েস্ট করেছি, আই হোপ রাখবেন, তুমি সেই পূর্ণতা আমার অনুভবে। ওকে, নাইস সং, আমি চেষ্টা করব ইলমা অবশ্যই আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। হাই রিদম ভাইয়া, কেমন আছেন? আমি চট্টগ্রাম থেকে শুনছি, আমি রেশমি। ও আচ্ছা, নামটা খুব পরিচিত আমার কাছে, আপনার নিউ ফ্রেন্ড, আজ ফার্স্ট SMS করলাম, এখন থেকে সব সময় থাকব। ও নামটা খুব পরিচিত একটা নাম আমার, যাই হোক ভালো লাগলো রেশমি যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ধন্যবাদ, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, মিড ডে ফেজের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথে থাকবেন। চলুন এখন একটা গানে চলে যাই, হিট অ্যালবামের বলস্বরূপ রাজীবের করা একটা গান, তো চলুন এত কথা না বলে গানটা শুনতে শুনুন।

0: সাথে 90.4
1: Hey, my beloved listeners, welcome back again. This is Arjun Rhythm back again with your favorite show, Meet the Fields. আছেন কিন্তু আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ ঘন্টায় আছি, শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি, হয়তো যে কোনো মুহূর্তে আমাকে বিদায় জানাতে হবে আপনাদের মাঝ থেকে। তবে অনেকেই যুক্ত ছিলেন, এত কথা না বেরিয়ে চলুন কিছু মেসেজে চলে যাই, কারণ হচ্ছে অনেক অনেক মেসেজ কিন্তু এখন পর্যন্ত পড়া হয়নি। ভাইয়া কেমন আছো? আমি রংপুর থেকে বলছি, খাদিজা। আমি প্রথমবার মেসেজ দিলাম, এখন রেগুলার শুনবো আপনাকে। অনেক অনেক ধন্যবাদ খাদিজা, আশা করছি এখন থেকে অবশ্যই রেগুলার শুনবেন আমাকে। ভাইয়া ধন্যবাদ মেসেজটা পড়ার জন্য। আমি রংপুর থেকে উম্মে আয়মান বলছি, আমার কোনো ভাই বোন নেই, আপনাকে ভাইয়া দেখে অনেক শান্তি পেলাম। আমাদের আম বাগানের আম খাওয়ার দাওয়াত রইল, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার দাওয়াত আমি গ্রহণ করলাম। মেয়েদের ইগনোর করা উচিত, এটা শুনে তো আপনার মেয়ে লিসেনাররা মন খারাপ করবে। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে ব্যাপারটা আমি টোটালি দুষ্টামি করে বলেছি, এখানে ব্যাপারটা আসলে মোটেও এমন না। যদি ইগনোরই করার হতো তাহলে হয়তো রিদম আপনাদের টেক্সট পড়তো না, তাই না? সো যেটা ওই যে কথার ছলে ছলে দুষ্টামির মাঝে বলে ফেলেছি আর কি। অবশ্যই অবশ্যই আমি আমার প্রত্যেকটা ফ্রেন্ডকে, প্রত্যেকটা লিসেনারকে, এই যে প্রত্যেকটা আপনারা যে এতটা ভালোবাসা দিচ্ছেন, অবশ্যই আমি প্রত্যেকটা মানুষকে কিন্তু খুব ভালোবাসি এবং হচ্ছে প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি খুব আপন ভাবি। সো এখানে আমার যেটা মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আসলে সিরিয়াস হওয়ার কিছু নেই। সিলেটি রাহাদি ভাই, আমি তিনটা মেসেজ দিয়েছি, একটা পড়েছেন, আরও দুইটা কে পড়বে? আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই আরও দুইটা ছিল। হ্যালো রিদম ভাইয়া, হেই ঢাকা এফএম, আই এম সিলেটি। আচ্ছা এটা তো পড়া হয়েছে। হ্যালো রিদম ভাই, মাই নেম ইজ মেয়ের কার, বাট আই এম সিগমা ভয়। আপনার তো সেম মেসেজ, আমি আসলে কি পড়বো আমি তো সেটাই বুঝলাম না। যাই হোক ভাই, কেমন আছেন? রংপুর থেকে আহনাব বলছি, অনেকদিন পর তোমার সাথে যুক্ত হলাম। আহনাব অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর ভাইয়া আমার একটা কোয়েশ্চেন। আচ্ছা কি কোয়েশ্চেন? আমার নামের অর্থ, কেউ যখন আমার নামের অর্থ জিজ্ঞেস করে তখন আমি অর্থ বললে বলে তোর নামটা রাখলো কে? আচ্ছা বলো তো আমার নামের অর্থ কি? আর আমার 90.4 এর বন্ধুরা কেউ জানলেন, জানলে ভাইয়াকে জানাবা। হাতিবান্ধা থেকে ফাহিমা, কি ফাহিমা নামের অর্থ কি হতে পারে? আমি আসলে ঠিক ওভাবে বলতে পারলাম না সঠিক, একটু কষ্ট করে জানিয়ে দিবেন। বা কেউ যদি ফাহিমা নামের অর্থটা জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করে জানাবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি আরাফাত ফ্রম নারায়ণগঞ্জ, কেমন আছেন? এটা আমার ফার্স্ট টেক্সট। আরাফাত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আশা করছি আপনিও বেশ ভালো আছেন। নবনীতা কিন্তু আছেন আমাদের সাথে সিলেট থেকে, একটা গানের রিকোয়েস্ট করেছেন, কি গান? তেরে লিয়ে। ওকে ওকে নবনীতা, আমি চেষ্টা করবো আপনাকে গানটি শোনানোর জন্য। আমার SMS পড়ো না কেন? ইশরাত রংপুর, এই তো ইশরাত, সবার SMS পড়ছি, সবার টেক্সটই পড়ছি। হাই আই এম ইশরাত ফ্রম রংপুর, ইউর ভয়েস ইজ সো বিউটিফুল, আই লাইক ইউর ভয়েস, ইশরাত ফ্রম রংপুর। ইশরাত অনেক অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য অ্যান্ড এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আশা করছি ইশরাত সবসময় থাকবেন আমার সাথে, সবসময় এইভাবে সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কেমন আছেন? আপনাকে শুনছি আজকে প্রথম এবং আপনার কথা অনেক সুন্দর, তাই আর মেসেজ না করে থাকতে পারলাম না। আমার ঠিকানা মধ্যনগর সুনামগঞ্জ, আমার নাম আশরাকুল ইসলাম, মাশাল্লাহ খুব সুন্দর নাম আশরাকুল ইসলাম। খুব খুশি হলাম যে আপনি আমাকে শুনছেন এবং আপনি আমার সাথে আছেন আশরাকুল ভাই, এবং আশা করছি সবসময় কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবেন। আচ্ছা, মেয়েদের ইগনোর করা ভালো, মেয়েরা বিপদ। হোয়াট ইজ দিস রিদম, মেয়েরা বিপদ মানে? নো নো নো, তাহলে সব মেয়েরা বিপদ আর ছেলেরা আপদ, তোমার লিখেছেন না তোমার, ওইটা দুষ্টামি করে বলেছিলাম, এখানে সিরিয়াস হওয়ার কিছু নেই, অবশ্যই সবাইকে আমি খুব ক্লোজ ভাবি, সবাইকে আপন ভাবি, সেই হিসেবেই বলেছি। আচ্ছা রিদম ভাই, আমার প্রিয় গানটি শোনাবেন, তুমি আমায় দাও দিও উপহার। আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো। আমার আগের SMS পড়বা না, আর যে শুধু সিলেট সিলেট সেখানে যান চলে। আর যে কি রাগ করে এখনো রাগ করে আছেন আমার উপর? আর যে আশা করছি রাগ থাকবে না আমার উপর, আর যে এত রাগ অভিমান করে আমার উপর, আমার যেটা মনে

থেকে জানেন, আমি যদি আর যে যদি এভাবে রাগ করে যায় তাহলে ওই আমার তার রাগ ভাঙাতে ভাঙাতে কিন্তু আমার শো শেষ হয়ে যাবে। আশা করছি আর রাগ করে থাকবেন না প্লিজ। এই তো আমি সবার জন্য আছি, সবাইকে সেম ভাবে ভালোবাসি, সবাইকে আমি হচ্ছে সেম ভাবে আপন ভাবি, সো এখানে রাগ করার কিচ্ছু নেই। রিদম ভাই বলেন তো আমার এজ কত? সৌমিত্র সিলেট থেকে, আপনার এজ কত হতে পারে? আপনার এজ 15-16 এরকম কিছু, জানি না, অবশ্যই জানাবেন আশা করছি। ঠিক বলেছেন ভাই, আমার এজ 14 বছর। আচ্ছা, দেখতে দেখতে কিন্তু আরো একটা উত্তর কিন্তু সঠিক হয়েছে, সেটা হচ্ছে মাজেদা সুলতানা জিজ্ঞেস করেছিল যে ভাই আমার বয়স বলেন তো কত, সে ক্লুও দিয়েছিল যে সে অষ্টম শ্রেণীতে পড়ে, এন্ড আমি বলেছিলাম তার বয়স 14 বছর, এন্ড ফাইনালি আমার অ্যান্সার সঠিক হয়েছে। ওয়াও মাজেদা, আশা করছি আমার গিফট আপনি পাঠিয়ে দেবেন আমাকে। ভাই আমি আতিকা আতকিয়া, আচ্ছা আতকিয়া ফ্রম চিটাগাং, আমি তোমার নিউ ফ্রেন্ড আতকিয়া। ওয়াও, অনেক অনেক ধন্যবাদ, শুনে খুব খুশি হলাম। আশা করছি সবসময় নতুন ফ্রেন্ড, এখন থেকে আপনি আমার সাথে থাকবেন। ভাই আমি জেরিন ফ্রম সিলেট, এসএসসি ক্যান্ডিডেট 2026, পড়তে আর ভালো লাগে না তাই আপনাকে শুনি। মোস্ট বোরিং সাবজেক্ট বিজিএস, আচ্ছা পরীক্ষা দোয়া করবেন। অ্যান্ড আশা কোদা সং, ও আশা কোদা সং প্লে করবেন, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো। অ্যান্ড ভালোভাবে পড়ালেখা করেন, পরীক্ষা দিতে হবে ভালো করে, ভালো একটা রিলেশন করতে হবে অবশ্যই। আচ্ছা ভাই আপনার রিলেশনের বিষয়টা কেমন লাগে প্লিজ বলবেন। সামিয়া অ্যান্ড সাদিয়া ফ্রম সিলেট, রিলেশনের বিষয়টা আমার কাছে যেটা মনে হয়, একসময় তো আমারও রিলেশন ছিল বাট এখন যেহেতু নেই, আসলে ওরকম কোনো সেই নেই, আসলে যার যার পার্সপেক্টিভে ব্যাপারটা এক এক রকম হতে পারে, তো আমার কাছে ব্যাপারটা ভালো নাও লাগতে পারে, আবার অনেকের কাছে ব্যাপারটা ভালো লাগতে পারে, এটাই আসলে ডিপেন্ড করে যে আসলে কে কিভাবে নিচ্ছে জিনিসটা। হাই ভাইয়া কেমন আছো? রংপুর থেকে নাকি? আচ্ছা রংপুর থেকে, হ্যাঁ নামটা হচ্ছে শারমিন, আজকে একটু দেরি হয়ে গেল। ও শারমিন, না ইটস ওকে, কোনো সমস্যা নেই, বাট আশা করছি পরবর্তীতে আর লেট হবে না। অ্যান্ড লেট করলে অবশ্যই রিদমকে কিন্তু এর জন্য ট্রিট দিতে হবে, রিদমকে গিফট দিতে হবে, যারা লেট করে আসবেন অবশ্যই রিদমের জন্য ট্রিট নিয়ে আসবেন। ভাইয়া গান শুনবো কারণে অকারণে, ঠিক আছে নেশিয়ে অবশ্যই চেষ্টা করবো আপনাকে আপনার গানটি শোনানোর জন্য। আজকে প্রথম এস এম এস করলাম হাসান চিটাগাং থেকে, রংপুরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, সুখবর 5 তারিখে আসতেছে হেলিকপ্টার মিলন রংপুরে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই ভালোভাবে পড়ালেখা করেন, আশা করছি অবশ্যই পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে। তোমাকে আর কোনোদিন মেসেজ করবো না আমি, গুড বাই, ভালো থাকো, দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো, আমার মেসেজ পড়ার টাইম নেই তোমার, আর সবার মেসেজ পড়ার টাইম ঠিকই আছে। আচ্ছা আমি তো সবার মেসেজই পড়ার চেষ্টা করছি, এখানে তো অবশ্যই রাগ করার কিছু নেই, আসলে আপনার টেক্সটটা আপনি যখন বারবার টেক্সট করছেন না সেই ক্ষেত্রে তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মেসেজটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে, অ্যান্ড আমি তো নিচের থেকে আসছি যার কারণে হয়তো বা মেসেজটা মিস হয়ে গেছে। আশা করছি এখানে রাগ করবেন না প্লিজ। জান্নাতুন নূর তঞ্জুম চট্টগ্রাম থেকে, আশা করছি প্লিজ প্লিজ এটা নিয়ে রাগ করবেন না, সবার মেসেজে আমি পড়ার চেষ্টা করি বন্ধু। এই তো আমি আছি, আমি সবসময় ছিলাম, সবসময় আছি, আমি সবসময় থাকবো, আশা করছি এটা কেউ খারাপভাবে নেবেন না। বন্ধুরা চলুন একটা গানে চলে যাই, খোলা চিঠি গানটা শুনে আসি, শ্রেয়া ঘোষালের করা, জলদি যদি একদিন অ্যালবামের, আশা করছি গানটা সবাই এনজয় করবেন, খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে, শেষ মুহূর্তে হয়তো বিদায় নিতে আসবো, তো চলুন এখন আমরা গানে চলে যাই বন্ধুরা।

0: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: হ্যালো লিসেনার্স, একদম শেষ মুহূর্তে শেষবারের মতো আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আরজি রিদম, আপনারা ছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মিড ডে ফিজের সাথে, আর অবভিয়াসলি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। দেখতে দেখতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো, হয়তো আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে। যাওয়ার আগে কিছু মেসেজ একটু পড়ে যাব। আমি ফারিয়াদ ভাইয়া, আমার মামা তো একটা ভাইয়ের নামও রিদম, বাট ওর নাম রিদম মেহরাব। আচ্ছা, আর ওর একটা ছোট ভাই আছে, নাম তোজু মেহরাব, বাট তারা দুজনেই আমার ছোট। আচ্ছা, শুনে খুব ভালো লাগলো যে রিদম নামের আরো একজন আছে। তোমার মুখে সিলেডি মাত শুনলে যে ভালা লাগে, সিলেডি থাকি তাসনিয়া কইরাম। তাসনিয়া, অনেক অনেক ধন্যবাদ। সিলেডি ভাষা আমার মুখে ভালো লাগে, ব্যাপারটা শুনে খুব আমি ব্লাশ করছি, আমার খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছো রিদম ভাই? আমি আয়েশা সিদ্দিকা রংপুর থেকে বলছি। আমিও তোমার FM শুনি কিন্তু মেসেজ দেইনি কখনো, আজ কিছু না ভেবে দিলাম মেসেজ। আয়েশা, অনেক অনেক ধন্যবাদ, আশা করছি পরবর্তীতে সবসময় রিদমের সাথে কিন্তু থাকবেন। রিদম ভাই, তোমাকে অনেক ভালো লাগে, তোমার পার্সোনাল নাম্বারটা কি দেওয়া যাবে? আমি শাবনুর। আচ্ছা, পার্সোনাল নাম্বারটা আমি দিতে পারছি না, বাট অবভিয়াসলি খুব ইজিলি কিন্তু আমার সাথে সোশ্যাল সাইটগুলোতে অ্যাড হয়ে যেতে পারেন, সোশ্যাল সাইটগুলোতে কানেক্টেড হয়ে যেতে পারেন। সোশ্যাল সাইটগুলোতে আসলে আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ফেসবুক যে পেজ, সেটা হচ্ছে রিদম খন্দকার, সরি প্রোফাইল রিদম খন্দকার, অ্যান্ড আমার পেজ হচ্ছে আরজে রিদম। আমার নামের বানানটা একটু বলে দিই, RYTHOM রিদম, রিদম খন্দকার আমার প্রোফাইল, অ্যান্ড আরজে রিদম এটা আমার পেজ। অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ঢাকা FM ফেসবুক পেজ থেকেও কিন্তু আমাকে পেয়ে যাবেন, যেখানে মোটামুটি বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু আমার প্রোফাইল দেওয়া আছে। তো আশা করছি একটু কষ্ট করে সোশ্যাল সাইটগুলোতে আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। সিলেট থেকে কিন্তু জামিল আছেন আমাদের সাথে। আচ্ছা, তারপর আমার সাথে আছেন কাউনিয়া থেকে আছেন সাইদি আছেন আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, তারপর ফারুক আছেন কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে, রাহাদি আছেন আমাদের সাথে, তারপর ফাহিমা নামের, আচ্ছা ফাহিমা নামের অর্থটা একজন লিখেছেন, আয়মান লিখেছেন যে ফাহিমা নামের অর্থ হচ্ছে পণ্ডিত বা বুদ্ধিমান। আচ্ছা, সো ফাহিমা যদি শুনে থাকেন আপনার নামের অর্থ কিন্তু পেয়ে গেছি। আয়মান বলছেন যে আপনার নামের অর্থ হচ্ছে পণ্ডিত বা বুদ্ধিমান। আচ্ছা, তারপর ভাই আমার ম্যাথ এক্সাম অনেক বাজে হয়েছে, তাই আব্বু বকা দিয়েছে, বাট মনটা অনেক খারাপ, তারপরও আপনার কথা মনে পড়লো তাই আসলাম আবারও। বাট একটা বিষয় দেখলাম আজ না রিদম ভাইয়ের সাথে একটা মিল পাইলাম যে ভাইয়া ম্যাথ ভয় পায়, তাই একটু ভালো লাগলো আর কি। আমি স্মৃতি ফ্রম রংপুর। হ্যাঁ, আমি ম্যাথ আসলেই খুব ভয় পাই। আমি আমি নিজে মানে সত্যি কথা বলতে ম্যাথ আমার কাছে একটা খুবই কঠিন সাবজেক্ট, জানি না কিভাবে যে আসলে ম্যাথের সাথে লড়াই করে এসেছি এতগুলো বছর। আচ্ছা, তারপর বুশরা আছেন আমাদের সাথে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, হাই আমি অলওয়েজ ঢাকা FM এর সাথে থাকি, অ্যান্ড অলসো মিড ডে ফেজের সাথে থাকি, ইশরাত ফ্রম রংপুর। ইশরাত, অনেক অনেক ধন্যবাদ মিড ডে ফেজের সাথে থাকার জন্য। তারপর আছেন ভাই আমার এইজ 12, আচ্ছা সৌমিত্র বয়স 12, ও নাইস। তারপর আমার সাথে আর কে আছেন ভাইয়া? আপনি শুধু আমার একটা মেসেজ পড়েছেন, আর বাকিগুলো কে পড়বে ভাইয়া? আমি কিন্তু অনেক রাগি, আপনাকে অনেক বকা দিব। ও তাই নাকি নুরি, আমি আপনার প্রত্যেকটা মেসেজই পড়েছি, আপনার বকা দেওয়ার কোনো অপশন নেই। আচ্ছা, তারপর পরীক্ষা থাকার শর্ত তোমার, তোমায় শুনছি, কেন কেন শুনছেন? কেন শুনছেন আসলেই তো? যাই হোক, এই যে শুনছেন এটাই হয়তো একটা ভালো লাগে, এটাই হয়তো একটা ভালোবাসা। তারপর আমার সাথে ছিল কিন্তু আমার সাথে আর কে আছেন, ইয়েস আমার গিফট হলো লাভ, লাভ ইউর ভেরি লাভ। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সারা একদম সবাই কিন্তু অনেক সময় জুড়ে আমার সাথে ছিলেন এবং পুরো দুপুর জুড়ে আমার সাথে ছিলেন, খুব ভালো লাগলো সবার সাথে গল্প করে। সবাই দোয়া করবেন যাতে আমি পরবর্তীতে, অর্থাৎ আগামী দিন, যাতে একবারে টোটালি সুস্থ হয়ে ফিরতে পারি আপনাদের মাঝে। আজ দুর্বলতাজনিত কারণে কিন্তু আপনাদের সাথে ওভাবে কথা বলতে পারিনি, তবে আশা করছি ইনশাল্লাহ আগামীকাল একবারে সুস্থ হয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, মিড ডে ফিল্ড থেকে বিদায় নিচ্ছি, ঢাকা FM 90.4 থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি অবভিয়াসলি কিন্তু ঢাকা FM 90.4 এর সাথে থাকবেন। তো বন্ধু, যেতে যেতে যে গানটা শুনবো সেটা হচ্ছে যেতে যেতে, অর্থাৎ যেতে যেতে আমরা যেতে যেতে গান শুনতে শুনতে বিদায় নিব। মাসা ইসলামের করা একটা গান, গানের নামই হচ্ছে যেতে যেতে, এটা হচ্ছে নীল চক্র অ্যালবামের একটা গান। তো আশা করছি গানটা সবাই এনজয় করবেন, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 সাথেই কিন্তু থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন আসরের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: taste on.
1: Hello. কি হলো?
2: আচ্ছা কিছু হয় নাই,
1: শুরু হয়ে গেল। আমি মুকুল আছি আপনাদের সাথে। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, আমাকে শুনতে পাচ্ছেন তো? আমি এই গানের পর এসে কথা বলছি।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চায়ের দোকানে আটটা সকাল সন্ধে, বেকার জীবন চলছিল ভালো মন্দে।
5: মুকুল স্টিস্টন,

রাইট, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, আমি মুকুল আছি আপনাদের সাথে, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর স্টুডিও ঘড়িতে এই মুহূর্তে 5:07, আর প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমি থাকি আপনাদের সাথে বরাবরের মতোই। আর আজকের দিনটার নাম হচ্ছে সোমবার, আজকে সোম 4 মে 2026 আসলো, এবং দেখতে দেখতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস চলে গেল। হ্যাঁ, কিভাবে জীবন যে দৌড়াচ্ছে বুঝতেই পারি না। আর এই সোমবারটাও খুব তাড়াতাড়ি চলে আসে, আম্মা সবসময় বলে, আজকেও আসার সময় বলল যে কি মুহূর্তের মধ্যে সময় চলে যায়, তো সোমবার দিয়ে খালি আমি গুনতে থাকি যে কিভাবে সোমবার চলে আসে, এই সেদিন গেলি আজকে আবার চলে আসছে, একই রকম সবসময় চলে আসে। যাই হোক, আজকে সোমবার 4 মে 2026 এবং 21 বৈশাখ 1433। আর আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে ফেসবুকে, আপনি যদি ফেসবুকে থেকে থাকেন এখন সার্চে গিয়ে জাস্ট লিখবেন যে আই লাভ ঢাকা এফএম, লিখলেই আমাদের অরিজিনাল পেজটা পেয়ে যাবেন। সেই পেজে গেলে আমার একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের নিচে আপনি কমেন্ট করলে আমি তা নিয়ে আলোচনা করব কিংবা পড়ে শোনাবো। তাছাড়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমি আপনার কমেন্টগুলো পেয়ে যাব। ওকে, এই মুহূর্তে গানে যেতে চাই আমরা, ঈশান মজুমদারের খুব সুন্দর একটা গান, গানের নাম আর না বলি, খুবই ভালো লাগে গানটা আমার, এই গানটা দিয়ে শুরু করছি। একটু আগের গানটা তো শুনলাম, একটা খামোকায় ভালোবাসি কণার কণ্ঠে, আর এই মুহূর্তে আমরা ঈশান মজুমদারের একটা গান শুনবো, তারপর ফিরে আসছি আপনাদের এস এম এস কমেন্টের অপেক্ষা।

0: এলাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: ঝালমুড়ি দাম তো 10 টাকার।
4: এই লন
0: কি বানাইছেন মামা? এটা ঝালমুড়িতে তো ঝালই নাই।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
5: রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4। গলা কি হলো আবার? আচ্ছা, শুরু হইতে 5:13, সবাই আশা করি ভালো আছেন। আমার বন্ধু চিকন কালিয়া আই শুনে, আরে ভুলে গেলাম, খালি ভুলে যাই, এটা একটা ভালো একটা রোগ হয়েছে, সবকিছু ভুলে যাই, নাম টাম সব ভুলে যাই, বুঝছেন? তারপরে মনে করতে অনেক টাইম লাগে, 1 ঘন্টা পরে মনে হয় আর কি। যাই হোক, চিকন বন্ধু কালিয়া খুব সুন্দর একটা গান, আমার খুবই ভালো লাগে এই সামজন্দায় গানটা। আজকে একটু পক্ষপাতিত্ব করলাম, সবসময় হোয়াটসঅ্যাপ দিয়ে শুরু করি, আজকে ফেসবুক দিয়ে শুরু করলাম, পক্ষপাতিত্ব না, একটু ঘুরে ফিরে কথা বলা উচিত। আচ্ছা, ফেসবুকে আরিফুল ইসলাম আজকে প্রথম কমেন্ট করেছে, লিখেছে আপনার মনের মতো একটা গান শুনান। আচ্ছা, এটা একটু কঠিন কাজ হবে আর কি, মানে আমার মনটা ভালো ছিল তো, আমার মনটা ভীষণ ভালো আর কি, বুঝছেন? এরকম একটা গান খুঁজে পাওয়া খুবই মুশকিল আর কি, এত ভালো গান আসলে নেই পৃথিবীতে, আমার মনের চেয়ে ভালো কোনো গান নেই, এই কারণে আমি আমার মনের মতো কোনো গান বাজাতে পারছি না প্লে লিস্টে, কিংবা আপনাদের মনের মতো যে গানগুলো, না না আপনারাও ভালো মানুষ, মানে মোট কথা হচ্ছে আপনারা আর আমার মনের মতো কোনো গান নেই আর কি, অন্যান্য গান যেগুলো আছে সেগুলো বাজাবো। ওকে, আরিফুল ইসলামকে অনেক ধন্যবাদ। আমাদের জুয়েল ভাই, আসসালামু আলাইকুম মুকুল ভাই, শুভ বিকেল, আমি জুয়েল মালয়েশিয়া ঢাকা FM এর সাথে আছি। জুয়েল ভাইকে অনেক ধন্যবাদ, আমাদের নিয়মিত শ্রোতা, ভালো লাগলো। আজকে সবগুলো পরিচিত নাম কিন্তু দেখতে পাচ্ছি যে চলে আসছে, সামান্তা চলে আসছে, আমাদের স্যাম চলে আসছে, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা সামান্তা, অনেক ভালো আছি, আর আপনিও ভালো থাকবেন। ওকে, তারপর পূর্ণিমা খাতুন, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকে আমার চেয়ে ছোট, যেমন সামান্তা আমার অনেক ছোট, কিন্তু আমার তুমি করে ডাকতে ইচ্ছা করে কিছু কিছু মানুষকে, যেমন গিট্টু মিয়াদেরকে, কিন্তু ডাকতে পারি না রেডিওতে, মানে কেমন একটা, মানে একটা গণমাধ্যম তো, সবার সামনে তুমি করে বলাটা একদম কেমন যেন বেয়াদবি দেখা যায়, সবাইকে আপনি বলতে হয়। ওই যে ইউষা ক্লাস 8 পড়ে, ওকেও আমি আপনি করে বলি, তো মাঝে মাঝে কিছু মানুষকে মনে হয় যে তুমি করে বললে কথাটা বলতে ভালো লাগবে, কিন্তু বলতে পারি না, কেমন যেন লাগে আর কি, বলা ঠিক না আর কি, কখনো বলে আসিনি আর কি এত বছর ধরে রেডিওতে, সবাইকে রেডিওতে আপনিই বলতাম, সামনাসামনি দেখা হলো তো বলতাম যে তুমি করে বললি এরকম কিছু। আচ্ছা স্যামকে অনেক ধন্যবাদ। পূর্ণিমা, ওয়ালাইকুম আসসালাম। পূর্ণিমা আজকে নিয়মিত অনেক আগে চলে আসছে। সামান্তার আমাদের ছবিটা খুব ভালো লেগেছে, ধন্যবাদ। তারপর প্রিয় একটা গান শুনলাম টিউন করে, আমারও খুব পছন্দের গান সামান্তা, একটু আগেই তো বললাম। শিমুনুর আমাদের সাথে জয়েন করেছিল, শিমুকে অনেক ধন্যবাদ। তারপর আমাদের গিট্টু মিয়া চলে আসছে, সাইফুর রহমান লিখেছে আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, দুঃখিত আপনাকে আজ ফোন দিতে পারিনি। সাইফুর আমাকে ফোন দিয়ে বাসার খবর টবর নেয় যেদিন শো করি আমি ঠিক আছি কিনা, মানে আমি কি ফাঁকি দিব কিনা, আসলে সে আমার শরীরের খবর নেয় না, সে করে কি ওই আমি আসবো কিনা এই খবরটা সে নেয় আর কি। হ্যাঁ, মানে আমি না আসতে দোকানটা বন্ধ থাকলে সে একটু ঘুরে ফিরে খাবে আর কি, দোকান টোকান খুলতে হবে না, একটু ফাঁকিবাজির চিন্তা ভাবনা আর কি, এই কারণে সে আমাকে একটা ফোন দেয়। আচ্ছা ভাইজান, বাসার সবাই কেমন আছে? ভালো আছে। আন্টি কেমন আছে? আচ্ছা আমার আম্মা মাশাল্লাহ ভালো আছে, আপনাদের দোয়ায় দোয়া করবেন। রূপকথা ভালো আছে, রূপকথা আমি একসাথেই বের হই সোমবার দিন, ও চলে যায় কোচিংয়ে, আমি চলে আসি আমার অফিসের দিকে। আচ্ছা চায়ের দোকানের সকল কাস্টমার সবাই কেমন আছে? সবাই ভালো আছে মনে হচ্ছে। মুকুল, টি স্টল মানে এক কাপ গরম চা আর প্রাণ খোলা আড্ডার মেলবন্ধন, এখানে চায়ের কাপের ধোঁয়ায় হারিয়ে যায় দিনের সব ক্লান্তি, বন্ধুদের হাসি খুনসুটি আর গল্পের ছলে জমে ওঠে সম্পর্ক, আড্ডার অটুট বন্ধন আর নির্মূল আনন্দের প্রিয় ঠিকানা এই মুকুল টি স্টল। ধন্যবাদ, আমি খুব খুশি হয়েছি, ভালো লেগেছে, আমার ভালো লাগে আসলে। আসলে যারা ওই যে রাজনীতিতে তেলবাজি করে না, তা খুব বেশি মানুষের প্রশংসা করতে যায়, মানে যে যা না তা করতে চায়, দেখলাম যে এটা আসলে মানুষের একটা সহজাত প্রবৃত্তি। যে আমাকে সাইফুর এত সুন্দর করে লিখেছে, আমিও না পড়ে গেছি, বুঝছেন, মানে ভালো থাকা খুব মুশকিল ব্যাপার। মানে সাইফুল এখন যা বলবে আমি তা করবো, সাইফুল যদি বলে যে আমার ক্যাশের টাকা সবগুলো দিয়ে দাও আমি দিয়ে দিব ওকে, বুঝছেন তো? এরকম একটা ভালো কথা বললে না পটে যাই আসলে। তা এখন আসলে দোষ না মানুষের, মানুষ যে মানুষ একটু তেলবাজি করে কি করবে বলেন তো। আচ্ছা আরবি জ্যোতি লিখেছে, আসসালাম আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি, বাসার সবাই কেমন আছে? আচ্ছা একই আরবি জ্যোতি, আমি ভালো আছি এবং বাসার সবাই ভালো আছে। ওকে অনেক ধন্যবাদ। যদিও আজকে আগে চলে আসছে আমাদের সামান্তার বান্ধবী সাইফুর রহমান, আয়সা পড়ো, আচ্ছা সামান্তা, তারপর সামান্তার পেঁয়াজু আমি বানাবো, ওকে সামান্তা তুমি তৈরি করে ফেলো, আজকে আমার একটু পেঁয়াজু খেতে ইচ্ছে করছে, আর আজকে ভাতটা একটু আগে আগে খেয়ে ফেলেছি, মানে আজকে ওই নাস্তাও করেছি একটু আগে, তারপর দেখি যে কেমন লাগছে, অস্থির লাগে, মানে ভাতটা খেলে মনে হয় যে একটু রেস্ট নিতে পারি, রেস্ট মানে ভাত খেয়েই চলে আসতে গেলে একটু অস্থির অস্থির লাগে, তো একটু আগে ভাত খেয়ে ফেলেছি, এখন দেখি ক্ষুধা লেগে গেছে। যাই হোক সামান্তা পেঁয়াজু ভাজলে আজকে আমি আগে নিজেই টপাটপ কয়েকটা খেয়ে ফেলবো। শিমুনুরকে অনেক ধন্যবাদ। আচ্ছা হৃদয়ের কথা হাবিবে, আচ্ছা বলে তো দিয়েছে, আমি আমি গানটা খুঁজে পাচ্ছি না, কিন্তু গানটা কি নামে, আচ্ছা আমি দেখছি তারপরও। তারপর আমাদের গিট্টু মিয়া লিখেছে, সামান্তা ভাইয়া আমিও চলে আসছি, আরবি জ্যোতি পূর্ণিমা খাতুন তোমরা চলে আসো, আজকে আমাদের অনেক কাজ করতে হবে, সামান্তার মন ভালো তবে সবাইকে ফ্রিতে পেঁয়াজু খাওয়াবো আমি। আচ্ছা আজকে সাইফুন নাকি সবাইকে ফ্রিতে পেঁয়াজু খাওয়াবে, গিট্টু আমার জন্য আগে দিবেন আর কি, আমি ভাতটা বেশি আগে খেয়ে ফেলেছি আমার ক্ষুধা লেগে গেছে। আচ্ছা তারপর সিরিয়াসলি এটা কে, আচ্ছা ওকে, তারপর আরবি জ্যোতি চলে আসো, বান্ধবী চলে আসছে, ফ্রিতে কি পেঁয়াজু খাওয়াবে, ব্যাপারটা কি আজকে গিট্টুর কোনো রহস্য আছে কিনা জানি না। আচ্ছা গিট্টুর জন্য একটা গান বাজাই, হ্যাঁ গিট্টুর তো আমাদের এত সুন্দর আমাকে একটা কমেন্ট করলো, টি স্টল এরকম প্রাণের বন্ধন তন্দন মেলবন্ধন কি কি জানি লিখলো, এগুলো সামান্তা ভালো বুঝে, কবিতা টবিতা লেখে আমি ভুলে যাই পড়ে, তো গিট্টুর জন্য আমি একটা গান বাজাতে চাই আজকে, ভালো লাগবে মনে হয়, আমারও খুব প্রিয় গান, আমার খুব ভালো লাগে, গিট্টুরও খুব পছন্দ হবে গানটা।

0: Service United International Source ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: শুনছেন ঢাকা এফ এম 90.4, মুকুল আছি আপনাদের সাথে। আর শুরু হইতে 5:26, কি জানি বলে না কারো পৌষ মাস কারো বৈশাখ মাস, না মানে কি জানি, আরে আমি খুব বিরক্ত, আমি মনে হয় যে চলে যাই একদম কাজকর্ম ছেড়ে, খালি ভুলে যাই কারো বৈশাখ মাস কারো চৈত্র মাস কারো কারো বৈশাখ মাস কারো সর্বনাশ। হ্যাঁ, এটা এবার কথা ঠিক হয়েছে, এবার লাইন ঠিক আছে। কারো কারো পৌষ মাস কারো বৈশাখ মাস নয়, কারো পৌষ মাস মানে যে ধান টান উঠে একটা ভালো একটা অবস্থা, আর কারো সর্বনাশ, এটা হচ্ছে আসল কথা। আমি যেটা বলতে চেয়েছিলাম, আমরা দেখেন যে আমরা এই কদিন যে পরিমাণ গরম পড়েছিল তাই না, এই কিছুদিন আগে, তা সবাই আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করছিলাম, সবাই যে হাসফাস করছিলাম এত গরম কেমন জানি, তারপর বৃষ্টি হলো ঠান্ডা পড়ে গেল, এমন একটা ব্যাপার হলো, মানে গরমকালে যে শীত কাঁথা গায়ে দিব এটা চিন্তাও করতে পারিনি। হ্যাঁ, দুদিন আগেও কাঁথা গায়ে দিতে হয়েছে তাই না, এমন একটা অবস্থা হয়েছিল, বৃষ্টি বৃষ্টি পড়ে সবকিছু। তা দেখেন যে আমরা গরমের জন্য আমরা যারা আছি আরামে, খুব ভালো যে আল্লাহ বৃষ্টি দাও গরম কমিয়ে দেবে, কিন্তু এদিক দিয়ে বৃষ্টি কিন্তু সর্বনাশ করে ফেলেছে আমাদের হাওড়ে, মানে বৃষ্টিতে প্রচুর পানি জমে, মানে অনেক মানে কত হেক্টর জানি জমির পরিমাণ বললো, মানে সংখ্যা বলতে চাই না, মানে প্রচুর পরিমাণ ধান নষ্ট হয়ে গেছে, কেননা বৃষ্টিতে পানিতে ডুবে গেছে। এবং এমন অবস্থা আজকে পত্রিকায় পড়লাম যে মানে ঘরের বউ বাচ্চা থেকে শুরু করে সবাই মিলে ধান কাটা শুরু করেছে, কারণটা কি কোনো লেবার মানে কাজের লোকই পাওয়া যাচ্ছে না, শ্রমিক পাওয়া যাচ্ছে না, কারণটা হচ্ছে যে পানি বেশি, আর এই কাজের লোক যারা ধান কাটবে তাদের ডিমান্ডও বেশি, মানে 1,500 টাকা 2,000 টাকা নাকি চাইছে সারাদিন কাজ করার জন্য এরকম। তা এখন কৃষক ধান চাষ করলো, তারপর যদি 2,000 টাকা দিয়ে লোক রেখে যদি ধান তুলতে হয় সে বিক্রি করবে কত, সে খাবে কি, কি একটা সর্বনাশ দেখেন। তো এইটাই বলতে গিয়েছিলাম যে কারো পৌষ মাস কারো বৈশাখ মাস, না কারো পৌষ মাস কারো সর্বনাশ, মানে জিনিসটা হচ্ছে যে আমরা যেমন বৃষ্টির জন্য হাহাকার করি, আমরা বৃষ্টি পাই খুব আনন্দে কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, কিন্তু আবার আরেক শ্রেণী খুব কষ্ট করে। এবং এইভাবে যদি ধান নষ্ট হয়ে যায় কিংবা হাওড়ে যদি ধান কম চাষ হয়, কারণ হাওড়েই তো প্রচুর ধান হয় তাই না, কত পার্সেন্ট জানি বাংলাদেশে বেশিরভাগ ধান এখানে হয়। আজকে গলার মধ্যে কিন্তু একটা ব্যাং ঢুকেছে, একটু কেউ মাফ করে দিন তো, সামান্তা কিছু একটা করো তো, আমার এই ঝামেলা হচ্ছে কথা বলতে। গিট্টু চার মধ্যে একদম কড়া করে একদম আদা তাদা দিয়ে দাও তো, একদম পেঁয়াজুর আগে একটা চা খেয়ে নি, গলাটা ঝামেলা করছে। আচ্ছা, তা জিনিসটা হচ্ছে যে ধানের তো চালের দাম বেড়ে যাবে আগামীতে যদি এরকম অবস্থা হয়, নতুন ধান উঠবে কিন্তু কি একটা অবস্থা যে ধান শুকাতে পারছে না বৃষ্টির পানির থেকে তুলে, আজকে ছবি দেখলাম পত্রিকা পুরো পড়ে খুব খারাপ লাগলো আর কি। যাই হোক, আল্লাহ সবাইকে রক্ষা করুক এই প্রত্যাশা করি। এবার একটু হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়ি, অনেক কমেন্ট চলে আসছে। আমাদের খসরু ভাই লিখেছে, আচ্ছা সে তো কবিতা লিখতে পারে উনি, আচ্ছা লিখেছে, ঢাকা এফ এম এর মাইকে হাসির এক আলো, আর যে মুকুল বললেই জমে ওঠে ভালো, কথার ভাজে ভাজে আনন্দের খেলা, শ্রোতার মনে রেখে যান রঙিন মেলা, শ্রোতার মনে রেখে যান রঙিন মেলা। কেমন আছেন কুল ব্রাদার, ওয়েদারটা একটু গরম, আপনার মতো কুল না, শুভ বিকাল, আপনার বাসার সবাই ভালো আছে? আচ্ছা এখন তো সে আবার কথায় আসছে, আমি বললাম যে একটা কবিতা লিখেছে, হ্যাঁ ভাবলাম যে এটা কবিতার মতো আগাবো, পরে দেখি বলছে যে বাসার সবাই ভালো আছে, আর আমি কবিতার মতো পড়া শুরু করলাম যে আপনার বাসার সবাই ভালো আছে, আপনি আছেন কেমন ব্রাদার, কবিতায় বলতে বাসা বাসে বসে শুনছি ভালো লাগছে, আজ বৃষ্টি হলে ভালো হতো। দেখছেন মানে নর্মাল লিখলে কিন্তু কবিতার মতো পড়লে কাজ হবে না, কিন্তু ছন্দ থাকতে হবে। তো কবিতা উপরে শেষ হয়ে গেছে, তারপরে যে কথা একটু লেখা দরকার ছিল না খসরু এখান দিয়ে, যে ভাই এই 4 লাইন হচ্ছে কবিতা, তারপর হচ্ছে আপনার সাথে কথা বলছি, আপনি সাবধানে পড়বেন কিন্তু। প্রথমে দেখেন, কথার ভাজে ভাজে আনন্দের খেলা, শ্রোতার মনে রেখে যান রঙিন মেলা, কি সুন্দর। আচ্ছা যাই হোক, ভালো আছি, বাসে বসে শুনছি ভালো লাগছে, আজ বৃষ্টি হলে ভালো হতো, সময় আসলে খুব দ্রুত চলে যায়। বৃষ্টির কথা তো একটু আগেই বললাম খসরু ভাই, যে আমাদের আসলে বৃষ্টি খুব ভালো লাগে, কিন্তু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি খুব ক্ষতি করে ফেলেছে তাই না, সবই আল্লাহর ইচ্ছা, আমাদের কিছু করার নেই, বৃষ্টি দেওয়ার মালিকও আল্লাহ, বৃষ্টি না দিলেও আল্লাহর ইচ্ছা। তা যেটা হচ্ছে যে দেখেন যে হাওড়ে একদম ধানের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে তাই না, এটা আর আজকে বৃষ্টি না হলেও সমস্যা নেই, এতটা গরম নাই কিন্তু, মানে এই কদিনের বৃষ্টিতে বেশ ভালো একটা ওয়েদার রয়েছে এখন। আচ্ছা তারপর, সোনা বন্ধু তুই আমারে করিলে যে দেওয়ানা, এই গানটা একটু শোনালে খুশি হতাম। আচ্ছা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা। আচ্ছা মনে, আচ্ছা বুঝতে পেরেছি। আমরা চাইলে যে কোনো গান নেটে শুনতে পারি, কিন্তু রিকোয়েস্টের একটা মজা আছে, ভালো লাগা আছে। একদম চমৎকার কথা বলছেন খসরু, বুঝতে পেরেছে। মানে আসলে রেডিওটা এটাই, অনেকেই বলে যে রেডিওতে কেন শুনবো, সার্চ দিলে তো ইউটিউবে কত জায়গায় গান শোনা যায়, ওইটা ঠিক আছে। কিন্তু রেডিওতে এই যে আমি আপনার সাথে একটু কথা বলছি, তারপর একটা গান বাজবে, আরেকটা শ্রোতার আরেকজনের পছন্দের গান বাজবে, এরকম যখন ভ্যারিয়েশন আসবে তখন দেখবেন যে আপনার ভালো লাগে। রেডিওটা কিন্তু জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এই জায়গাটাই। হ্যাঁ, তারপর আপনি যখন একটা লেখা লিখলেন, আমি পড়লাম, আপনি একটু আপনার নামটা শুনলেন, আপনার পছন্দের গানটা বাজলো, এইসব মিলেই তো রেডিও, তাই না? আমরা শেয়ার করছি একজনের কথা একজন, তো এই সব কিছু মিলে। আর আপনি তো গান আপনার ইচ্ছা মতো আপনি শুনতেই পারেন। আচ্ছা সোনা বন্ধু, না আমি একটু বয়স হয়ে গেছে তো সব ভুলে যাই, সোনা বন্ধু। আচ্ছা আমি খুঁজে বের করবো একটু পরেই, দেখি খুঁজে পাই কিনা। আচ্ছা তারপরে সবগুলো কমেন্ট পড়ে ফেলি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ ভাইয়া, শুভ বৃষ্টিতে ভাজা বিকেল, আচ্ছা বৃষ্টিতে ভেজা বিকেল। আচ্ছা হিয়ার এভরিডে ইট ওয়াজ রেইনিং, আচ্ছা ইভেন ক্লাউডি অ্যান্ড সান লাইট, আচ্ছা নো ওয়ান ক্যান প্রেডিক্ট ব্যাঙ্গালোর ওয়েদার। আচ্ছা ব্যাঙ্গালোর ওয়েদারটা কেউ প্রেডিক্ট করতে পারে না, মানে এখানে হুটহাট করে বৃষ্টি টিষ্টি হয়ে যায় না, রাতের সময়টা ঠান্ডা থাকে ব্যাঙ্গালোর থেকে। আমাদের মিকাইল আমাদের সাথে জয়েন করেছিল, ভাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন মিকাইল ভাই, অনেক খুশি হলাম আপনার এসএমএস পেয়ে, আপনি ব্যাঙ্গালোর থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আচ্ছা আমি দার্জিলিং গিয়েছিলাম বেড়াতে, তা আমি দার্জিলিংটা আমার খুব ভালো লেগেছিল, তো ওইখানেও কিন্তু এরকম ওয়েদার, তাই না? ব্যাঙ্গালোর মতো মনে হয় দেখি যে হুটহাট করে রোদ উঠে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, কেমন জানি মানে পাহাড়ি এলাকায় মনে হয় এরকম। তা ব্যাঙ্গালোরও আপনি বললেন যে কেউ প্রেডিক্ট করতে পারে না ওয়েদারটা। ওকে মিকাইল ভাই ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা আপনার প্রতি। তারপর আসসালামু আলাইকুম আব্দুল্লাহ।

প্রকৃতির সৌন্দর্য আসলে সামনাসামনি না দেখলে বোঝা যায় না। আচ্ছা, আমাদের জাকারিয়া খান চলে আসে, কি অবস্থা দাদু, কেমন আছো? আচ্ছা জাকারিয়ার বুঝি না, হিস্ট্রিগুলো কই থাকে আপনার? যখনই SMS করেন, কমেন্ট করেন, তখনই দেখি যে খালি একটা লাইন, আগে যে অনেক কথা লিখলেন ওগুলো কই গেল জাকারিয়া? এই জাদুকর নাকি, কি করে ও? সব মুছে ফেলে নিজে না? আচ্ছা, সে নিজে মুছে ফেলে। আচ্ছা, এটা কারণটা কি, চুরিদারি করছেন নাকি কোনো কিছু? হ্যাঁ, কোন ক্রাইম টাইম করেছেন নাকি আপনি? সবকিছু মুছে ফেলেন, কোনো প্রমাণ রাখতে চান না, কারণটা কি দাদু? কোন ভেজাল মানুষের সাথে তো আমি বেশিক্ষণ সম্পর্ক রাখতে পারি না, সব ট্রান্সপারেন্ট হতে হবে, ওকে, মুছে ফেললে হবে না সবকিছু। আচ্ছা, তারপর আমাদের অবসান ভাই চলে আসছে, আসসালামু আলাইকুম মুকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, অবসান বলছি, কুমিল্লার কাজ শেষ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। চমৎকার, আপনি ভাই পারেনও। আচ্ছা, কুমিল্লার প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে, 5 দিন ধরে একই দিকে আছি, আশা করছি আগামীকাল ঢাকা যাবো। আচ্ছা, এখন চট্টগ্রাম, এখন আবার কুমিল্লা থেকে চট্টগ্রাম, তবে আগামীকাল ঢাকা। আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইল, দোয়া করি আল্লাহ আপনাকে সহি সালামতে আবার ঢাকা পৌঁছাক, এবং একটু সাবধানে চলাফেরা করবেন সবকিছুতেই, কেননা এত জার্নি করেন, একটু নিজের প্রতি খেয়াল রাখতে হবে। তারপর আমাদের সাথে ভাইজান, আজকে সামান্তার মনটা অনেক ভালো, তাই সবাইকে ফ্রিতে পেঁয়াজু খাওয়াবে, পেঁয়াজ খাওয়াবো আমি। আচ্ছা, ও সামান্তার মন ভালো দেখে আমাদের গিট্টু আমাদেরকে পেঁয়াজু খাওয়াবে। আচ্ছা, আপনি যদি আপনি করে বলেন তাহলে বেয়াদবি হয়, এখন তুমি বলবেন নাকি আপনি বলবেন? আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে যে আরো মানুষজন শুনে তো সবাই বলবে যে ছেলেটা বেয়াদব, তুমি তুমি করে বলছে। হ্যাঁ, এটা এই ঠিক না আর কি, মানে গণমাধ্যমে আপনি করে বলতে হয়, এমনি ব্যক্তিগতভাবে তুমি করে বলাই যায়, আমার চেয়ে বয়সে যারা ছোট বলাই যায়, তাই না? সিয়াম এবং সায়েম আমাদের সাথে জয়েন করেছে, এটা কি ভাই নাকি দুজন? সিয়াম এবং সায়েম, খুব ভালো লাগছে নাম দুটা, সিয়াম সায়েম, শুনছি ধানমন্ডি হাতিরপুল ভূতের গলি থেকে। কি বললেন ভাই, ভূতের গলি থেকে? আচ্ছা, ভূতের গলির একটা জায়গার নাম আর কি, আমাদের ঢাকাতে হাতিরপুলে ভূতের গলি আছে, বেশ যেতাম, আমার এক বন্ধুর বাসা ছিল ভূতের গলিতে। আচ্ছা, ভূতের গলি থেকে গানটা প্লে করবেন, যাকে দিয়ে কথা কোথায় এসেছে নাকি, ফাতেমা দিনে কোথায়, আপনি সবাই এসে পড়ো। আচ্ছা, ফাতেমা টাতেমা সবাইকে ডাক দিয়েছে আর কি, আসেন সবাই, আসেন আসেন আসেন, আজকে পেঁয়াজু খাওয়াবে আমাদেরকে। আচ্ছা, ধানমন্ডি হাতিরপুর ভূতের গলি থেকে গানটা, এটা গানের নাম নাকি, ধানমন্ডি হাতিরপুর ভূতের গলি থেকে, এটা কোনটা, কোন গানের কথা বলছে নাকি, ওই যে গুলবাহার গানের মধ্যে কি এটা আছে নাকি? আচ্ছা, খসরু ভাই আবারও SMS করেছিল, থ্যাংকস খসরু ভাইকে, থ্যাংকস। তারপর জাকারিয়া লিখেছে, এখন থেকে হয়তো ডিলিট হবে না। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে আপডেট করে দেখেছি, 24 ঘন্টা পর পর সব ডিলিট হয়ে যায়। আচ্ছা, এই জাকারিয়া খুবই সন্দেহজনক একটা মানুষ, সে 24 ঘন্টা পর পর সবকিছু আপডেট করে সবকিছু ডিলিট করে ফেলে। হ্যাঁ, এখন থেকে হবে না, কি জানি যাই না, ভেজাল আছে, কোনো ক্রাইম করেছেন নাকি আপনাকে? ধরিয়ে দিব, কিন্তু ঝামেলা করবেন না আমার সাথে, ঝামেলা করলে একদম ধরিয়ে দিব, লোক আছে, লোক আছে আমার, বড় জায়গায় লোক আছে আমার। মন শান্তি হয়ে যায় গানটা শুনে, পেঁয়াজু দাও সামান্তা, পেঁয়াজু দাও, আমার মন টন ভালো হয়েছে, ক্ষুধা লাগছে প্রচন্ড, ক্ষুধা পেটের মধ্যে। আমি এখন একটা ডিম খাবো, আমার আম্মা একটা ডিম সিদ্ধ করে দিয়েছে আমাকে রুটির সাথে। হ্যাঁ, পৃথিবীর কেউ আটকাতে পারবে না আমাকে।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সামান্তার পিয়াজিটা খুব ভালো হয়েছে, সামান্তা খুবই ভালো। সামান্তার জন্য একটা তালি দিয়ে দিলাম, একদম পুরো খুব ভালো লেগেছে। সামান্তার ডিমটা কি বলে, পিয়াজুটা খুব ভালো হয়েছিল। ওকে, কি জানি সামান্তার জন্য। গ্রেট গ্রেট, জীবনে কিছু করে খেতে পারবা, খালি পেঁয়াজু বেচেই তুমি অনেক দূর চলে যাবা। আচ্ছা, সামান্তা পেঁয়াজু বেচেও জীবনে বহু দূর যেতে পারবে, মানে শাইন করবে একদম। আরবি জ্যোতি লিখেছে, ভাইয়া চট্টগ্রামে আজকে খুব কড়া রোদ উঠেছে। আচ্ছা কড়া, আচ্ছা কঠিন, তাই আবার আগের মতো গরম লাগছে। আচ্ছা, একটু ঠান্ডায় ছিলেন, একটু গরম ঠান্ডা মিলিয়েই তো থাকতে হবে, তাই না? একটু ধৈর্য ধরতে হবে, মানে গরম কিন্তু সহ্য করা যায়। মানে আমি বলছি মাঝে মাঝে একটা গরম পড়ে না, যে স্যাঁতস্যাঁতে, মানে কেমন জানি ঘাম হয়, গা আঠা আঠা হয়ে থাকে, কেমন মানে একদম কি বলে এটা, যে আরে আমি না প্লিজ আমি সত্যি চলে যাব, বিশ্বাস করে আমি সব খালি ভুলে যাই, আমি বলতেই পারি না কোনো কথা, একটা কথা যদি আমি বলতে পারি। আরে তীব্র দাবদাহ যেটাকে বলে আর কি, ওইটা আর কি, ওই গরমটা সহ্য করা যায় না। তা আমি একটা গবেষণায় আমি বারেবারেই বলি যে আমরা খুব অস্থির হয়ে যাই 365 দিনের মধ্যে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি 65 দিন কষ্ট করেন আর কি, খুব ওইরকম তীব্র দাবদাহ পড়ে, যেগুলো হচ্ছে 41-42 ডিগ্রি যদি সেলসিয়াস হয়, 40 ডিগ্রি হলে। আর এমনিতে ভালো থাকেন, দেখবেন যে আপনি যে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ বলি না, অনেক গরম, দেখবেন যে একদিন বৃষ্টি হলে দুদিন আরাম লাগে, মানে ওই তাপটা থাকে না। আবার দুদিন গরম টরম পড়ে, আবার একটা বৃষ্টি হলে আবার 2-3 দিন ঠান্ডা থাকে। এই কদিন দেখেন যে পুরো সপ্তাহটাই কিন্তু ঠান্ডা করে দিয়েছে, মানে গরমকালে শীত পড়ে গেছে, এরকম একটা অবস্থা ছিল না কদিন। আচ্ছা, আর বিজ্যোতি টেনশন করবেন না, ইনশাল্লাহ আল্লাহ যা দেয় সবকিছু মেনে নিতে হবে, গরমও সহ্য করতে হবে। বাংলাদেশের মতো এরকম ওয়েদার আসলে কোথাও নেই, বিভিন্ন জায়গায় যারা বিদেশে থাকে তারা বলতে পারবে, মানে যখন গরম পড়ে তো গরম আবার ঠান্ডা এরকম, কিন্তু আমাদের কিন্তু সবকিছু সহনশীল। আচ্ছা, সামান্তা কি বলতে চায়, মেয়েটা আজকে অনেক কথা বলছে দেখছি, আজকে মনে হয় মন টন খুব ভালো। আপনি আমাকে তুমি করে বললে আমার খুব ভালো লাগে, অনেক কথা বন্ধুরাই তুমি করে বলে কিন্তু আপনি বললে বেশি খুশি হই। আচ্ছা, ঘটনা হচ্ছে সামান্তা, যেটা হচ্ছে যে এটা তুমি করে বলাই যায় কিন্তু সত্যি কথা, যেটা এটা তো একটা গণমাধ্যম, মানে অনেকে শুনছে, এই জায়গায় কখনো তুমি করে বলতে হয় না, মানে এটা নিয়ম বলে না, এটা কি বলে, এটা নিয়মই একটা, মানে আমি মনে করি আর কি, আমার দিক থেকে মনে করি যে সবাইকে আপনি করে বলা উচিত, যেহেতু এখানে অনেক মানুষজন সবাই শুনছে। আর যখন ব্যক্তিগত সম্পর্ক আলাদা তখন তুমি করে বলা যায়, SMS করলে তুমি বলা যাবে, সামনাসামনি দেখা হলে তুমি বলা যাবে, এরকম। হ্যাঁ, ছোটদের এটাই, এ কারণেই আমি সবসময় আপনি করে বলি আর কি। আর অন্যান্য কথা বন্ধুরা যা বলে আর কি আপনার, এটা তাদের বয়সের কারণে কিংবা তাদের অভিজ্ঞতার কারণে তারা বুঝে না বলে হয়তো তুমি করে বলে, কিন্তু তুমি করে বলাটা ঠিক না আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর এই নেন গরম পেঁয়াজু খান। আরে পেঁয়াজু খেয়ে ফেলেছি তো, তুমি বলার আগে আমি পেঁয়াজু খেয়ে ফেলেছি, তুমি বলে ফেলছি কিন্তু হুট করে বেড়ে গেছে। আচ্ছা, পেঁয়াজু খুব মজা হয়েছে, তালি দিলাম এর জন্য। জীবনের সামান্তা অনেক শাইন করবে, পেঁয়াজু বেচেই মানে তার জীবন চলে যাবে, কোনো টেনশন নেই, একদম নো টেনশন। তারপর শাকিল আহমেদ ফারহান আমার সাথে খালি কাজে ঝগড়া করে, যে শাকিল আহমেদ ফারহানটা কি আমি তাকে চিনি না, একটু পরিচয় করে দিয়েন আমাকে। ওকে, শরীফুল ইসলাম আমাদের সাথে জয়েন করেছে, এটা কি বাংলাদেশের সেই পেজ বলার নাকি? আচ্ছা, সিয়াম এবং সায়াম, আচ্ছা যে একটু আগে আমাদের হোয়াটসঅ্যাপে কমেন্ট করছো, সিয়াম এবং সায়াম শুনছি গানটা প্লে করবেন, অর্ণবের সোনার ময়না পাখি গানটা শুনতে চাই। আচ্ছা, আপনারা দুই ভাই অনেকদিন, মানে জীবনে প্রথম আমার শো শুনছেন, আমার খুব ভালো লাগছে, আমি চেষ্টা করব আপনাদের মুখ রক্ষা করার জন্য। ওকে, মানে মুখের বাণী জবান যে দিয়েছেন কথা আমি চেষ্টা করবো গানটা শোনার জন্য। শাকিল আহমেদ ফারহান লিখেছে সামান্তাকে বান্ধবী পান্তা কবিতা। আচ্ছা বান্ধবী পান্তা কবিতা, আচ্ছা শাকিল আর সামান্তার ভালো বন্ধুত্ব রয়েছে বুঝতে পারছি, আমি শাকিলকে তো ফারহানকে ঠিকভাবে চিনি না। আচ্ছা ওদিক দিয়ে আমাদের যে জাকারিয়া বললো সামান্তার সাথে নাকি ঝগড়া লেগে যায়, কি কি মানে সামান্তার সাথে ঝগড়া করে পারে না, জাকারিয়ার সাথে কি শত্রুতামি রয়েছে নাকি সামান্তার, সামান্তা একটু জানাবেন তো। আচ্ছা জাকারিয়া হচ্ছে একটা পোল্টিবাজ, আচ্ছা সামান্তা এখন বলেছে ওদিক দিয়ে, আবার জাকারিয়া ও সামান্তাকে যা তা বলে যাচ্ছে, আমিও প্যাস লাগাই দিই একদম পুরো। শিমুনুর আর যে মুকুল মামা ভালো, মামি কোথায়, আচ্ছা আচ্ছা মামি বাসায় আছে আর কি, মামি অনেক পরিশ্রম করে এই আমাকে দেখে রাখে, বাচ্চাকে দেখে রাখে, আমার মাকে দেখে রাখে, মামির জন্য দোয়া করবেন, হ্যাঁ মামার জন্য তো দোয়া করেন, মামির জন্য দোয়া করবেন যাতে মামি আল্লাহ সুস্থ রাখে এবং এইভাবে আমাদের টেক কেয়ার করতে পারে মামি। অনেক ধন্যবাদ শিমু নূরকে, মামির খবর নিয়েছে। আচ্ছা তারপর আমাদের সাথে পাহাড়ের বড্ড অভিমান, আচ্ছা পাহাড়ের বড্ড অভিমান, সোনা বন্ধু আছে রূপা বন্ধু নাই কেন, আচ্ছা এটা তো খসরু ভাই আপনি সোনা বন্ধু গানটা শুনতে চেয়েছেন। আসলে সোনা বন্ধু আছে রূপা বন্ধু নাই কেন মানে আসলে মানুষ সবাই না ওই দামি জিনিসের পেছনে ছোটে, এখন সোনা বন্ধু গোল্ডের স্বর্ণের দাম বেশি, হ্যাঁ তো এইগুলা দেখবেন যে অনেক কিছু থাকবে, সোনা বন্ধু থাকবে কিন্তু রূপা বন্ধু থাকবে না, এটা একটু দাম টাম কম, কিন্তু স্বর্ণের চেয়ে রূপার দাম বাড়িয়ে দিন তখন দেখবেন যে রূপা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, তখন দেখবেন আবার গান শুরু হয়ে গেছে। আচ্ছা ফারহান বলতে চাচ্ছে আসসালাম, আচ্ছা আসসালাম আলাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভাইয়া ভালো আছি। আর ফারহান কি আজকে জয়েন করেছেন, আগেও জয়েন করেছিল? আচ্ছা আমাদের সামান্তার খুব ভালো বন্ধু শরীফুল ইসলাম, সবাই সবাইকে চায়ের দাওয়াত রইল সিয়াম এবং সায়াম, ঘটনা কি উপরে লিখেছেন শরীফুল ইসলাম বাংলাদেশ দলের পেস বলার আমাদের শরীফুল, আর নিচে লিখেছেন সিয়াম ও সায়াম, কি বাবার বাবার হোটেল থেকে কি বাবার ফোন থেকে আমাকে এসএমএস করেছেন নাকি, সব কিছু খালি বাবারটা ব্যবহার করলে হবে, হ্যাঁ নিজের ফোন থেকে এসএমএস করেন, বাবারটা খান বাবার ঘরে থাকেন, আবার বাবার মোবাইল থেকে আমাকে এসএমএস করেছে। তারপর আমাদের টি স্টলটা একটা পরিবার, ঠিকই বলেছেন কঠিন পরিবার একটা। আচ্ছা এখানে আনন্দ কই, আনন্দকে দেখতে পাচ্ছি না, দিলওয়ালাকে দেখতে পাচ্ছি না, এরা পরে আসবে একটু পরে আর কি, ব্যস্ত আছে আনন্দ। আমার মনে হচ্ছে যে গিট্টু ও মনে হয় খেতে ধান কাটতে গেছে মনে হয়, আমার মনে হচ্ছে ওই হাওড় হাওড় এলাকায় ওই যে পানি 2000 টাকা তো একটা একজন শ্রমিকের মজুরি 2000 টাকা আজকে পত্রিকায় এসছে, এই ভয়ঙ্কর অবস্থা। মানে আমি যদি এখানে থাকতাম আমি আজকে ছোট বাদ দিয়ে আমি ওখানে ধান কাটতাম, 2000 টাকা পাওয়া যেত। আপনি দেখেন আপনি, আপনি যদি 15 দিন ধান কাটলে 30,000 টাকা পাবেন আপনি। আমার মনে হয় যে আনন্দ এখানে ব্যস্ত আছে, ধান টান কাটতে গেছে আনন্দ। আচ্ছা সিয়াম সায়েম মা যদি গানটা যদি পেলে পড়তাম, আর আচ্ছা অন্নবের গানের কথা বলেছেন শিমনুর, মজা পেয়েছি লেখাটা শুনে সামান্তা কবিতা কোন, আচ্ছা সামান্তা মজা পেয়েছি লেখাটা শুনে, আচ্ছা খুশু ভাইয়ের লেখাটা নাকি, আচ্ছা। তারপর সাইফুর রহমান মুকুল ভাই চা দে রে, চাটা দাও একটু, আমি আগে সরে রেখে আচ্ছা আমি পড়তে পারিনি জিনিসটা কি লিখেছে, বুঝতে পারিনি এখনো, একটু পরে বুঝতে হবে, ভুলেও গেছি আবার বুঝতেও পারি না এখন, আমার কি কি একটা সমস্যা, আমার তো অফিস থেকে বের করে দেবে, আমাকে একদম বের করে দেবে, বস শুনলে বলবে যে কি আপনি কি হয়েছে আপনার, আপনি সব আপনি সবকিছু ভুলেও যান আবার সবকিছু বুঝতেও পারেন না, আপনি কি হয়েছে আপনার, বের করে দেবে আমাকে, কখন জানি আমাকে বের করে দে, আসলে সব ভুলে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে সব কথা ভুলে যাই। হৃদয়ের কথা গান তো বাজিয়ে দিয়েছি সুন্দর লেগেছে, আমি কম্বল গায়ে দিই সামান্তা, আচ্ছা কম্বল গায়ে দেওয়াটা একটু বেশি হয়ে যায়, কারো পৌষ মাস কারো সর্বনাশ, ঠিক বলেছেন এই যে এটাই আমি মনে হচ্ছিল কারো পৌষ মাস কারো বৈশাখ মাস এরকম। তাহিদুল ইসলাম আমাদের সাথে জয়েন করেছিল বংশী থেকে শুনছি, শিমুনুর ভালোবাসি মামা, শিমুনুর অনেক ধন্যবাদ, লাভ ইউ টু, অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। আচ্ছা সুইচার্ট আই এম সিটিং অ্যালোন, সুপ্রিয়া ভাইজান সাইফুল লিখেছে, তারপর সামান্তা ভাইয়া গানটা যা প্লে করা হলো আমার একটা প্রিয় গান, ওকে। তারপর নওশিন আমাদের সাথে জয়েন করেছিল, জানো ভাইয়া আমার আম্মু বলে তুমি নাকি অনেক সুন্দর করে বলো, ওকে আম্মুর নাকি তোমার বলাটা অনেক ভালো লাগে, আচ্ছা তুমি আমার কান লাল হয়ে গেছে, তো নওশিন আপনার আম্মুকে বলবেন যে মুকুল ভাইয়ার কানটা লাল হয়ে গেছে, মানে আমার কেউ প্রশংসা করলে না আমার কান লাল হয়ে যায়, এটা ছোটবেলার থেকে একটা অভ্যাস, আমি বুঝতে পারি না কেন, দেখা যাচ্ছে না, আমি আয়নার সামনে গেলে দেখতে পারতাম হেডফোন দিয়ে দুটি কান ঢাকা আমার, কিন্তু আমি জানি যে হেডফোনের ভিতরে আমার দুটি কান লাল হয়ে গেছে নওশিনের আম্মার কথা শুনে। খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা বলবো না ভাবি বলবো বুঝতে পারছি না, বয়স বুঝে তো বলতে হবে তাই না? অনেক সময় আবার খালাম্মা বললে রাগ করে যে আমি কি খালাম্মা হয়ে গেছি নাকি, আপাও বলতে পারতে। আমারও বয়স হয়েছে, আমার যেমন আমাদের আমিনা ভাবিকে আমি ভাবি বলে ডাকি, তা আমারও বয়স হয়েছে, তা আমি নসীনের আম্মুকে আপাও ডাকতে পারি, তা আমি তো আসলে জানি না বয়স কত। নসীন যদি তা আম্মুর বয়স বলে তখন আমি ওইভাবে বুঝে বলতে পারি, নাহলে আমি আন্টিও ডাকতে পারি তাই না, যে আন্টি আসসালামু আলাইকুম। আচ্ছা সামান্তা শিমুনুর অহনা ইসলাম জয়েন করেছে, শুভ বিকেল, কেমন আছো মুকুল ভাইয়া? ভালো আছি অহনা। অহনাকে আমার খুব ভালো লাগে যখন এসএমএস করে, কারণটা হচ্ছে যে আমার বন্ধুর মেয়ের নাম হচ্ছে অহনা, অহনাকে আমরা খুব আদর করি, তো ওই কারণে সবসময় অহনার এসএমএসটা পেলেই আমার অহনার কথা মনে পড়ে। আর আমাদের আমার বন্ধুর মেয়ে যে অহনা, ওর মামার বিয়ে নিয়ে ব্যস্ত, ও ঢাকার বাইরে আছে, আমাদের দাওয়াত দিয়েছিল তো এত দূর দেখে আর যায়নি। নসীন আবার লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আন্টি ভাবি রূপকথা কেমন আছে? সবাই ভালো আছে। আমি সিলেট থেকে নসীন, আম্মুকে সাথে নিয়ে শুনছি, আমি এসএসসি এক্সাম দিচ্ছি, দোয়া করো। অবশ্যই অনেক অনেক দোয়া নসীনের জন্য। আর সন্ধ্যা হলে রেডিওটা বন্ধ করে দিতে হবে, কেন পরীক্ষা, পরীক্ষা আগে তাই না? আমি অনেক দোয়া করি নসীনের জন্য, সেই সাথে আমাদের অনেক বন্ধুরা এবং যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক এটাই প্রত্যাশা। আর নসীন একটা কথা মাথায় রাখতে হবে, আমি আমার মেয়েকেও সবসময় বলি, সেটা হচ্ছে যে পরীক্ষা কিন্তু খালি লেখাপড়া করলেই পরীক্ষা ভালো হয় না, পরীক্ষার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সুস্থ মন এবং শরীর, ভালো ঘুমাতে হবে রাত্রেবেলা, হ্যাঁ, তাহলে দেখবেন যে পরীক্ষা ভালো হবে। আচ্ছা তারপর গান শুনবো, কিন্তু সময়ও তো বয়ে যাচ্ছে, কয়টা বাজে? এসএমএস পড়বো না, কমেন্ট পড়বো না, কি করবো বুঝতে পারছি না। আচ্ছা সবই হবে, কথা তো একটু বেশি বলি। নসীনকে ধন্যবাদ। তারপর সামান্তা, অনেক সামান্তা লিখেছে সাইফুর ভাইয়া অনেক ভালো মানুষ, জীবন কাউকে তেল দেয় না, সাইফুর অনেক ভালো মানুষ। আচ্ছা সামান্তাকে তেল দিয়ে ফেলেছে কিন্তু, হ্যাঁ সামান্তা সাইফুরকে তেল দিয়ে ফেলেছে, আমি নিজে টের পেয়েছি, প্রমাণ পেয়েছি, আমিও কিন্তু অনেক ভালো মানুষ, আমি কারো তেল গ্রহণ করি না, কিন্তু সাইফুর একটু আগে যখন আমাকে লিখলো, আমার প্রশংসা করলো, তখন আমি পড়ে গেছি, সাইফুর যা বলবে আমি তাই খাওয়াবো তাকে। শিমুনুর, তারপর আলামিন সর্দার আমাদের সাথে জয়েন করেছিল অনেকদিন পর, রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আপনাদের সাথে জয়েন করলাম, অনেক ধন্যবাদ। হেডফোন নাই তো শুনতে পারছি না আরিফুল ইসলাম, খুব দুঃখ লাগছে আরিফ ভাই, সামনে পেলে একটা হেডফোন আমি কিনে দিতাম আপনাকে। পূর্ণিমা খাতুম, আবার দামি জিনিস না, একটু কম দামি একটা মাঝারি আর কি, আমার আয়ত্তের মধ্যে একটা হেডফোন কিনে দিতাম আপনাকে। ওকে গানে যেতে চাই, আমি পরপর দুইটা গান শুনবো, হ্যাঁ আমি পরের ঘন্টায় এসে আপনাদের সাথে কথা বলবো, আমি দুইটা গান শুনবো, এর মধ্যে আমাদের খুচরু ভাই বাসে বসে আছে বেচারা, না খুব সুন্দর একটা কবিতা লিখেছে, ভাইকে একটা গান শুনাই। আর সায়াম সিয়াম তোমাদের গান শোনাবো, আপনাদের গান
4: শোনা বন্ধু, তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বুঝে না,

রাইট, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। খুব ভালো লাগলো আজকে, খুব গানগুলো খুব ভালো হচ্ছে তাই না? আমার মানে আমার মেধা দেখলে বিশ্বাস করেন, আমি মানে মানে এত বলে বোঝাতে পারছি না, মানে কেমনে বলি, মানে মানে এত বস্তুনিষ্ঠ, মানে প্রতিভাবান একটা ছেলে আমি, মানে অদ্ভুত লাগে মাঝে মাঝে, নিজেই অবাক হয়ে যাই যে কিভাবে আমার ব্রেন এত কাজ করে আর কি। সবাই বলে, আমি বলি মাঝে মাঝে, যাই হোক, খুব সুন্দর সুন্দর গান বেজেছে কিন্তু না। আচ্ছা, এখানে আমার কোনো এখানে আমি একটু কারসাজি করেছি আর কি। আর ওই এই গানটা আমার পছন্দ ছিল, আর একটু আগে খুচরু ভাই একটা গান শুনতে চেয়েছে। আর ওই সায়াম আর সিয়াম নামে দুই ভদ্রলোক, এরা কি ভাই না বন্ধু বুঝতে পারছি না। সামান্তা, আমার মনে হচ্ছে ভাই হবে তাই না? সায়াম আর সিয়াম যেহেতু নাম, তাই না? বন্ধু হলে তো দুই বাপ, দুই ভাষা অপরিচিত এরকম নাম রাখার কথা ছিল না, মানে এক বাপেরই দুই সন্তান হয়েছে, সায়াম এবং সিয়াম নাম রেখেছে বাপ, তাই না? দুই বন্ধু হইলে ওইখানে এক বাপ রাখলো, আবার কিশোরগঞ্জ থেকে আবার ওইখান থেকে ঢাকা আরেকজন আরেক বাপ, এরকম মিলার কথা না। তা আমার মনে হচ্ছে এক বাপের ঘরে দুই সন্তান সিয়াম এবং সায়াম, তাদের জন্য গান বাজাতে হবে। ওকে, আর আমার ওই যে নসীন এসএমএস করছে, আমার একটু কথা বলতে একটু লজ্জাও লাগছে, মানে কি নসীনের আম্মু আমাকে শুনছে, মানে যখন কেউ বলে যে আমার আব্বু তোমাকে শুনছে কিংবা আমার আম্মু তোমাকে শুনছে, তখন আমার একটু হাত পা কাঁপে। মানে জিনিসটা হচ্ছে যে আমি নর্মাল বন্ধুদের সাথে কথা বলছি, আপনাদের আমার খুব আপন মনে হয়, মানে আম্মুদেরও যে আপন মনে হচ্ছে না তা না, মানে হঠাৎ করে যদি বলে যে আম্মু শুনছে, আম্মু আব্বুর একটু করা হয় না, আমার তখন একটু ভয় লাগে আর কি, যে কি বকা দেয় ছেলেটা, কি বলে এরকম কিছু একটা। নসীনের আম্মু শুনছে বলার পর আমার এমনি প্রশংসা, মানে আম্মু আমার প্রশংসা করেছে, মানে আম্মু না খালাম্মা আমার প্রশংসা করেছে, আমার কানটা লাল হয়ে গেছে, কিন্তু আমার একটু ভয় লাগছে যে শুনছে আবার কি বলি না কি কোত্থেকে কি বলে ফেলি, ভুলটুল হয়ে যায়। যে আন্টি মাফ করে দিন আমাকে, হ্যাঁ, আর এখনো আমি যাই না, আন্টি ডাকবো না, ভাবি ডাকবো না, আপা ডাকবো, এটা বুঝতে পারছেন? এটা নসীন নসীন বলে দিলে হয়, নসীন আপনি আপনার এসএমএস করে দেন যে আপনার আম্মুকে আমি কি আন্টি ডাকবো নাকি আপা ডাকবো নাকি ভাবি ডাকবো নাকি খালাম্মা ডাকবো, আপনি যেটা বলেন ওটা বলবেন আর কি। এমন একটা বয়সে এসে পৌঁছেছি, খুব ভয়ঙ্কর একটা অবস্থা। কেমন হয়েছে আমি বলি, ওই যে বিল্ডিংয়ে, আমাদের বিল্ডিংয়ে যে বিল্ডিংয়ে থাকি আর কি, আরেক ফ্ল্যাটের একজন আন্টি আসছে আর কি, তা আমি খালাম্মা বলেছি আর কি, খালাম্মা আসসালামু আলাইকুম, মানে আমি জানি উনি ওই তালা থাকে, উনি পর্দা করে আর কি, দেখা দেয় না, খালাম্মা বলেছে, আম্মাও দেখি খালাম্মা ডাকে, কি সর্বনাশ একটা ব্যাপার দেখেন তো, আমাও তুই খালাম্মা বলছিস কেন, আমি তো খালাম্মা ডাকি, হ্যাঁ, তখন কি হবে, তো আমার নানু হবে নাকি আম্মা খালাম্মা ডাকবে, তাই না? এরকম একটা ব্যাপার, আবার আমি তো আপাও ডাকতে পারি না, তা আমি খালাম্মা সালাম দিয়েছি, আম্মাও দেখি খালাম্মা ডাকে, তো অনেক কিছু বুঝে শুনে চলতে হয় আর কি। জীবনটা তো কঠিন না আসলে, জীবনটা আসলে খুবই কঠিন, হ্যাঁ একদম। আচ্ছা, সিয়াম এবং সায়াম, ওই যে এক বাপের দুই পোলা আবার আসছে, সিয়াম এবং সায়াম শুনছি, গানটা পেলে প্লে করবেন, অর্ণবের সোনার ময়না পাখি গানটা, রূপার ময়না পাখি গানটা আমি পেয়েছি, রূপার ময়না পাখি গানটা বাজাবো, সোনার ময়না পাখি এখন আপাতত নেই। আচ্ছা, যুক্ত হয়ে গেলাম ফরিদপুর থেকে হৃদয়শীল, হৃদয়কে অনেক ধন্যবাদ, খুব ভালো মানুষ, ভালো লাগে। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে সবাইকে একটু যে ইমোজি, ওই যে ছবি টবি দিয়ে একটু লাভ হার্ট এগুলো দিয়ে একটু রিয়্যাক্ট করি, এটা করতে পারছি না, এটা কেউ কি বলতে পারেন, কোনো বিশেষজ্ঞ আছে? আমি অফিসেও বললাম, ওরাও খুঁজে বের করতে পারছে না, মানে এটা ব্ল্যাঙ্ক দেখা, ফাঁকা দেখায়। আমি যেখানে টিপ দিলাম, দেওয়ার পর এখানে ওই হার্ট চিহ্নটা নাই, লাইক চিহ্নটা নাই, কান্নার চিহ্নটা নাই, কিছু নাই, এই যে কি যে ঝামেলা করে না, মেশিন পত্র আসলে যন্ত্রণা একটা। আচ্ছা, তারপর আমাদের সাথে আরেকজন জয়েন করেছে, তার নাম হচ্ছে হাই, সে লিখেছে হাই, হাই আপনি কোথায় থাকেন? হাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আর হাই সবসময় যদি হাই হয়ে থাকে হাই লিখবেন, নাহলে একটু নিজের নামটা লিখবেন, নাহলে আমি কিভাবে পড়বো, আমি তো জানি আপনার নাম হাই। আচ্ছা, নাম্বারটাও তো একটু বিদেশ বিদেশ লাগছে, যাই হোক, হাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, হাই ভালো থাকবেন অনেক বেশি, আর একটু পেঁয়াজু খেয়ে যাবেন, আমাদের সামান্তা পেঁয়াজু বানিয়েছে, আপনি একটু খাবেন। আরেকজন লিখেছে হাই মুকুল ভাইয়া, কেমন আছেন, অনেকদিন পর আসলাম, দেখেই বোঝা যাচ্ছে যে আপনি অনেকদিন পর এসছেন, চুল টুল চুল কেটেছেন না? আচ্ছা, ওইটা দেখে যা যাক, ভালো হয়েছে, চুল ভালো হচ্ছে। আচ্ছা, আরেকজন আমাদের সাথে জয়েন করেছে, হেউ লিখেছে হাই। আচ্ছা, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আচ্ছা আমাদের ভাই মোহাম্মদ আবু বকর সিদ্দিক উপরে, ভাইয়া আপনি যখন আমাদের সাথে জয়েন করবেন, যে হায়ের আগে একটু নিজের নাম লিখবেন, তারপরে কথাবার্তা শুরু হবে আর কি আমাদের, না? আর আমার নাম হচ্ছে মুকুল, আমার নামও হায় মুকুল, অনেকে আমাকে হায় মুকুল বলে ডাকে, কেউ আবার কুল মুকুল বলেও ডাকে, তা আমি আপনার সাথে হায় মুকুল আমার নাম, আমাকে প্রতি সোমবার শুনতে পাবেন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, এই ঢাকা এফএম যেখানে আছে আর কি, ঢাকা এফএম 90.4 এ।
তাহলে মোহাম্মদ আব্দুর আবু বকর সিদ্দিকি ভাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন আপনি। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার প্রথম কমেন্টটা দেখে হোয়াটসঅ্যাপে, আজকে প্রথম আমাদের সাথে জয়েন করলেন। এটা প্লে করেন তেরে চেহারা, আদনান সামির একটা গানের কথা একজন রিকোয়েস্ট করেছে, তেরে চেহারা। আচ্ছা দেখতে হবে আছে কিনা, আছে কিনা বলে ফেলছিলাম, দেখেছেন আমার মুখেও, আমার আসলে চাকরিটা থাকবে না মনে হয় বেশি দিন, আমাকে বস বের করে দিবে, বস বলবে যে আপনি ভুলেও যান, লেখা পড়লে বলেন যে বুঝেন না, আবার পড়তেও পারেন না, আসলে কোনো গুণ নাই, একে কিভাবে রাখা যায়। আরেকজন হ্যালো আমাদের ক্রিসমাস পার্টিছে, হ্যালোকে অনেক শুভেচ্ছা, হ্যালো ভালো থাকবেন সবসময়। ওকে আচ্ছা, তারপর এইবার হচ্ছে সামান্তার শত্রু জাকারিয়ার অনেক কথোপকথন। আচ্ছা জাকারিয়ার লিখেছে যে সামান্তা পিয়াজু বানানোর সময় কিপটামি করে, তেল দেয় না, যাই হোক তুমি যেহেতু প্রশংসা করেছো আমি আর কি বলবো, ভাবি নিয়ে যে তুমি একটা গান গাও, তোমার কণ্ঠে আজকে গানটা শুনিয়ে দিও একটু, ভাবি যেন লাজুকলতা। এটা তো আসলে একটা ফিল আসতে হয়, গানের একটা ফিল না থাকলে তো গাওয়া যায় না। সেদিন আমি গিয়েছিলাম আমিনা ভাবির উদ্দেশ্যে, আজকে তো আমিনা ভাবি এখনো আসে নাই, সবসময় তো গান গাওয়া যায় না, তোমার হোয়াটসঅ্যাপ থেকে রিয়াকশন দিতে পারছো না আর আমি দিতে পারছি না ইনবক্স দেখে কারো মেসেজের জন্য রিয়াকশন। আচ্ছা আর তুমি যদি আমাকে ধমক দাও তাহলে সামান্তা সুযোগ পেয়ে যাবে, এমনিতে আমার পিছনে লেগে থাকে যদি আমার সাথে ও পারে না। সামান্তার জাকারিয়ার এই টম এন্ড জেরির কাহিনীটা কি জানি না, একদিন জানার চেষ্টা করবো। ওকে, এক বাপের দুই ছেলে সিয়াম এবং সায়েম খুবই রিকোয়েস্ট করেছে, মানে মানে একটা গানের জন্য অস্থির হয়ে গেছে বুঝছেন। দেই এক বাপের দুই ছেলে একটু শান্তিতে থাকুক, তাই না? গানটা খারাপ রিকোয়েস্ট করেনি, সুন্দর গান, আমি তো গান রিকোয়েস্ট করলেই বাজাই না খালি, আমার তো একটা জ্ঞান বুদ্ধি আছে না, আমি ভুলে যাই দেখে কি আমি একদম মূর্খ নাকি, ভুলে গেলে কি মূর্খ হয়, গান শুরু হয়ে গেছে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রাইট, এক বাপের দুই ছেলের রিকোয়েস্টের গানটা বাজিয়েছি। আচ্ছা, জাকারিয়া খান লিখেছে যে এক বাপের দুই ছেলে, তোমার কি আজকে মন বেশি ভালো নাকি? কথা শুনে যা বুঝতেছি না, আমি তো নর্মালি কথা বলছি, মন সবসময় ভালো থাকে, আমার মন খারাপ থাকলে তো আপনাদের বলে ফেলি। হ্যাঁ, মনে তো একটা চাপা কিঞ্চিত ব্যথা থাকেই, তারপরও চলতে হবে তো, জীবনে বাঁচতে হলে চলতে হবে না, এরকম আর কি। এটাই কথা, মন ভালো আছে, মন ভালো আছে। আচ্ছা, তারপরে সামান্তা লিখেছে চাকরিটা আমাকে দেন। আচ্ছা, এই দেখেন যে দুধকলা দিয়ে সাপ পুষি আমি, চাকরিটা আমাকে বের করে দিবে বলার সাথে সাথে সে লুফে নিল, চাকরিটা নিয়ে নিবে। সে একবারও ভাবলো না যে মুকুল কি করবে, সপ্তাহে একটা দিন, ছয়টা দিন বেকার থাকি, একটা দিন আসি আপনাদের সাথে একটু কথা বলি, হ্যাঁ একটু সুখ দুঃখের কথা বলি, ভাগাভাগি করি, আমার চাকরিটা চলে যাবে। সামান্তা কিন্তু খুশি। জাকারিয়া দেখেন, আপনার শত্রু আমি আরো কি বলবেন, দেখেন সে বলে যে চাকরিটা আমাকে দিয়ে দেন, মানে দেখেন অবস্থাটা। সামান্তা মানে সাপ কলা দিয়ে আমি একটা সাপ, না না, দুধ কলা দিয়ে একটা সাপ পুষেছি আমি এতদিন ধরে, হ্যাঁ, যাকে আদর করে স্যাম বলে ডাকি, আর সে বলছে যে চাকরিটা আমাকে দিয়ে দেন। আমি এই ছেলেটা মুকুল যে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে, একটা দিন আসে, হ্যাঁ সুখ দুঃখের কথা বলে, গায়ে লাগে না, না তো কষ্ট করে আসি, কখন থেকে ঘুম থেকে উঠে সকাল থেকে রেডি হচ্ছে যে তিনটার সময় ঘর থেকে বেরোতে হবে। আমার প্রচন্ড ঘুম, আপনি জানেন আমি কি ঘুম ভেঙে আমি আমার আসতে হয়, বলে লাভ নেই, আমি একটা দুধ কলা দিয়ে সাপ পেলেছি, সাপ কলা দিয়ে সাপ পেলেছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে কারো পৌষ মাস, কারো বৈশাখ মাস। আচ্ছা, সামান্তা স্যাম নামটা অনেকদিন পর শুনলাম, ভালো লাগলো। আবার ভালো লাগার কথা আর বলে আর লাভ নেই, আপনি আমার চাকরি ছাড়বো বলার সাথে সাথেই আপনি লুফে নিলেন, আপনি কি করে পারলেন এটা? আচ্ছা, নওশিন আমাদের সাথে জয়েন করেছে। নওশিন কি বলতে চায়? নওশিন, জানো ভাইয়া, আম্মু আমাকে বলছে দেখো মুকুলেরও লজ্জা আছে কিন্তু তোর নাই। আচ্ছা আচ্ছা, লজ্জা তো সবারই আছে, এত পরিমাণ নির্লজ্জ তুই। আচ্ছা নসীন, খালাম্মাকে যেটা বলবেন আর কি, আপনি যেটা বলবেন সেটা হচ্ছে যে যে বাবা মার কাছে আবার লজ্জা কিসের, মানে তোমার কাছে আমার কি লজ্জা পাওয়ার কিছু আছে মা? তা আমি তোমার কাছে লজ্জা পাই না, লজ্জা আছে, লজ্জা সরম আছে আমারও, সবারই আছে, বাবা আমার কাছে কিসের লজ্জা? আর আমার আম্মা যদি আমাকে বলে এই বদমাশ একটা, থাপ্পড় দিব একটা, আমি কি লজ্জা পাই? আমি একটু লজ্জা পাই না। তা আম্মারে বলি যে দাও থাপ্পড় একটা, দুইটা দাও, তুমি দুইটা দিলে তো আরো ভালো, তুমি আমাকে মারলে ভালো আরো, আমি খুশি হবো, এরকম আর কি। তাই নসীন, আন্টিকে বুঝিয়ে দিন যে তোমার কাছে শুধু লজ্জা নেই, এমনি আমার লজ্জা সরম আছে। হ্যাঁ আচ্ছা, সামান্তা লিখেছে হায় হায় হায় রে হায়। আচ্ছা, এটা কি কোনো গানের নাম? এটা কোন গান আমি তো বুঝতে পারছি না, এটা কি কি গান, এটা কোথায় পাবো আমি, এটা আর্টিস্ট কে? তারপর নওশিন লিখেছে আমার বয়স, আচ্ছা নওশিন লিখেছে আম্মুর বয়স হচ্ছে 38 হবে এই বছর, এখন তুমি কি ডাকবে তুমি জানাও, আর আমি তো তোমাকে ভাইয়া ডাকি। আচ্ছা, তুমি নওশিন যেহেতু আমাকে ভাইয়া ডাকে, আর আম্মুর বয়স 38, আমি 38 উপরে আছি। আচ্ছা, তা আমি আপা বলে ডাকি। হ্যাঁ, মানে নওশিন ভাইয়া আমাকে বলে, আমি আপা বলে ডাকি আর কি। হ্যাঁ, আপা কেমন আছেন? আপা ভালো আছেন। আচ্ছা, নওশিন আমি আপা বলে ডাকলাম আর কি, এটা ফাইনাল হয়ে গেল আর কি। আর আমাদের ভাবি কই, আমেনা ভাবিকে দেখতে পাচ্ছি না, দিলওয়ালা কই গেল আজকে। সামান্তা লিখেছে ওরা ভাই হবে। আচ্ছা, সামান্তা লিখেছে ভাই হবে, সামান্তা আমার মনটাই ভেঙে দিছে আজকে। আজকে আমার চাকরিটাই, আমি বললাম যে আমার চাকরিটা চলে যেতে পারে, সে বলছে চাকরিটা আমাকে দিয়ে দেন। এটা বিবেচনা করলো না, ছেলেটা ছয়টা দিন বেকার রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, একটা দিন আসে কথা বলে, হ্যাঁ ওই একটা দিনও তাকে কথা বলতে দিবে না, যে চাকরিটা আমাকে দিয়ে দেন, এক কথা বলে ফেললো। আমি কিভাবে চলবো আমি? আচ্ছা, অহনা ইসলাম লিখেছে, কদিন আগে দোয়া করেছিলাম শীতকালটা একটু আগে চলে আসলো, আসলে ভালো হতো, বৃষ্টি হওয়ায় এখন আসলে শীতকাল মনে হচ্ছে, তবে বেশি দিন এই ঠান্ডা পরিবেশ থাকবে না বলে মনে হয়। অহনা, ঘটনা হচ্ছে যে এটা আসলে ওয়েদারের কারণে, বৃষ্টি হয়েছে এই কারণে ঠান্ডা। আমি বন্ধুদের দুষ্টমি করে দিন বলছিলাম যে গরমকালে শীতকাল পড়ে গেল গা, দেখ যে গরমকালে শীতকাল পড়ে গেছে এরকম একটা ব্যাপার, তাই না? আচ্ছা যাই হোক, ওয়েদারটা ভালো। আচ্ছা, আমার আম্মুও তোমাকে শুনে, সামান্তা লিখেছে তার আম্মু আমাকে শুনে, আবারও লজ্জায় পড়ে গেলাম, মানে আমি তো এখন বিপদে পড়ে গেলাম, মানে কথাবার্তা তো সাবধানে বলতে হবে। স্যাম, আচ্ছা আন্টি কি জানে যে তুমি আমার চাকরিটা খেয়ে দিতে নিয়েছিলাম, মানে তুমি আমার চাকরিটা চাচ্ছ, এটা তোমার আম্মুকে বলে দেখো যে মুকুল চলে যাবে, আমি চাকরি করব, ও রাস্তা রাস্তা ঘুরে ঘুরে বেড়াক, একটা অবহেলা, মানে একটা মানুষ, একটা অবহেলিত মানুষকে আরো অবহেলা করছে মানুষজন। তারপর বাপ্পি আমাদের সাথে জয়েন করছে, একটা গান শোনাবেন, সাইয়ারা মুভির বরবাদ গানটা, বরবাদ বরবাদ, আচ্ছা বরবাদ হয়ে গেছে না, আচ্ছা আমি চেষ্টা করব বরবাদ গান শোনানোর জন্য, আরেকদিন মনে হয় বরবাদ গান শুনিয়েছিলাম, বরবাদ গান শুনে আমার বরবটির কথা মনে পড়লো, আমার বরবটি কিন্তু খুব পছন্দ, জেনে রাখবেন, আমি যদি কারো বাসায় দাওয়াত খেতে যাই একটু বরবটি ভাজি করবেন, কিংবা যে রুই মাছ দিয়ে আমার বেশি ভালো লাগে আর কি, মানে রুই মাছ দিয়ে আলু থাকবে লম্বা লম্বা করে কাটা, আর বরবটি আলু রুই মাছ ঝোল, একটু টমেটো থাকবে আর কি, হ্যাঁ ওর মধ্যে, বুঝাতে পেরেছি তো, যারা রান্নাবান্না জানেন তারা বুঝবেন জিনিসটা কেমন, মানে রুই মাছের এক টুকটা থাকবে, এটা বরবটি আলু টমেটো দিয়ে ঝোল করা হবে আর কি, আমার খুব পছন্দ বরবটি, কিন্তু ঘটনা হচ্ছে আমার পোড়া কপাল, বাসায় এই যে মামি খায় না আর কি, মানে আমাকে মামা ডাকে তো অনেকে, যে আমার বউ তো মামি আপনাদের, তা মামি বরবটি খায় না, বরবটি আনেও না, আমাকে খেতে দেয় না, এরকম কথা বলেন তো, মানে একজন কিছু না খেলে তো আরেকজনকে খেতে দিতে হবে, তাই না? আজকে আমি এটা তীব্র প্রতিবাদ জানাবো, হ্যাঁ এইভাবে আর মুখ বন্ধ করে থাকা যায় না, কালকেই বরবটি আনতে হবে, আনতেই হবে কালকে, কালকে বরবটি আনতে হবে এবং কালকে দুপুরেই রান্না করতে হবে, এটা শেষ কথা। অঙ্কুর বড়ুয়া, আমাদের অঙ্কুর ভাই চলে আসছে, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, কেমন আছো ভাই? আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে যুক্ত হয়ে গেলাম আপনাকে শুনছি, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ অঙ্কুর, ভালো থাকবেন, আর শরীর ভালো আছে তো আপনার? গতদিন লিখেছিলেন অসুস্থ। অহনা লিখেছে, রূপকথা কোন ক্লাসে পড়ে? রূপকথা তো অনেক বড় হয়ে গেছে, রূপকথা ক্লাস নাইনে পড়ে। আচ্ছা দোয়া করবেন, ও বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, আমি খুব খুশি হয়েছিলাম, মানে সন্তান ভালো রেজাল্ট করলে যে বাবা মার কত আনন্দ হয়, এটা আমি রূপকথার পরীক্ষার সময়টির পেয়েছিলাম, যখন মামি এসে আমাকে বলল যে রূপকথা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, আমি চিৎকার দিয়ে উঠেছিলাম। যাই হোক, রূপকথার জন্য দোয়া করবেন, যাতে ও খালি দুনিয়াবি লেখাপড়া করলে হবে না, ও যাতে আল্লাহর কথাও স্মরণ করে এবং আল্লাহ তাকে আল্লাহর পথেও চলতে পারে, মানে সব কিছু করতে হবে, তাই না? খালি লেখাপড়া করে দুনিয়া নিয়ে পড়ে থাকলে তো হবে না, দুনিয়া আখেরাত সবকিছু চিন্তায় আমাদের করতে হবে। অহনা ইসলাম, মুকুল ভাইয়া বোধ হয় খুবই ব্যস্ত, তাই কমেন্ট করার আধা ঘন্টা পর কমেন্টটা পড়লেন না। অহনা, ঘটনা হচ্ছে যে একবার হোয়াটসঅ্যাপে যাই, হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকের দূরত্ব আবার 1 কিলোমিটার, আমার কিন্তু হাঁটতো, আমি কিন্তু এই যে একটা গান 3 মিনিট দিয়ে হোয়াটসঅ্যাপে দেই দৌড়, তারপর এখান থেকে আবার দৌড়াতে দৌড়াতে আবার চলে আসি ফেসবুকে, তারপরে আবার পড়তে হয়, এই কারণে একটু টাইম লাগে আমার। সামান্তা হচ্ছে, বন্ধু কখনো শোনা হয় না, বন্ধু হয় ঝগড়াইটা, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যে আমার চাকরিটা খেয়ে দিতে চাইলা, এটাই তো আমার মাথা ঢুকছে না। আজহার ইসলাম ফ্লেভার, টানা 7 দিন পর রোদ উঠেছে, বাদল গাছে টুটি, আজ মুকুল স্টি স্টল ঢাকা FM শুনি, অনেক ধন্যবাদ আজহার ভাই, অনেক ধন্যবাদ, সত্যি অনেকদিন টানা বৃষ্টি গেছে। ভাই চায়ের দোকানে ভিড় কেমন যাওয়া যাবে? চলে আসেন বাপ্পি, কোনো সমস্যা নাই, আমাদের গিট্টু মিয়া সব সামলে নিবে, আবার সামান্তা আছে, মেয়েটা ভালো আর কি, খুব সুন্দর করে গোছায়, যদি আমার চাকরিটা খেয়ে দেওয়ার ধান্দায় আছে। আচ্ছা আমি বাপ্পি রংপুর থেকে আপনাকে সবসময় শুনি, অনেক ভালো, সবসময় শুনলে হবে না, এরকম আওয়াজ দিতে হবে, হ্যাঁ। আচ্ছা ভাইয়ার বলার ধরন সবাইকে মুগ্ধ করে, এটা কোন ভাইয়া, কোন ভাইয়ার বলার ধরন সবাইকে মুগ্ধ করে? স্যাম, আচ্ছা আপনি কিভাবে জানেন আমি আর শাকিল বন্ধু, ও তো ঝগড়াটা, আচ্ছা না এই যে কথাবার্তা দেখে আমি কি গাধা নাকি, আমি ভুলে যাই, মানে কথাবার্তা ভুলে যাই, কিন্তু তাই বলে কি আমি কি গাধা, আমি যে আপনাদের কথাবার্তা কনভারসেশন শুনে বুঝি না যে শাকিল তুমি চলে আসো এরকম বলছে, তা কেউ বন্ধু না হলে কি বলে নাকি চলে আসতে, তাইগুলো বুঝি না আমি। আচ্ছা তারপর শাকিল হচ্ছে নাম্বার 1 ঝগড়াটা, আচ্ছা ওকে ঠিক আছে, গরম সহ্য করতে পারি না সামান্তা, গরম সহ্য করতে পারি না, খুবই ভালো, কোনো সমস্যা নেই, বাবাকে বলবেন এসি কিনে দিবে, এসি থাকবে, তাই না? এখন সবার ঘরে ঘরে এসি আছে, ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকবেন, ডিপ ফ্রিজ আছে না, ডিপ ফ্রিজের মধ্যে বসে থাকবেন কতক্ষণ, এটা ভালো, ঢাকনা তুলে বসে থাকবেন, আবার ঢাকনা আটকা দিয়ে না, মরে যাবেন, সুমাইয়া শেফা, আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে। আমাকে কি মনে আছে ভাইয়া আপনার? সুমাইয়া শেফা আমার একটু নামটা মনে আছে, যেহেতু আমার ভাতিজির নাম শিফা, আমি একবার মনে হয় এই সংক্রান্ত কিছু একটা বলেছিলাম। ওকে, সুমাইয়া শিফাকে অনেক ভালোবাসা, ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আমি প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত থাকি, এটা তো আপনার মনে আছে তাই না? আচ্ছা, শাকিল আহমেদ ফারহান, শুধু শুধু ঝগড়া করবেন, পেঁয়াজের মধ্যে মরিচ দিয়ে দিব কিন্তু। আচ্ছা, পেঁয়াজের মধ্যে মরিচ দেওয়া নেই? পেঁয়াজের মধ্যে তো মরিচ দিতে হবে, এই কারণে তো আমি পেঁয়াজটা খেয়ে কেমন জানি পাঁচে লাগছিল। আচ্ছা, আরবি জ্যোতি ভাইয়া চট্টগ্রামে আজকে খুব করা রোদ। আচ্ছা, একটু আগে তো এসএমএস গুলো পড়লাম, এই নেন গরম পেঁয়াজু খান, এগুলো সব পড়েছি। হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে গানে যাব কিন্তু তার আগে একটা কথা বলতে চাই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ রকেট নগদ ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আম্বার আইটি সংক্রান্ত দারুণ সব তথ্য দিয়ে দিলাম, এবার সুন্দর আরেকটা গান শুনে ফিরে আসছি।

0: টাইগার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: মজা লাগে, লাগবেই তো, কানে যে ঢাকা এফএম।
2: মজা তো লাগবেই, মুকুল আছেন তার সাথে। আচ্ছা ওকে, খালি পেঁয়াজই মজা হয় নাকি এর মধ্যে? দিলওয়ালা চলে আসছে, আমার ভাইটা দিলওয়ালা ভাই, আপনাকে কতটা ভালোবাসি জানেন না, বলতে বলি। আচ্ছা একটু বলতে ভুলে গেলাম, আমাদের শফিক ভাই আজকে আসছে না। শফিক ভাই আর আমিনা ভাবি তারা রোজা রেখেছে, যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখে। আমাদের শফিক ভাই খুব ভালো মানুষ, দোয়া চেয়েছি কালকে তার কাছে, সে বলেছিল জয়েন করবে কিন্তু কোনো এসএমএস পাইনি, সে রোজা রেখেছে, আমার মনে হয় ইফতারির পরে হয়তো জয়েন করতে পারে। দিলওয়ালা লিখেছে, আসসালামু আলাইকুম আসসালাম, খিতা খবর আসেননি, আসেননি বলো, এক ঘন্টা পর মেসেজ দিলাম খবর নিল না। রিতা বলছে খবর নিল না, খায় খায় বলছে খবর নেয় নাই। সবাই তো বিস্তারিত আছে আপনারা, আমি তো বিস্তারিত আছি, কখন তাই বিস্তারিত আছি যে দিলওয়ালা কোথায় গেল, দিলওয়ালা কোথায় গেল। বিকাল ৫টার থেকে আমি সিলাইন শুরু করছি যে দিলওয়ালা কোথায় গেল, দিলওয়ালা কোথায় গেল। আর দিলওয়ালা এখন বলতেছে যে কেউ খবর নেয় না, কিতা খবর নেয় না, কিতা খবর নেয় না, খালি ঝগড়া করেন, আমার লয় ঝগড়া করছে। আচ্ছা হয়েছে, মানে আচ্ছা দিলওয়ালা চলে আসছে, খুবই ভালো। আচ্ছা তারপর মুকুল্লা মামা, এটা কে আমার জন্য আলো সংটা প্লিজ প্লে করো, প্লিজ লাস্ট উইকে প্লে করনি, না হতো মাইট দিব, মুকুল্লা মামা। আচ্ছা এটা কে আলো শুনতে চায়, আলো, আচ্ছা আলো দিব হচ্ছে একটু অন্ধকার হোক আর কি, মাগরিবের নামাজ পড়ে আসি, নামাজের পর এসে। এটা কে এস এম এসটা কে করলো আমাকে, মুকুল্লা বললো কে আমাকে এত ভালোবাসে, মুকুল্লা বললো নাম লেখে না কেন, নাম লেখে তারপর তো এস এম এস করবে। আচ্ছা ঠিক আছে, আমাদের অবসান ভাই জয়েন করছে। অবসান বলছি, আপনার রেসিপিটা বুঝে গেছি, তবে বরবটি দিয়ে কখনো ট্রাই করিনি, তবে এভাবে ট্রাই করব। আপনি কিন্তু বলেছেন একদিন আমার বাসায় আসবেন, কবে আসবেন বলেন, এই রেসিপি থাকবে আপনার জন্য। ওকে কোনো এক সময় আসবো অবসান ভাই। ঘটনা হচ্ছে যে থাকি রামপুরা, আমি ওই শফিক ভাইয়ের বাসায় যেতে চাই, অনেকদিন ধরে মন স্থির করেছি, ভয় লাগে মানে ওই যাত্রাবাড়ির দিকে রওনা দিতে, মানে আমি খুব গন্ডির মধ্যে থাকি আর যে জ্যাম পড়ে দেখেন না কি একটা অবস্থা, মানে রামপুরার থেকে আমার ওই বসুন্ধরা আসতে জীবনটা বের হয়ে যায়, তারপরে আবার কোনো একটা বন্ধের দিন আসতে হবে আর কি, যেদিন রাস্তাঘাট একটু খালি থাকে, তাই না? আচ্ছা আর এই রেসিপি আপনি ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে, মানে বরবটি লম্বা লম্বা কুচি কুচি করবেন না কিন্তু, আবার মানে আঙ্গুলের সমান লম্বা থাকবে বরবটি, আর আলুও লম্বা করে কাটবেন আর কি, আলু লম্বা করে ওই যে করে না যে মাছের মধ্যে যেভাবে দেয় পয়সার মতো করবেন না, আলুও লম্বা থাকবে, বরবটিও লম্বা থাকবে, রুই মাছ দিয়ে আপনি ঝোল করবেন, কই মাছ দিয়েও করা যায়, যে কোনো মাছ দিয়ে আপনি করতে পারেন। ওকে আর টমেটো দিবেন, কাঁচামরিচ দিবেন, নর্মাল রান্না যেটা করে আর কি, ভাল লাগবে দেখবেন। হ্যাঁ তারপর অঙ্কুর বড়ুয়া, ছবিটা আসছে না কেন, আসলাম অঙ্কুর। আচ্ছা ধর্মেন্দ্র ভাইয়া, একটু আগে বাংলাদেশ মেডিকেল থেকে আসলাম, এসে আপনাকে শুনে মেসেজ করলাম, ডাক্তার দেখে শুনে বলেছে যে ওষুধ দিয়েছে সেগুলো চলবে, আবার ঈদের পরে দেখা করতে বলেছে এবং এনজিওগ্রাম করতে হবে মনে হয়। আচ্ছা আপনি আগে ওষুধ খেয়ে দেখেন, এনজিও করতে হলে তো করতে হবে, তা এখন রিপোর্টগুলো দেখে কি বললো, যেহেতু ওষুধ দিয়েছে এখন আবার হয়তো আপনার দেখতে পারে কি কি করে না, ওই যে ইসিজি করে, ইকো করে, আরো কি কি করে দেখে, ডাক্তারের পরামর্শে চলেন, কারণ আমি তো আর ডাক্তার নই, আর হার্টের ব্যাপার অবশ্যই। তবে আমি যেটা আপনাকে আশ্বস্ত করেছিলাম যে বাংলাদেশে এখন বিশ্বের অন্যান্য দেশের মতো ভালো হার্টের চিকিৎসা রয়েছে, ভয় পাওয়ার কোনো কারণই নেই। হ্যাঁ আগে খুব চিন্তার বিষয় ছিল, ভালো হার্টের ডাক্তার পাওয়া যেত, এখন একদম অ্যাভেলেবেল। হ্যাঁ কোনো সমস্যা নাই, একদম বিশ্বমানের ট্রিটমেন্ট হবে, আপনি টেনশন করবেন না, আপনি নিয়মিত ওষুধগুলো খান, আর একটু হাঁটাচলা করবেন, আর মনের মধ্যে থেকে এই চিন্তাটা বাদ দিবেন যে আমার কোনো রোগ হয়নি, মানে হার্টে কিছু নেই, আমি সুস্থ আছি, এই চিন্তাটা মাথার মধ্যে রাখবেন, দেখবেন যে আপনার সব কিছু ভালো থাকবে। মুকুল ভাই জান, শোনো চা বেশি চিনি দিয়ে খেলে ওজন বাড়ে না, বাড়ে নলেজ। আচ্ছা দিলওয়ালা বলছে ভাই চা আর ভালোবাসা দুটোই বেশিক্ষণ রাখলে ঠান্ডা হয়ে যায়। আচ্ছা চা আর ভালোবাসা দুটোই বেশিক্ষণ রাখলে ঠান্ডা হয়ে যায়, ঠিক বলেছে। হীরা বলছে তোর ভালোবাসার দফা রফা তো কালই হলো, ভুলে গেলি। আনন্দ বলছে থাক চা খা, ঠান্ডা চা খেলে পেটের সমস্যা হয় আর পুরনো প্রেম মনে করলে মনের সমস্যা হয়। এটা ঠিক বলেছে, পুরনো প্রেম মনে করলে, আমি মনে করে দেখেছি, আমার কিছু কিছু না কি বলে ফেললাম, কিছু দু একটা প্রেম তো ছোটবেলার থেকে থাকেই তো আর কি, ওই পুরনো প্রেম মনে করলে কেমন যেন লাগে, মনে হয় আর কি, স্মৃতিচারণ করলে একটু খারাপ লাগে দেখি, যে খারাপ লাগে বলতে যে মনে হয় তাদের কথা মনে হয় আর কি, যে তারা বেঁচে গেছে আর কি, আমার মতো পাগল পায় নাই, তারা বেঁচে গেছে, তারা সুখে আছে। সাইফুল লিখেছে চায়ের কাপে তুফানি তুললি, এবার বিলটা কে দিচ্ছে সেটা বল, সামান্তা জ্যোতি পূর্ণিমা অবশ্যই দিলওয়ালা, ও তো প্রেমে পড়ছে, বিলের টাকাটা ওই দিবে। আচ্ছা, যে প্রেমে পড়েছে সে বিলের টাকা দিবে। আচ্ছা, আমান এসএমএস করছে মুকিল্লা, আমাকে সবাই মুকিল্লা ডাকা শুরু করছে। আচ্ছা, এই খবরটা কে জানলো? এটা আমার স্কুলে কিন্তু আমাকে মুকিল্লা বলে ডাকতো আমার স্কুলের বন্ধুরা। ওকে, এবার একটা বিরতিতে যাব, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে যাই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে আপনি নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, মাগরিবের আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আমরা একটা বিরতি নিচ্ছি, মাগরিবের আজান হবে, তারপর নামাজ পড়ে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ, তারপর আবারও কথা হবে। ওকে, সে পর্যন্ত ভালো থাকুন। এখন প্রচারিত হচ্ছে মাগরিবের আজান।
3: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন মাগরিবের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহ

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4।
2: হ্যালো।
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas
1: United. Dhaka FM 90.4.
2: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করে লাইন কিন্তু

শুনছেন ঢাকা FM 90.4। মাগরিবের নামাজ এবং আজানের বিরতির পর আবারও ফিরে আসলাম এবং শেষ ঘন্টা স্টুডিওর ঘড়িতে সন্ধ্যা সাতটা শেষ ঘন্টা এবং আপনাদের সাথে নতুন একটা ঘন্টায় আবারও যুক্ত হয়ে গেলাম। আশা করছি সবাই ভালো আছেন। আর এর মধ্যে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে অনেকেই জয়েন করেছে। অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে লিখেছে, ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার কমেন্ট পড়ে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ অঙ্কুর ভাই, এবং আমি অঙ্কুর ভাইয়ের সাথে সাথে সবার জন্য দোয়া করছি। আমাদের যত লিসনার রয়েছে আল্লাহ সবাইকে সুস্থ করে দিক, যারা অসুস্থ রয়েছে তাদেরকে নেক হায়াত দান করুক আল্লাহ। ইনশাআল্লাহ অঙ্কুর ভাই আপনি ভালো হয়ে যাবেন, হ্যাঁ টেনশন করবেন না একদমই। তারপর আমার সাথে জয়েন করেছিল রবিউল ভাই, আসসালামু আলাইকুম। মুকুল ভাই কেমন আছেন? ভালো আছেন। পতেঙ্গা চট্টগ্রাম থেকে ইতি আপনার পরিচিত মোহাম্মদ রবিউল হাসান। রবিউলকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন ভাই এবং আমার সাথে যুক্ত হলেন, আমার খুব ভালো লাগছে। আর সবসময় বলি যে আমি তিন ঘন্টা ধরে শো করি, এটা তো আমার ডিউটি, আমার করতেই হবে। তবে আপনারা যখন সময় পাবেন তখন জয়েন করবেন, প্রথম ঘন্টায় না পেলে দ্বিতীয় ঘন্টায় জয়েন করলেন, একটা কমেন্ট করলেন কিংবা ফেসবুকে আসলেন, হ্যাঁ ফেসবুকে আসলে আরও মজা পাবেন, সেখানে আরও অনেক বন্ধুরা রয়েছে, সবার সাথে বন্ধুত্ব হয়ে যাবে। আমাদের ইতিমধ্যে একটা গ্রুপ হয়ে গেছে, হ্যাঁ এই শোর মাধ্যমেই বন্ধুত্বের একটা গ্রুপ হয়ে গেছে, তা আপনার ভালো একটা সময় কাটবে ফেসবুকে গেল। আর প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত আমাকে শুনতে পাবেন। আচ্ছা, অনেকক্ষণ পর FM পোকা ময়মনসিং এর SMS পেলাম, বাঙালিকে ঠিক ততটুকু টাকা ধার দিবেন যতটুকু মেরে দিলে সহ্য করতে পারবেন। আচ্ছা, FM পোকা ময়মনসিং একদম বস্তুনিষ্ঠ এবং সঠিক একটা কথা বলেছেন। আমি এর ভুক্তভোগী, মানে আমি বিশাল অঙ্কের একটা টাকা একটা ব্যবসার উদ্দেশ্যে দিয়েছিলাম যে ব্যবসা হলে আমারও ভালো হবে, কিন্তু এরকম ভালো মানুষ, মানে একদম নামাজি মানুষ, ধার্মিক মানুষ, এরা যে আমার টাকা মেরে দিবে আমি এটা চিন্তাও করতে পারিনি। তা আমি আসলে সহ্য করতে পারছি না, এটা আমার নেওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমার অনেক কষ্টের একটা সঞ্চয়, একটা বিশাল অঙ্ক অ্যামাউন্ট আর না বললাম, অনেক ভালো অঙ্কের একটা টাকা আমার দুজন মেরে দিয়েছে আর কি, এটা খুবই কষ্টদায়ক। তা যাক, আমরা একটু সতর্ক হলাম, যাক যেটা নিয়ে তো আমার কপাল মারতে পারবে না, আমার তো সাময়িক একটু কষ্টে আছি, এই কষ্ট আল্লাহ দূর করে দিবে। এবং আখেরাত বলে তো আমরা মুসলমানরা একটা কথা বিশ্বাস করি, তাই না, কারো টাকা মেরে কেউ সুখে থাকতে পারবে না। এবং দুনিয়াতেই কিন্তু এর বিচার হয়, আমি অনেকে দেখেছি যারা অন্যায় অত্যাচার করে তাদের বিচার শুধু আখেরাতে হবে তা নয়, দুনিয়াতেও তারা পানিশমেন্ট পায়, কিন্তু নানাভাবে দেখবেন যে তারা অপদস্থ হয় কিংবা তাদের অনেক ক্ষতি হয়ে যায় সেই টাকার চেয়েও বেশি। তবে FM পোকাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে লিখেছেন, আমি আরেকবার পড়ি। বাঙালিকে ঠিক ততটুকু টাকা ধার দিবেন যতটুকু মেরে দিলে সহ্য করতে পারবেন, মানে আপনার আয়ত্তের মধ্যে, আপনার ধরেন যতটুকু আছে, আপনার যদি 10 লাখ টাকা থাকে তাহলে আপনি তাকে 1 লাখ টাকা ধার দিবেন, ওকে, আপনি 5 লাখ টাকা ধার দিলে আপনি কষ্ট পড়ে যাবেন এরকম। আর খুব পরিচিত মানে সলভেন্ট মানুষ ছাড়া ধার দেওয়া এখন খুব ডিফিকাল্ট, আমি জীবনে এত এটার সম্মুখীন হয়েছি, মানে যখন দেখা যেত যে আমার অনেক টাকা ছিল, কোনো একটা সময় অনেক টাকা ইনকাম করতাম, এখন হয়তো কম করি, চলছে আর কি এখন আমার মতো, কিন্তু তখন আমি কেন জানি মানে একটু মনটা নরম, কেউ এসে একটু কান্নাকাটি কিংবা একটু দুঃখের কথা বললে আমি দিয়ে দিতাম, প্রচুর টাকা এরকম আমাকে অনেকে মেরে দিয়েছে, টাকা দেয় না আর কি, হ্যাঁ। আর এর মধ্যে বড় একটা ধাক্কা খেলাম হলো যে একটা একজনের সাথে একটু পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে এখন সে আমার ফোনও ধরে না, ফোন নাম্বারও বন্ধ, তারপর বাসায় গেলাম বাসাও সে বদল করে চলে গেছে, মানে বাসাও সে পাল্টে ফেলছে, মানে আমি কোনো অ্যাড্রেস তার কাছে নেই, গ্রামের বাড়ি শুধু জানি কুমিল্লাতে, কিন্তু কুমিল্লার সেই অ্যাড্রেসটা আমার কাছে নেই, আমি তো আর গ্রামের বাড়িতে যাইনি। আর অনেক বিশ্বাস করে, অনেক বিশ্বস্ত লোক ছিল, অনেকদিনের পরিচিত লোককে আমি টাকাটা দিয়েছিলাম যে ব্যবসা করে যাতে ভালো কিছু করা যায়। আমিও কয়েকদিন তার প্রতিষ্ঠানেও গিয়েছিলাম, দেখেছি ব্যবসার ধরন টরন সব কিছু মিলে, কিন্তু সে আমার টাকাটা মেরে দিয়েছে। তো এটাই ঠিক যে যতটুকু সহ্য করা যায় ততটুকুই দেওয়া উচিত। ওকে, শেষ ঘন্টায় আছি আপনাদের সাথে, আপনারা আমার সাথে জয়েন করতে পারেন। ফেসবুকে যারা রয়েছেন শুধু সার্চে গিয়ে লিখবেন আই লাভ ঢাকা FM, লিখলেই আমাদের ঢাকা FM এর অরিজিনাল ফ্যান পেজটা পেয়ে যাবেন, আই লাভ ঢাকা FM, হ্যাঁ। সেখানে গেলে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করলে আমি তা পড়ে শোনাবো এবং সেগুলো নিয়ে কথা বলবো, আলোচনা করবো। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলে দিই, আপনারা এই নাম্বারটা সেভ করে রাখবেন, মুকুল নামে কিংবা DFM নামে, ঢাকা FM নামে, তাহলে আপনারা তৎক্ষণাৎ ভাবে আমি বলার সাথে সাথে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এবার বেশ সুন্দর একটা গান শুনবো, কণা এবং আকাশ সেনের কণ্ঠে, ভালো গানটা, গানটার নাম হচ্ছে ইচ্ছেগুলো।

0: United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
1: আম্বার আইডি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা FM 90.4।
4: রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4, মুকুল আছি আপনার সাথে। আর খুব সুন্দর একটা গান শুনলাম আকাশ সেন এবং কনার। আমাদের ফেসবুকে অনেক SMS জমে গেছে, মেসেজ দেখতে পাচ্ছি। সাইফুর রহমান লিখেছে, চলো বৃষ্টিতে ভিজি, হাবিবের এই গানটা আমার খুব পছন্দের, খুব সুন্দর একটা গান। অহানা ইসলাম আমাদের সাথে জয়েন করেছিল, বরবটি তরকারি খেতে গেলে কাঁচামরিচকেও বরবটি ভেবে চিবিয়ে ফেলি। এটা সত্যি কথা বলেছেন, যে বরবটি যখন ওই ছোট ছোট করে লম্বা লম্বা করে কাটা হয়, ওইটা মনে হয় যে কাঁচামরিচ এরকম হয় আর কি। যাক, মজা লাগলো। তো বরবটি আমার খুব পছন্দের খাবার, আপনাদেরও কেমন লাগে আমি জানি না, তবে মামি খায় না আর কি, বরবটি পছন্দ করে না, তো এই কারণে আমি বরবটি খেতে পারি না। তা আজকে আমি রাতে গিয়ে বলবো যে সকালবেলা মাস্ট আমার জন্য যাতে বরবটি নিয়ে আসা হয়, কালকে দুপুরে বরবটি খেতে চাই। আমিনা আক্তার ভাবি চলে আসছে, আমি তো জানি ভাবি আসবে, যে আজকে রোজা রেখেছে এই কারণে তারা একটু দেরিতে আসছে। শুভ সন্ধ্যা মুকুল ভাই, মুড়ি ভত্তা খেতে খেতে আপনাকে শুনছি, শুধু মুকুল ভাইয়ের অনুষ্ঠান বলেই যুক্ত হলাম। অনেক ধন্যবাদ ভাবি, অনেক ভালোবাসি আপনাদেরকে, এবং অনেক ভালো লাগে আপনাদের এই কথাবার্তাগুলো, আমাকে অনেক অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। আর দোয়া করবেন আমার জন্য বেশি করে, ওকে? সামান্তা লিখেছে, জ্যোতি বান্ধবী চলো আমি আর তুই মিলে চিপস ভাগ করে খাই, ওদের দেখিয়ে দিই বন্ধুত্ব কাকে বলে। আচ্ছা, সামান্তার বুদ্ধিটা খুব ভালো, মানে জ্যোতিকে একটা পাম দিয়ে, মানে সে একটা চিপস ভাগ করে খাবে, বন্ধুত্ব দেখাবে, বেশ ভালো, চাল্লু একটা মেয়ে আর কি। আমাদের শফিক ভাই জয়েন করেছে, শুভ সন্ধ্যা মুকুল ভাই, অনেক অনেক শুভকামনা দোয়া রইল, আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক, উত্তম রিজিক দান করুক। আলহামদুলিল্লাহ শফিক ভাই, খুব খুশি হলাম, আমিন। এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে উত্তম রিজিক দান করে, এবং সেই সাথে আমি যাতে সবকিছু ম্যানেজ করে চলতে পারি, এই দোয়া চাই। আর আপনি খুব ভালো লাগে, আপনি রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার দিন মানুষ রোজা রাখে, নফল রোজা, আপনিও অনেক রোজা রাখেন, এবং দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, আমাদের সবার জন্য আপনি দোয়া করবেন, আর অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া করি, আপনার সন্তানের জন্য আমার অনেক শুভকামনা রইল, পূর্ণ পূর্ণতা, ওরাও অনেক ভালো থাকবে এই প্রত্যাশা করি। হৃদয়ের মাঝে হোগলার বেড়া লিখেছে, ছাত্রীকে পড়াইতে এসে শুনতেছি সে নাকি আমার কাছেই পড়তে গেছে কোচিং সেন্টারে, আমি আবার কোচিং সেন্টারে কবে খুললাম, পুরো বিষয় বুঝে ওঠার আগেই আমার ফোনে সেই ছাত্রী ফোন আসলো, আমি ছাত্রীর আম্মুর সামনে ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিলাম, ছাত্রী আমাকে বলছে, স্যার আজকে পড়াইতে আইসেন না, আমি আর আমার আম্মু আজকে নানুর বাসায় আসছি, অথচ আমার ছাত্রীর আম্মু এখনো আমার সামনে দাঁড়ায় আছে। ফাঁকিবাদ ছাত্রছাত্রীরা এমন করে আর কি, আমরা আগে কোচিং কিংবা স্যারের কাছে পড়তে যাচ্ছি বলে বাসার থেকে টাকা টুকা নিয়ে অনেক কিছু করেছি, আসলে বয়স কম থাকলে অনেক কিছুই করে আর কি। যাই হোক, মজা লাগলো। শ্যাম্পু লিখেছে, ব্লক দিলে বাড়ির সামনে চলে আসবে এমন একটা মানুষ তো আমি ডিজার্ভ করি। হ্যাঁ, আপনি অবশ্যই ডিজার্ভ করেন, আপনি খুব ভালো মানুষ, এমন একটা ছেলে পেলে তো খুব ভালো হয় যে আপনি ব্লক দিবেন, তাকে অপমানিত করার পর সে বাড়ির সামনে এসে বসে থাকবে রোমিওর মতো, তাই না? আচ্ছা, খুব ভালো। সিয়াম আমাদের সাথে জয়েন করেছিল, হাই মুকুল ভাই, সিয়ামকে অনেক ধন্যবাদ। এফ এম পোকা জাহাঙ্গীর আলম লিখেছে, আমাদের দুষ্ট বন্ধু, খুব মজার মজার কথা লেখে, সে লিখেছে, পুরাতন বন্ধু বান্ধব নিয়ে হতাশ হয়ে নতুন একটা বন্ধু বানাইছি। আচ্ছা, নতুন বন্ধু মাদ্রাসায় ক্লাস টুতে পড়ে, আমাকে প্রতিদিন চিপস খাওয়ায়। আচ্ছা, এরকম বন্ধু তো একটা সামান্তার দরকার, ওই চিপস খাইতে চায় খালি মানুষেরটা। আচ্ছা, ভাগ করে খায় বন্ধুত্ব। আচ্ছা, তারপরে কি হয়েছে, ক্লাস টুর বন্ধু আপনাকে চিপস খাওয়ায়, আমারও কিছু দেওয়া উচিত ভেবে ভাতিজার রাবার আর পেন্সিল চুরি করে তাকে দিয়েছি, আজকে চিপস খাইতে যাওয়ার সময় দেখি বন্ধুর সাথে তার আম্মু দাঁড়ানো আমাকে বলতেছে, এছাড়া আপনি নাকি ও চিপস খায় ফেলান। আচ্ছা, লজ্জায় মনে হচ্ছিল মাটি ফাঁক হয়ে যাক আমি ঢুকে যাই, কেমন টক্সিক একটা ফ্রেন্ডশিপ। আচ্ছা, মজা লাগবে আপনার এসএমএসটা পড়ে। রবিউল আমাদের সাথে, আসসালামু আলাইকুম মুকুলভাই, কেমন আছেন? ভালো আছি রবিউলভাইকে ধন্যবাদ। সামান্তা লিখেছে, বরবটি দিয়ে রুই মাছের ঝোল আম্মু খাওয়াবে তোমাকে, চলে আসো। আচ্ছা সামান্তা, আপনার বাসা তো আসলে ঢাকার বাইরে অনেক দূরে, এই কারণে আসতে পারছি না, তা কখনো দেখা হলে অবশ্যই খালাম্মার হাতে বরবটি খাবো আর কি। হ্যাঁ, রুই মাছের ঝোল, বরবটি আলু থাকতে হবে সাথে, একটু টমেটো থাকতে হবে কিন্তু। হ্যাঁ, আলু, বরবটি, রুই মাছের ঝোল, ওর মধ্যে টমেটো থাকতে হবে। খুব মজার খানা, খুব ভালো লাগে, আমি ভাত খেয়ে ফেলি। সামান্তা লিখেছে, আমি না থাকলে শুধু অভিমান্স করে মুকুল ভাইয়া। সত্যি কথা, স্যাম না থাকলে আমি একটু অভিমান্স করি, কারণ মেয়েটা ভালো, আমাদের সবাইকে উৎসাহিত করে, অনেক কথাবার্তা বলে, ভালো লাগে। তারপর ঘোড়াগাড়ি গান শুনতে চাই, আমি তো খুঁজে পেলাম না ঘোড়াগাড়ি নামে কোনো গান, খুঁজে পাচ্ছি না। রাফসান হোসেন টান আমাদের সাথে জয়েন করেছিল, আসসালামু আলাইকুম মুকুল আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, আমি রাফিয়া জাহান রাকা, আমার নামটা কেমন বলেন তো? খুবই সুন্দর, রাকা মানে হচ্ছে চাঁদনা। আচ্ছা, তার আগে আমার মনে আছে, আপনার অবশ্যই মনে আছে, আমি বলেছিলাম না রাকার কথা, আমার রাকাকে কেন ভুলবো আমি। আচ্ছা, জানেন একজন আছে যাকে আমি ভূত বলে ডাকি, সে এত ঘাড়তারা বলে বোঝাতে পারি না, তাই তাকে শহর বলছি, নায়ের। আচ্ছা, আমি বুঝতে পারলাম না কথাটা, আপনার শো আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, এই কথাটা বুঝতে পেরেছি, ভালো কথা বললেন না, আমি খুব তাড়াতাড়ি বুঝে ফেলি, বুঝছেন না, একটু অন্য কথা বললে একটু কম বুঝি আর কি। যাক, আমার শো যেহেতু ভালো লাগে, শোতে এমন আহামরি কিছু নেই, শুধু একটু কথাবার্তা বলি আর কি আপনাদের সাথে, সপ্তাহে একদিন আসি, এতেই আমার শান্তি, আর আপনাদের ভালো লাগলে জেনে খুশি হলাম। সামান্তা লিখেছে, আপনার চাকরি আমি কেন খেতে যাব, আমি দুষ্টামি করলাম। না না সামান্তা, দুষ্টামি করে আপনি কেন তখন বললেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সামান্তার কথা বুঝে ফেললাম, সামান্তা আমিও দুষ্টামি করেছি, যাক আমার চাকরি খেতে হবে না, আমার পাশে থাকলে হবে। ওকে, আচ্ছা, আর যখন আপনি লেখাপড়া শেষ হয়ে যাবে তখন আপনি যোগাযোগ করবেন, আপনি আর্জিং করতে চাইলে কোনো সুযোগ থাকলে আপনাকে ব্যবস্থা করে দিতে পারবো। ওকে, আগে লেখাপড়া শেষ হোক। আচ্ছা, সামান্তা লিখেছে, মরিচ দিয়েছি পরিমাণ মতো, কিন্তু শাকিলেরটা বেশি দিব কারণ ও ঝগড়া করে। আচ্ছা, ওই শুরু হয়ে গেছে শাকিলের সাথে। আমানুল্লাহ আমান আমাদের সাথে জয়েন করেছিল, দয়া করে নাক দিয়ে বলা বন্ধ করেন, আমার ঠান্ডা লেগেছে তো, এখন কথা তো একটু নেজাল হয়ে যাচ্ছে। আমানুল্লাহ আমান, আমি কি করবো বলেন তো, যে বলতে পারছি না। আচ্ছা, হাসিব আমিন আমাদের সাথে জয়েন করেছিল, মুকুল বদ্দা, কি হলে চা কি কন্ডেন্স মিল্ক নাকি গুড়া দুধের? গুড়া দুধের চা, আমাদের এখানে কন্ডেন্স মিল্কের কোনো চা নেই। ভাবি খায় না তো কি হয়েছে, আপনার জন্য রান্না করে দিলে হবে, আমি আজকে বলবো বাসায় গিয়ে, কালকে অবশ্যই বরবটি খেতে হবে যেহেতু মনে হয়েছে। আচ্ছা, তোমার অ্যাসিস্ট্যান্ট হতে চাই, সামান্তা লিখেছে, তাহলে আমার আর যাওয়ার স্বপ্নটা পূরণ হবে ইনশাল্লাহ, এটা কোনো কঠিন ব্যাপার না। সামান্তা, আপনি আগে লেখাপড়া শেষ করেন, তারপর তো ঢাকায় আসতে হবে, তাই না? না তো হবে না, ঢাকায় আসতে হবে, তখন করা যাবে। আপনি লেখাপড়া শেষ করলে দেখা যাবে যে ঢাকায় একটা চাকরির জন্য আসলেন, আপনি একটা চাকরি করলেন, পার্ট টাইম আপনি আমার সাথে আর্জিং করতে পারবেন। তারপর বাপ্পি লিখেছে, বরবটি আমারও ভালো লাগে। আচ্ছা, আমাকে ভালো লাগে, আচ্ছা বরবটি তারও ভালো লাগে। আচ্ছা, অনেকেরই দেখি আজকে বরবটি নিয়ে কথা বলতে বলতে দেখলাম যে বরবটি নিয়ে অনেক কথা হচ্ছে। আমি আপনার এস এম এস হতে চাই। আচ্ছা, সাইফুর অনেক বড় একটা এস এম এস পাঠিয়েছে, পিয়াজু আমি ভাজি ডুবো তেলে। আচ্ছা, আরবি জ্যোতি লিখেছে, ভাই আজকে প্লে লিস্টটা বরাবর মতো সুন্দর হচ্ছে, কিন্তু আজ তোমার ভয়েসটা অন্যরকম লাগছে, অন্যান্য দিন থেকে আজকে এত বেশি মজা করছো, কথায় কথায় যেটা রেডিও ফুর্তির ফিল পাচ্ছি। আচ্ছা, রেডিও ফুর্তিতে আমি একটু দুষ্টামি করতাম, বয়স কম ছিল তো তখন একটু করতাম আর কি, তো এখন অনেক সময় দুষ্টামি ভুলে গেছি, তা না, দুষ্টামি তো ভুলে যায় না কেউ, মানে একটু ভাব নেই আর কি, মাঝে মাঝে একটু বয়সের একটা ভাব নিয়ে করতে চাই না আর কি, খুব ভাবে কথা বলতে চেষ্টা করি আর কি। ওকে, আচ্ছা, আজকে ভয়েস আমি জানি না, মাইক্রোফোনের কারণে হতে পারে, মাইক্রোফোনের কারণে অনেক সময় ভয়েস চেঞ্জ হয়ে যায়, হতে পারে, হ্যাঁ এটা তো বুঝতে পারছি না। ওকে, জ্যোতিকে ধন্যবাদ। তারপর এমনই আমার বন্ধুর সাথে খুনসুটির সম্পর্ক নাই, রেডিও থেকে চিনি, জাকারিয়া খান জয়েন করেছিল। আচ্ছা, রেডিও থেকে সামান্তার সাথে পরিচয়, টম এন্ড জেরি হচ্ছে আমি আর শাকিল। আচ্ছা ওকে, তারপর জাকারিয়া, এক বাপের দুই ছেলে, তোমাকে কি আজকে মন বেশি ভালো নাকি? আচ্ছা, একটু আগে তো এটা পড়লাম। ওকে, অনেক ধন্যবাদ, গানে যেতে চাই। গানে যাওয়ার আগে হোয়াটসঅ্যাপে দুইটা কমেন্ট, একটা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া আনজামিউর, আচ্ছা নামটা তো খুব সুন্দর, আনজামিউর, একটু আনকমন নাম, ফ্রম সাইড অফ 2 নাম্বার চেক পোস্ট রংপুর ক্যান্টনমেন্ট। আচ্ছা, ও ক্যান্টনমেন্ট থেকে এসএমএস পাঠিয়েছে, হাত পা কাঁপছে ভাই ভয়, আনজামিউর হাত পা কাঁপছে, ক্যান্টনমেন্ট পুলিশ হেডকোয়ার্টার এসব জায়গার থেকে আমাকে এসএমএস করলে ভয় লাগে। ওই ওদিন আরেকজন কোন জেলার পুলিশ ফাঁড়ি থেকে আমাকে এসএমএস করেছে, আমি বাসায় যেতে পারি না ভয়ের চোটে। যদি আমি চুরিদারি করি না, কিন্তু তারপরও মানে চুরিদারি করি না, আমি চোর না, চোর না, আমি চোর নই, কিন্তু তারপরও ভয় লাগে, কারণ রাস্তাঘাটে পুলিশ আমাকে খালি ধরে। আমি জানি না যে আমার চেহারার সাথে ডাকাত কিংবা চোরের কোনো মিল আছে কিনা। বিশ্বাস করেন, আপনি যদি কোনো পুলিশ চেকপোস্টের সামনে দিয়ে, আমি বললাম একদম আমার যারা শুনছেন, আমার সাথে তিনজন দুজন হাঁটবেন, চিলি পুলিশ চেকপোস্টের সামনে দিয়ে গেলে ডাক দিবে দুজনকে, দেখবেন যে আপনাকে পাশে দাঁড়িয়ে রাখবে, আমাকে চেক করবে। কারণ আমি জানি না, আমি বারে বারে অনেকবার আয়না দেখেছি, চেষ্টা করেছি বোঝার জন্য, বলেছি রূপকথাকেও বলি যে আমি কি চোরের মতো দেখতে, দেখো তো আমাকে চোর মনে হয় কিনা, ডাকাত মনে হয় কিনা। বললো না বাবা তুমি তো অনেক সুন্দর আছো, কি বলো তুমি এসব কি বলো। জানলাম পুলিশ খালি আমাকে ধরে, আমি যাই না পুলিশদের, আমার মনে হয় পুলিশদেরই চোখ নষ্ট, মানে তাদের চোখে মনে হয় প্রবলেম আছে, এই কারণে আমাকে তারা দেখলেই মনে করে যে এটা চোর ডাকাত কিছু একটা হবে আর কি। আচ্ছা, আমাদের রোজমেরি চলে আসছে, বহুদিন পর রোজমেরি লিখেছে, ভাইয়া অনেকদিন পর তোমাকে লিখছি। আমি তো তাই দেখছি যে রোজমেরি কোথায় হারিয়ে গেল। তুমি কেমন আছো? ভালো আছি, শুভ সময়, পসিবল হলে আনিকার কভার সং কে বাসি বাজায় রে প্লে করো। আচ্ছা, গান শুনতে চলে আসছে আমাদের রোজমেরি, গান শুনতে হলেও তো আসতে হবে না, মাঝে মাঝে এরকম একটা কমেন্ট এসএমএস না করলে তো ভালো লাগে না। ওকে, আমি চেষ্টা করব যদি সম্ভব হয়, আজকে মনে হয় সম্ভব হবে না, কেন আজকে অনেক গানের রিকোয়েস্ট, আর রোজমেরি যেহেতু অনেকদিন পরে এসছে, আমি একটু তার সাথে অভিমান করে আজকে একটা তার গান বাজাবো না। হ্যাঁ, একদম প্রকাশ্যে ঘোষণাই দিয়ে দিলাম, যেহেতু সে অনেকদিন পরে আমাদের কথা মনে করেছে, এই কারণে আজকে তার গান বাজানো হবে না। আমরা এখন আদনান সামির একটা গান শুনবো, বেশ সুন্দর একটা গান, শুনে ফিরে আসছি।

0: Gas United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শুনছেন ঢাকা FM 90.4। আজকে আসলেই আমি কানের মধ্যেও একটু ভয়েসটা একটু আরেকরকম লাগছে, একটু দেখতে হবে। হ্যাঁ, আমার টেকনিক্যাল টিমকে বলতে হবে যে হেডফোনটার কি হয়েছে, একটু দেখতে হবে। ওকে, একটা তথ্য শেয়ার করি। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, ফেসবুকে আমিনা ভাবি চলে আসছে। মুকুল ভাই, বরবটি দিয়ে রুই মাছ সেই স্বাদ। এই তো ভাবি বুঝতে পেরেছে আমার মনের কথাটা। ভাবি, এটা নিয়ে কথা বলছিলাম যে আমার বরবটি খুবই ভালো লাগে। বরবটি আলু টমেটো দিয়ে ঝোল হবে, রুই মাছ থাকবে। হ্যাঁ, এটা অনেকে কই মাছ দিয়েও করে, মানে অন্য মাছ দিয়েও করা যায়, কিন্তু রুই মাছ দিয়ে বেশি ভালো লাগে আর কি, ওই জিনিসটা। ওকে, যাক, আমার ভাবির সাথে মিলে গেছে। ভাবির বাসায় গেলে কি খাবো বুঝতে পারি না। ভাবির বাসায় আমি তো বিশাল লিস্টই পাঠাই দিব আগে যে কি খাবো। বেগুন ভাজি খেতে হবে, পটল ভাজি খেতে হবে, মানে নানা রকম জিনিস খেতে হবে। ওকে, আমি না ভাবিকে জানাবো যখন যাবো। যাই যাই করে কখনই খালি মনে হয় যাবো, হঠাৎ করে আবার মনে হচ্ছে যে কবে যাবো, এরকম চিন্তা করি। আচ্ছা, কোনো এক সময় অবশ্যই যাবো, যেহেতু যাবো বলছি অবশ্যই যাবো। আচ্ছা, শফিক ভাই লিখেছে, শুভরাত্রি মুকুল ভাই, বরবটি দিয়ে চিংড়ি মাছ অনেক স্বাদের একটা তরকারি। আচ্ছা শফিক ভাই, আমি চিংড়ি মাছ দিয়ে বরবটি খাইনি, এটা আমার খাইনি আমি, এটা আমি জানি না কেমন লাগবে। আচ্ছা, চেষ্টা করে দেখতে পারি। তবে আমি মানে ওই যে রুই মাছ দিয়ে বরবটি আলু টমেটো ওই ঝোলটা খুব মজা। আর অহনা লিখেছে যে বরবটি আলু আর টমেটো একসাথে ভাজি আমার খুবই প্রিয়, বরবটি আলু দিয়ে ভাজি করলেও খুব মজা লাগে, এটাও খুব ভালো। যাক, অহনা অহনা অহনারও আমার মতো বরবটি পছন্দ, শফিক ভাইয়ের পছন্দ, আমিনা ভাবির পছন্দ। আচ্ছা, সামান্তা লিখেছে সাইফুর গিট্টুকে বলেছে যে ভাইয়া চিপস কিনে দিবে আর আমি আর বান্ধবী ভাগ করে খাবো। ওকে, সাইফুর দিলে তো আমি আমার কাছে না চাইলে হইল। আচ্ছা, পকেটে টাকা আছে নাকি? টাকা তো আছে, বাসা যাবো কিভাবে? আজকে আমি একটা মজার জিনিস খাবো, যদি আমার পার্টনার, আমি যার সাথে যাই আর কি, আমার শাফিন ভাই, ও যদি একটু রাজি হয়। আমাদের ওই কোনায় একটা দারুণ কলিজা সিঙ্গারা বিক্রি করে, হেভি খেতে ইচ্ছে করছে, দুইটা কলিজা সিঙ্গারা খাবো। আচ্ছা, সাইফুর রহমান ভাইজান, এই গানটা সবার ভালো লাগবে। আচ্ছা, এই গানটা তো একটু আগে শুনলাম। আচ্ছা, এর মধ্যে হোয়াটসঅ্যাপে তো অনেকগুলো কমেন্ট চলে আসছে, হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো একটু পরে এসে পড়ি, সময়ও শেষ হয়ে যাচ্ছে। আর কে জানি বলেছিল যে আর কোনোদিন ঢাকা FM শুনবে না যদি সে তাহসানের আলু গানটা আজকে না শুনতে পায়। তা আমি তো একটা শ্রোতাকে হারাতে চাই না, আর আমারও কষ্ট লাগবে। তা গানটা সুন্দর, তা গানটা শুনে ফিরে আসি, তারপর হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়ি। ওকে, আর রাগ করবেন না, এইভাবে রাগ করেন কেন, হুমকি দেন কেন? হ্যাঁ, ভালো মানুষ হুমকি দেয় নাকি যে আপনি গান না দিলে ঢাকা FM শুনবেন না, এটা কোনো কথা হইল নাকি? ঠিক না, এগুলো একদম, এটা মানুষ সহজ সহজ পেয়েছেন।

বুঝলাম না, চাঁদের আলো কি আমার হবে কখনো? এটা তো কখনো হবেই না, এটা গান গাইতে হয় নাকি? এটা এমনি বলে দিলেই তো হয়ে যেত যে চাঁদের আলো আমার কখনো হবে না। আচ্ছা, রোজমেরি মনে হয় রাগ করে চলে গেছে আর কি। হ্যাঁ, যাই হোক, ভালো মেয়ে আমাদের সাথে শুরু থেকে ছিল, আজকে আমি একটু অভিমান করেছি, অনেকদিন সে আমাদের সাথে যোগাযোগ করে না, এই কারণে আজকে তার পছন্দের গানটা বাজালাম না। হ্যাঁ, ঠিক আছে না, মাঝে মাঝে একটু করা হতে হয়, খুব করা হতে হবে মাঝে মাঝে। আচ্ছা, ইমন খান নিয়াজ ভাই চলে আসছে, সে বরাবরের মতো আমাদের সাথে জয়েন করে। আসসালাম আলাইকুম মুকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। লাস্ট মোমেন্টে জয়েন করলাম, আমি দেখতেই পাচ্ছি, দৌড়ে এসে রেডিওটা অন করলাম। জোরে জোরে দৌড় দিচ্ছেন না? খুব ভালো, আমি বুঝতে পারছি আপনি হাঁপাচ্ছেন তো এখনো। দৌড়ে এসে রেডিওটা অন করলাম। কি অবস্থা সবার? গিট্টু মিয়ার কি খবর? গিট্টু মিয়া ভালো আছে? গিট্টু মিয়া একটু মনে হয় প্রেমে টেমে পড়েছে আর কি, এরকম একটু মানে মনে হচ্ছে আর কি, হাব ভাবে যা বোঝা যাচ্ছে আর কি। ওকে, ইমন ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে দৌড়ে এসে জয়েন করার জন্য। আপনি বসেন, গিট্টু চা দাও, চা দাও। আর ওই যে সামান্তার পেঁয়াজুগুলো দাও, ওই যে মরিচ কম দিয়েছে আজকে পেঁয়াজুর মধ্যে, একটু মরিচ পেঁয়াজু দাও আর চা দাও ভাইকে, অনেক দৌড়ে এসছে। আচ্ছা, তারপর আমাদের সাথে আসসালামু আলাইকুম স্যার, আপনাকে শুনছি সেই শুরু থেকে আর লাস্ট তিন উইক কিছু লিখিনি, আজ লিখলাম। আই হোপ আপনি ভালো আছেন, ভালো লাগছে আপনার কথা আর গানগুলো শুনতে। লিমন ভাই আমাদেরকে এসএমএস করেছে। আর লিমন ভাই, আপনি আমাকে কেন স্যার বললেন? মানে এটা কি একটা হচ্ছে আদর সম্মান করেও স্যার বলে, আর আমি তো আপনার বন্ধু তাই না, আমাকে স্যার না বললে ভালো, ভাই বললে আমি খুশি হই আর কি। ওকে লিমন ভাই, ভালো থাকবেন আর আপনি আশা করি ভালো আছেন। আর আমি সবসময় বলি যে আমার তিন ঘন্টার শো, আর সবার অনেক সময় মনেও থাকে না সোমবার দিন কোন দিন চলে যায়, মনে রাখবেন যে রবিবারের পরে মুকুলবার হয়, এটা মাথায় থাকলে মনে রাখবে আপনি। রবিবার, মুকুলবার, মঙ্গলবার এরকম মনে রাখলে আপনি দেখবেন যে আমার শোটা মনে থাকবে। আর আপনারা এসে এরকম দৌড়ে এসে ইমন খান নিয়াজের মতো একটা এসএমএস কিংবা কমেন্ট করলেন ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে, আমি এতেই খুশি, তারপর আবার চলে গেলেন কাজে। হ্যাঁ, সবার তো আর সময় হয় না তিন ঘন্টা একসাথে থাকার, যাদের সময় আছে তারা শুনলো আর কি। ওকে লিমন ভাই, অনেক ভালো থাকবেন, খুব পছন্দ করি আপনাকে, সবসময় আমাকে এসএমএস করেন, উৎসাহিত করেন, আমার খুব ভালো লাগে। তারপর জয়েন করেছে আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? চা বা কফি যে কোনো একটা হলেই চলবে, তাড়াতাড়ি ব্যবস্থা করেন প্লিজ, ধন্যবাদ ইদ্রিস নিউ ইয়র্ক থেকে আর কি। খুবই ব্যস্ত, কাজে চলে যাবে, গিট্টু তাড়াতাড়ি চায়ের ব্যবস্থা করো, ইদ্রিস ভাইকে চা দাও। নিউ ইয়র্ক থেকে আমাদের কত দূর থেকে দৌড়ে এসে জয়েন করেছে ঢাকা এফএম এ, গুলশানে চলে আসছে, তাতেই দাও ইদ্রিস ভাইকে চা দাও, সে তার কাজে চলে যাবে, কারণ নিউ ইয়র্কের জীবন খুবই কঠিন, কর্মব্যস্ত জীবন চালাতে হয়, নাহলে একদম জীবন কঠিন হয়ে যায়, কারণ ঘর ভাড়া অনেক। আমার বন্ধু থাকে, আমার বন্ধু সেদিন কথা বলে আদা

ফোনটা আমার সাথে কথা বলেছে ফোনের মধ্যে, আর যখন ফোন করে ওই যে নিঃসঙ্গতা, সারাদিন খালি কাজকর্ম করে, ফোন করলে ফোন ছাড়ে না, কথা বলতেই থাকে, তারপর ভিডিও কলে দোস্ত তোকে দেখাই এইসব জায়গা, বিভিন্ন জায়গা দেখালো আর কি, তুই আসবি আমেরিকা, আমি জানার তো ভালো লাগে না তোদের এরকম কঠিন জীবন, তো আমার খুব কঠিন, আমি ঘুমাই, ঘুমের থেকে উঠি কত দেরি করে, আরামে আসে চা খাই, রুটি খাই, পেপার পড়ি এক ঘন্টা ধরে, এগুলো তো পারবো না, কয় না এগুলো পারবি না, কাজ করতে হবে সকাল থেকে, কোনো থামাদামি নেই, কাজ না করলে বিপদ, ঘর ভাড়া দিতে পারবি না, জিনিসপত্রের দাম অনেক বেশি, আমি বললাম যে আমার এত কঠিন জীবন আমি নিতে চাই না, আমি যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছে আমি একটু আরামে ভাই থাকতে চাই, এই সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে যাই, সোমবার দিনটা আপনাদের সাথে গল্প করি, আর যখন বয়স থাকে বয়স দিতে যাই, আমার খুব সুন্দর আরামে চলছে আর কি। হ্যাঁ, হয়তো বা তোদের মতো এরকম টাকা পয়সা অনেক নেই, কিন্তু আমার যা দরকার ততটুক তো আছে, চলছে আর কি, অনেকের চেয়ে কোটি কোটি মানুষের চেয়ে আমি অনেক ভালো আছি, এটা হচ্ছে ব্যাপার, আমার বন্ধুকে বললাম। ওকে, ইদ্রিস ভাইকে নিয়ে কথা বলতে গিয়ে আমার বন্ধুর কথা চলে গিয়েছিল, আমার বন্ধুটার নাম ছিল তানভীর, নিউ ইয়র্কে থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপর ওই যে কি জানি আপনাদের কি জ্যাকসন হাইট না ওই জায়গার নাম, ওই জ্যাকসন হাইট, ওই ওইখানেই তো সব বাঙালিরা থাকে, ও এর আশেপাশে কই জানি থাকে, নামটা কি জানি বললো, আমি নামটা ভুলে গেলাম, ওদিন জ্যাকসন হাইট বললো, আরো কি কি জায়গা বললো, আমাকে ভিডিও কলে দেখালো, গাড়ি চালাচ্ছে, গাড়িতে অনেক কিছু দেখালো। যাই হোক, ইদ্রিস ভাই ভালো থাকবেন, এবং প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমি মুকুল, আমাকে শুনতে পাবেন ঢাকা এফএম 90.4 এ, আপনারা আমাদের অ্যাপ রয়েছে গুগল প্লে কিংবা অ্যাপ স্টোরে গিয়ে ঢাকা এফএম লিখে, ঢাকা এফএম 90.4 লিখলে আমাদের অ্যাপটা পেয়ে যাবেন, সেটা দিয়ে আপনি পুরো বিশ্ব থেকে আমাকে শুনতে পাবেন। ওকে, এফএম পোকা মমিন সিং থেকে আবারও লিখেছে, আমার কোনো বন্ধু ছিল না, যারা ছিল সবাই ছিল পথ চলার সঙ্গী, আচ্ছা, দূরপাল্লা ট্রেনে আমার পাশের সিটের সঙ্গী একে একে একে এক এক স্টেশনে নেমে গিয়েছে, যাত্রাপথ অনেক বাকি, এরকম অনেকেই হয়তো উঠবে পাশের সিটে বসবে, কিছু দূর একসাথে যাবে, তারপর পরের স্টেশনে নেমে যাবে, একদমই সত্যি কথা বলেছেন, জীবনটা এমন, অনেক মানুষ আসে চলে যায়, হ্যাঁ সেরকম। একটু মজার কথা বলি, আমিও তো 4টা রেডিওতে কাজ করেছি, তা আমি সব রেডিও থেকে যখন আরেকটা রেডিওতে যাই, তখন তো সেই বন্ধুদের হারিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার খুব সৌভাগ্য যে তারা আবার আমার মতো চলে আসে, এই কারণে দুষ্টামি করে আমার অনেক কলিগরা আমাকে বলবো যে হ্যামিলিয়নের বাসিওয়ালা, এই যে আরবি জ্যোতি আজকে শুনছে, সে রেডিও ফুর্তি শুরু থেকে আমাকে শুনে, দিল দিল দিলওয়ালা, আরো অনেকে রয়েছে যারা আমাকে শুনতো, রেডিও আমার একটা রেডিও ছিল সেখানেও আমাকে অনেকে শুনতো, তারা আমাকে আবার, আমি যখন ফুর্তিতে চলে আসলাম, ফুর্তিতে চলে আসলো, সেখান থেকে আবার পিপলস রেডিওতে গেলাম, পিপলস রেডিওতে চলে আসলো, আবার ঢাকা এফএম এ আমার সাথেই আছে, এইটা আসলে খুব ভালো লাগে যে আর ব্যক্তিগত জীবনে মানে রেডিওর বন্ধু ছাড়া আমার যেসব বন্ধু রয়েছে, আমার বন্ধুভাগ্য মাশাল্লাহ অনেক ভালো, আপনারা দোয়া করবেন যে আমাদের ছোটবেলার বন্ধুদের এখনো একটা বন্ডিংস রয়েছে। হ্যাঁ, আমরা 8-9 জন 10 জন ধরেন ম্যাক্সিমাম, তো সবাই একটু ব্যস্ত থাকলেও 3-4 জন খুব অ্যাক্টিভ আর কি, 4-5 জন, এই যে সন্ধ্যাবেলা আমরা আড্ডা মারি এই বয়সে বসেও খুব ভালো লাগে, মানে একদমই হারিয়ে যাইনি আর কি আমরা এখনো। হ্যাঁ, আচ্ছা, দিল দিল দিলওয়ালা লিখেছে, এই দেড় ঘন্টা শুনি নাই, হঠাৎ করে আত্মীয় চলে আসছে, ভালো থেকো ডিয়ার, অনেক ধন্যবাদ, আত্মীয় আসলে আত্মীয়কে তো সময় দিতে হবে তো। হ্যাঁ, আমিও তো আত্মীয় আপনার, আমি তো একরকম আত্মীয়। রোজমেরি লিখেছে, ভাইয়া আমি রাগ করি নাই, তোমার সাথেই আছি, আমি সময় পেলে তোমার সাথে জয়েন করব। ওকে, অনেক ধন্যবাদ, রোজমেরি আমাদেরকে জানিয়েছে তার কথাগুলো, অনেক ধন্যবাদ রোজমেরি, নেক্সট দিন শোনাবো আপনার গান। হ্যাঁ, আচ্ছা, অনেক অনেক শুকরিয়া ভাইজান, আদনান সামির গানটা খুব ভালো লাগলো। আচ্ছা, আমাদের গিট্টু মিয়া লিখেছে, ভাইজান সত্যি করে বলেন তো, সামাদ সাহেবের ভয়েসটা কি আপনার? ওই যে ওগুলা তো আমারই ভয়েস, ওই যে বিজ্ঞাপনের মধ্যে দুইটা সামাদ সাহেব কি জানি এটা। ইমন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার দয়া ভালো আছি, দুধ চিনি করা করে একটা মালাই চা। ইদ্রিস ভাই বসেন, আপনার জন্য মালাই চা দিচ্ছি, দুধ চিনি করা করে। ওকে ইদ্রিস ভাই, একটু ওয়েট করেন, আপনি নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে জয়েন করেছেন, আপনাকে চা দিচ্ছি, ইমনকেও চা দিচ্ছে, গিট্টু খুব ভালো ছেলে, অনেক ধন্যবাদ গিট্টুকে। আচ্ছা, অবসান ভাইকে দেখতে পাচ্ছি, ভাইয়া আপনার যাত্রা শেষ হয়ে যাচ্ছে, আমার যাত্রা এখনো বাকি, আমি আছি ঢাকা এফএম এর সাথে, ভাই আপনার ফেসবুক আইডিটা দিবেন, একটু অ্যাড করে নিব, অবশ্যই আমি খুশি হব, আমার বন্ধু লিস্টে হয়তো জায়গা আছে কিছু, খুবই সহজ, মুকুল মাহমুদুল আমিন লিখলে আমাকে পেয়ে যাবেন, মুকুল MUKUL মুকুল মাহমুদুল আমিন লিখলে ফেসবুকের মধ্যে আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, আমি আপনাকে লিখে দিচ্ছি। ওকে, এবার একটা গানে যেতে চাই, কিন্তু গানে যাওয়ার আগে, সময় শেষ হয়ে আসছে, আর একটা কথা বলতে চাই, সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ, এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা।
এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমরা একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। আমরা এটি সংক্রান্ত অনেকগুলো কথা বলে দিলাম আর যাচ্ছি এই গানের পর এসে বিদায় নিব। ওকে, এবার একটা বিদেশি গান শুনবো আমরা। বিদেশি গান শুনি একটা, বিদেশি না বিদেশি। ও গো বিদেশিনি তোমার চেরি ফুল দাও আমার শিউলি নাও, না একটা বিদেশি গান শুনি, একদম সত্যি বিদেশি, রিয়েল বিদেশি গান একদম, মানে যেটা দেশি না ওটাই বিদেশি।

রাইট, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, 7:48 বিদায় সময় হয়ে গেছে। এফএম পোকা জাহাঙ্গীর আলম লিখেছে, বিয়ে করছি দেখে অনেক মেয়ে আনফ্রেন্ড করে দিছে, হায়রে মেয়ে মানুষ। আচ্ছা, ও এরা বুঝতে পারে না, বন্ধুত্ব আসলে অনেক বড় জিনিস, আপনি বিয়ে করছেন তার ক্ষতি কি হয়েছে, তাই না? মানুষজন কেন যে বিয়ের সাথে বন্ধুত্বের মিল করে আমি কোনো কিছু বুঝতে পারি না। মানে বিয়ে করলে কি মানুষ, তার মানে হচ্ছে কি মেয়েরা মনে করে কি বিয়ে করলে আপনি মৃত, মরে গেছেন, একদমই ঠিক না জিনিসটা। আচ্ছা, মেয়েরা কেন বুঝে না যায় না যে বিয়ে করেছেন তা কি হয়েছে, বিয়ে করছেন যে মামি বলছে আপনাকে ভাই ভাবি ডাকবে, ভাবির সাথে কথা বলবে, সমস্যাটা কোন জায়গায় আমি তো বুঝতে পারলাম না। আচ্ছা, তারপর আসলে বউটাও আসলে ওরকম পড়তে হয়, এই জিনিসগুলো খুব ব্যাপার। হ্যাঁ, যেমন আমার তো রেডিওর মাধ্যমে বলেন অনেক বন্ধু আছে, যে মেয়ে বন্ধু, স্কুলের বন্ধু আছে, এটা আছে, তা আমি খুব সুন্দর করে মামির সাথে, মানে আপনাদের অনেকে মামা ডাকে তো আমাকে, মামির সাথে আমি সুন্দর করে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি, তারা ফোনে কথা বলে জানেন আমি ছাড়া। তাই এটা আমার একটা সৌভাগ্য যে আমার বউ এগুলোকে কোনো মানে সে খারাপ দৃষ্টিতে দেখে না। বন্ধু বান্ধবের সম্পর্ক অনেক সুন্দর, আমার স্কুলে পড়েছি, সেই বন্ধুটা আমাকে ফোন করলে কেন সমস্যা হবে বলেন তো, কেন কথা বলবো না? আমি অনেকক্ষণ কথা বলি, আমার স্ত্রীর সাথে তাদের পরিচয় করে দিই, তারা জানে, এবং স্কুলের প্রোগ্রামে আমার বউকে বাচ্চাকে নিয়ে গেছি, এরকম। তাই এরকম আমাদের এরকম হয়, তাই না? বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সবসময় ভালো, এটাকে সম্মান করা উচিত। সাইফুর রহমান লিখেছে, আলো আলো আমি খুঁজে পেয়েছি, আলো আলো আলো আলো তুমি কখনো আর কারো হবে না, চাঁদের আলো আমি খুঁজে পেয়েছি। আচ্ছা, সাইফুর চাঁদের আলো খুঁজে পেয়েছে, ভেরি গুড, কিন্তু আমার মাথার মধ্যে এখন ঘুরছে হচ্ছে কলিজা সিঙ্গারা। যদি শাফিন ভাই রাজি হয় তাহলে চিপা দিয়ে যাবো, ওইখান দিয়ে গেলে ওই দোকানটা আছে, কলিজা সিঙ্গারা খেলে একটু যেতে কষ্ট হয় আর কি, যে লঞ্চে আবার ব্যাক করতে হবে, সে হাঁটতে রাজি কিনা যাই না, তার কতটুকু ইচ্ছা আমি যাই না। তো আমার সিরিয়াসলি চাঁদের আলো হচ্ছে কলিজা সিঙ্গারা, আমার খুবই খেতে ইচ্ছে করছে। জাকারিয়া খান লিখেছে, মানুষ চিনতে পারাটা জীবনের বড় একটা শিক্ষা, জাকারিয়ার এত অভিমান কেন? এই সামান্তা, এই জাকারিয়ার সাথে আপনি কি করেছেন আসলে, এমন ঠিক না তো এটা। হ্যাঁ, আমি চাই সবার মধ্যে বন্ধুত্ব থাকবে, জাকারিয়াকে আপনি খালি বকা দেন, এই জাকারিয়া আবার বলে যে মানুষ চিনতে পারা, এটা সামান্তাকে মনে হয় ইঙ্গিত করেছে সে কিছু। আচ্ছা, আমিনা আক্তার লিখেছে, মুকুল ভাই কলিজার সিঙ্গারা জীবে জল চলে এসছে, এই ভাবির সাথে যে আমার এত মিল, এর জন্যই বলি যে ভাবি ভাবি ভাবি ভাবি, মানে যে আমি আজকে বরবটির কথা বললাম, ভাবি আজকে বরবটির কথা বললো, আমি কলিজার সিঙ্গারা, ওই যে তার জীবে চল চল, ভাবি বিশ্বাস করেন আপনি যদি আসতেন তাহলে আমি ওই যে নিয়ে যেতাম, ওই যে হাতি জিলে তো বোটে চলা যায়, সিঙ্গারা নিয়ে নিতাম, পূর্ণরাও খুব মজা পেত, সিঙ্গারা নিয়ে আমরা হাতি জিলে ওই বোটের মধ্যে চড়তাম আর পুরা জাহাজের মধ্যে ঝামেলা লাগিয়ে দিতাম, মানে ওই একটা সিঙ্গারার বাইট দিলে মানুষজন সবকালে পিছে তাকাবে, ঘটনা কি, কোত্থেকে গন্ধ হচ্ছে, খেতে ইচ্ছে করছে এরকম। আচ্ছা, যাই হোক, এখন মিশন এই কিছুক্ষণের মধ্যে আমার শুরু হবে কলিজা সিঙ্গারা মিশন, ওইখানে যেতেই হবে আমার। এখন আমি আমার রুটি কলার আর কি কি আছে ওগুলো সব রেখে দিব, ওগুলো বাসায় যেয়ে খাবো দরকার। মুকুল ভাই, রাতের বেলা আমাদের এদিকে সিঙ্গারা পাওয়া যায় না, সিঙ্গারা আমার পূর্ণর খুব প্রিয়, সিঙ্গারা পুরি, আহারে আমি আমার ভাতিজাটাকে খাওয়াতে পারতাম যদি আমার কাছে থাকতো। আচ্ছা, এই দোকানটা আমি আবিষ্কার করেছিল রোজার আগে, একদিন লঞ্চ চলছিল না, আমাদের যে বোটগুলা যেগুলো চলে, তখন আমি ওই চিপা দিয়ে রিক্সায় দিয়ে যাওয়ার সময় এই দোকানটা আবিষ্কার করলাম, বেশ মজা, বাপ রে বাবা, অদ্ভুত মজা। আচ্ছা, হৃদয়ের মাঝে হোকলার বেলা অন্যর বেলায় আমি খুব ভালো ভালো উপদেশ দিই, শুধু নিজের বেলায় ইঙ্কি পিঙ্কি পঙ্কি হয়ে যাই আর কি, এটা হয় নিজের বেলায় অনেক সময় অনেক কিছু হয়। পূর্ণিমা খাতুন, তোমাদের এত বরবটির গল্প শুনতে শুনতে তো এখন আমারই খেতে মন চাচ্ছে। আজকে সামান্তা, আজকের টপিক হয়ে গেছে কিন্তু বরবটি। হ্যাঁ সামান্তা, বরবটি পটল আলু করল্লা এগুলো নিয়ে একটা কবিতা লিখতে পারো, সাবজেক্ট তোমার লেখার হাত ভালো হবে আর কি। হ্যাঁ, মানে সব শাকসবজি নিয়ে একটা কবিতা, কবিতাটা ছোট হবে একদম সুন্দর করে, বরবটিতে এরকম এটা, আবার কিছু ভিটামিনের নাম টাম লিখে দিবা, চেষ্টা করে দেখতে পারো বরবটি আলু পটল করলা এগুলো নিয়ে একটা কবিতা লেখা যায় কিনা। আচ্ছা পূর্ণিমা, সবাইকে ধন্যবাদ, ফেসবুকের যারা রয়েছেন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, আসসালামু আলাইকুম। আর এদিকে আমার সাথে আরেকজন জয়েন করেছে, ভাই ইংলিশ ম্যান ইন নিউ ইয়র্ক, গানটা শুনতে চাই, আজকে তো আর হবে না, আজকে একদমই সময় শেষ, মুকুল ভাইজান শোনো চা বেশি চিনি। আচ্ছা, এটা তো আমি একটু আগেই পড়লাম। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা করি। আর এখন যে গানটা বাজবে, কুমার বিশ্বজিতে তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, এই কাজটা এখন কেউ করবেন না, আগের দিন আর নাই, আগের ভালো মানুষ নাই, সব মানুষ খারাপ হয়ে গেছে, ফুল নিতে গেলে আপনাকে ধরে পিটাবে, চোর বলবে, আর সবাই বাসার মধ্যে কুকুর পালে, এই কুকুর এসে আপনার উপর ঝাপটে পড়বে, এই কারণে এই গানটা শুনেন গানের মতো, কিন্তু কোনো বাসায় ফুল চুরি করতে যাবেন না, এটা খুবই মানে ভয়ঙ্কর একটা ব্যাপার, আগের দিনে
ফুল চুরি করতে গেলে ধরেন বসায় একটু চা বিস্কুটও খাওয়া দিত, যে ছেলেটা কত ভালো, মেয়েটা কত ভালো, হ্যাঁ ফুলের প্রতি তার কি ভালোবাসা, সে আজকে ফুল চুরি করতে এসছে আমার বাসায়, ওকে বিরানি দাও এরকম। কিন্তু এখন কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, হ্যাঁ সাবধান, একদম ভুলেও ফুল চুরি করতে যাবেন না, গানটা শুনেন। ওকে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যাবার বেলা সবসময় যে দোয়াটা করি সবাই একদম অন্তর থেকে মন থেকে, কবরবাসী সকল পিতামাতার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, এবং পৃথিবীতে যে সকল বাবা মা বেঁচে আছে আল্লাহ তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক। সেই সাথে আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে আব্বাকে বেহেশত নসিব করে। আব্বা 3 বছর 6 মাস হয়ে গেল আব্বার মৃত্যুবরণ করেছে, 2022 সালের 11 তারিখে আব্বার মৃত্যুর তারিখটা খুব মনে থাকে, মানে খুবই সুন্দর একটা সংখ্যা, 22/11/22 সাল। ওকে, যাক আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আব্বাকে জান্নাতবাসী করে। সবাই ভালো থাকুন, আগামী সোমবার আবারও কথা হবে। ওকে, আর যেতে যেতে আবারও বলছি, কেউ ভুলেও ফুল চুরি করতে যাবেন না। ওকে, আসসালামু আলাইকুম।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: IGS United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। IGS
1: United। হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। 9.4 FM

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম, বিনিয়োগে আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের আজ দ্বিতীয় দিন, বিভিন্ন অধিবেশনে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের নানা নির্দেশনা ও পরামর্শ দিলেন বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। যুক্তিতে গড়ি বাংলাদেশ শিরোনামে বাংলাদেশ বেতারে শুরু হল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। বেতার বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকশিত হবে, আশা প্রকাশ তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আবার নীল জামা ও খাকি প্যান্ট হবে পুলিশের ইউনিফর্ম, সাংবাদিকদের বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু 17 শিশু। এবং ভারতের 5 রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, পশ্চিমবঙ্গে গিয়ে বিজেপি। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ের সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল কারখানাগুলোতে বিনিয়োগে আগ্রহীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন। প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময় উপযোগী করার লক্ষ্যে যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয় সেগুলোকে অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার পরামর্শ দেন তিনি। বন্ধ থাকা সরকারি কল কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণ প্রাপ্তি সহজ করার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চারদিনব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলনের আজ ছিল দ্বিতীয় দিন। আজ বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মৎস্য প্রাণীসম্পদ ও কৃষি মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন অনুষ্ঠিত হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসক সম্মেলনের মাধ্যমে সরকারের নীতি নির্ধারক ও মাঠ পর্যায়ের প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় হচ্ছে। চারদিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার 7টি অধিবেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত দিনের প্রথম অধিবেশনে অংশ নেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অধিবেশন শেষে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন পর্যটন মন্ত্রী মিস আফরোজা খানম।
3: বাংলাদেশে প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে পর্যটকদের আকর্ষিত করার জন্য কিভাবে এটাকে গড়ে উঠানো যায় সে ব্যাপারে আলাপ আলোচনা।
2: একই সঙ্গে সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী নতুন প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান জোরদার এবং পুরনো শিল্পকলা ভবন ও লাইব্রেরি সংস্কারের পরামর্শ দেন। অপর এক অধিবেশনে মৎস্য ও প্রাণীসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4: হাওড় এলাকাতে যেই সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা এরই মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে আমরা একটা অ্যামাউন্ট অব মানি ওটা লিস্ট করা হচ্ছে।
2: নিজ মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট ভবন ও লাইব্রেরি সংস্কারের পরামর্শ দেন। অপর এক অধিবেশনে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4: হাওর এলাকাতে যে সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা এরই মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে আমরা একটা অ্যামাউন্ট অব মানি ওটা লিস্ট করা হচ্ছে।
2: নিজ মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী জানান, দেশের বিভিন্ন

0: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী জানান, দেশের বিভিন্ন স্থানে বন্ধ থাকা বস্ত্র ও পাটকলগুলোর অব্যবহৃত ও পরিত্যক্ত ভবন ও যন্ত্রপাতি পুনর্ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছে সরকার।
1: যে সমস্ত শিল্প রুগ্ন আছে সেই রুগ্ন শিল্পটা সম্পর্কে তাদের একটা ধারণা থাকা প্রয়োজন, কারণ তারা তো যার যার এলাকায় থাকেন এবং সাধারণভাবে সেই মানুষগুলির একটা প্রত্যাশা থাকে যে আমার শিল্পগুলি কবে চালু হবে, কত তাড়াতাড়ি চালু করা সম্ভব।
0: সড়ক মহাসড়কের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরার ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি।
2: রাষ্ট্রের স্বার্থে কিভাবে কাজ করেছে সেগুলি নিয়ে তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা মনে করছি এই সম্মেলনের পর কেন্দ্র এবং মাঠ পর্যায়ের প্রশাসনের মধ্যে আরো সমন্বয় বাড়বে।
0: সম্মেলনে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি আর সহ্য করা হবে না। এছাড়া এদিন পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, ধর্ম, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারে বিতর্কে গড়ি বাংলাদেশ, এই শিরোনামে শুরু হয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আজ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং যুক্তি নির্ভর সমাজ গড়ে উঠবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, বুদ্ধির চর্চা নৈতিকতার মাধ্যমে শানিত হলে সত্যিকারে সুনাগরিক হয়ে ওঠা সম্ভব। আরো শুনুন প্রতিবেদনে।
0: মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতা কেবল একটি বাকযুদ্ধ নয়, বরং এটি কিশোর মনে মুক্ত বুদ্ধি ও যুক্তি নির্ভর সমাজ গড়ার এক শৈল্পিক মহড়া। এখানে শব্দেরা কেবল তথ্য বহন করে না, বরং সাহিত্যের অলঙ্কারে ভূষিত হয়ে মঞ্চে এক অনন্য আবেশ তৈরি করে। যুক্তিতে গড়ি বাংলাদেশ প্রতিপাদ্যে সোমবার থেকে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে শুরু হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026, সহযোগিতায় ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশন বাংলাদেশ। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় মন্ত্রী বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বের করে আনতে হবে।
4: এই বিতর্ক কিন্তু কেবলই কে কত ভালো কথা বলতে পারো তোমরা, অথবা কে কত বেশি ভালো শব্দ চয়ন করতে পারো, অথবা ডিবেটের মধ্যে কে কত বেশি পয়েন্ট এক্সপ্লোর করতে পারো, অথবা কে কত বেশি একটা পয়েন্টকে উপস্থিত বুদ্ধি দিয়ে উপস্থাপন করতে পারো, এটাই কিন্তু একমাত্র দিক না, এটা কিন্তু একটা বুদ্ধিমত্তা। অতএব বুদ্ধি চর্চা করার সঙ্গে সঙ্গে যদি নৈতিকতার মানদণ্ডকে আমরা ঠিকঠাক মতো সেট না করি নিজের ব্যক্তিগত চিন্তার জগতে, তাহলে কিন্তু যে যত বুদ্ধিমান নীতিহীন বুদ্ধিমান সে কিন্তু তত বড় সামাজিক সমস্যা।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী আরো বলেন, যুক্তি তর্কে বুদ্ধিমান হওয়ার পাশাপাশি নীতি নৈতিকতাকেও চিন্তার জগতে লালন করতে হবে।
4: এই তরুণদেরকে এখনই তাদের বুদ্ধি চর্চা, তাদের বিতর্ক প্রতিযোগিতার দক্ষতা, সেটাকে আগামী দিনের সুনাগরিকের লক্ষ্যে পরিণত করে তারা যাতে যুক্ত হতে পারে এবং তাদের মধ্যে যে প্রতিভা ঘুমিয়ে আছে, সুপ্ত হয়ে আছে, সেই প্রতিভার যাতে একটা উন্মোচন ঘটে গোটা দেশ, জাতি এবং মানবতার উপকারের জন্য।
0: উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ বলেন, বাংলাদেশ বেতার তার দায়িত্ব হিসেবে ট্যালেন্ট হান্ট করে থাকে এবং তা চলমান থাকবে।
5: আমরা অত্যন্ত উৎসাহিত, অত্যন্ত উদ্বেলিত আজকে তোমাদের উপস্থিতিতে। বাংলাদেশ বেতার ট্যালেন্ট হান্ট করে, এটা বাংলাদেশ বেতার তার দায়িত্ব হিসেবে করে। আমরা এই ধরনের একটা বিতর্ক শুরু করেছি, শুধু এটাই না, আমরা আগামীতে সঙ্গীত সহ অন্যান্য প্রতিযোগিতা আমরা করব এবং এর মধ্য দিয়ে আমরা ট্যালেন্ট হান্ট করব।
0: সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যাধিক ব্যবহারই পারিবারিক বন্ধনকে শিথিল করেছে, এই বিষয়ের উপর প্রথম দিনের বিতর্ক প্রতিযোগিতার পক্ষে অংশ নেয় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে অংশ নেয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
6: সুতরাং মানের সভাপতি, এই লোন যোগিতার বাস্তবতার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহার মানুষের মধ্যে নীরব দূরত্ব সৃষ্টি করছে, যা প্রথমে মুখোমুখি যোগাযোগের ধারাবাহিকতা ভেঙে দেয়।
7: আমরা বিশ্বাস করি পৃথিবীতে যখন এই সকল শিষ্টাচার এবং মূল্যবোধের পারিবারিক যে শিক্ষাগুলোর অভাব দেখা দেয়, তখনই শীতল হয়ে যায় আমার পারিবারিক বন্ধনগুলো।
0: ঘণ্টাব্যাপী বিতর্কের পর বিচারকদের রায়ে বিপক্ষ দল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
3: এর আগে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে সত্যজিৎ রায় উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি সত্যজিৎ রায়ের মানবিকতা ও মুক্ত চিন্তার দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক উল্লেখ করে সমসাময়িক প্রেক্ষাপটে এই মূল্যবোধকে ধারণ ও চর্চা করার মাধ্যমে সমাজকে আরও এগিয়ে নিতে সৃষ্টিশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

0: বিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বলেন, কোন স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতিয়ার হিসেবে নয়, বরং সাংবাদিকতাকে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের সিডাপ মহাপরিচালক ড পি চন্দ্রশেখর। বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারে বিস্তারিত আলোচনা হয়। উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবেলা এবং কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে দুই পক্ষই যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এদিকে রাজধানীর শেরেবাংলা নগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, সংরক্ষিত আসনে নির্বাচিত তার দলের নারী সংসদ সদস্যরা জাতীয় সংসদে যথাযথ দায়িত্ব পালন করবেন। তিনি জাতীয় সংসদে সংরক্ষিত আসনে বিএনপি দলীয় নারী সদস্যদের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে যান এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আবার পোশাক খাকি প্যান্ট ও নীল জামাই হবে পুলিশ বাহিনীর ইউনিফর্ম। তিনি আজ রাজধানীতে তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন।
1: সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয় না, তো সেই জন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করি। তা আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি।
0: মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের সার্বিক কার্যক্রম সমন্বয় ও ব্যবস্থাপনার জন্য গঠিত জাতীয় কমিটির প্রথম বৈঠকের পর এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে ক্যাম্পগুলোর ভেতরে ও আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখা ও ক্যাম্প ব্যবস্থাপনা উন্নতির ওপর গুরুত্ব আরোপ করা হয়। তবে তিনি স্পষ্ট করে বলেন, বর্তমানে সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। রোহিঙ্গা শিবিরগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের উদ্বেগের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। দেশে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মোট 17 শিশুর মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু। এই সময় আক্রান্ত হয়েছে আরও 1456টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: সোমবার সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হামে মৃত্যু সংখ্যা দাঁড়ালো 311 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়েছে অন্তত 1256 জন। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে হামের উপসর্গ নিয়ে একদিনেই নতুন করে ভর্তি হয়েছে 128 শিশু। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের অ্যাডমিন অফিসার ডাক্তার আসিফ হায়দার বলেন, চলমান টিকাদান কর্মসূচির সফলতার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
4: টিকা দেওয়ার পরে তার পুরোপুরি এফেক্টিভ হতে আমাদের 3 সপ্তাহের মতো সময় লাগে। তাহলে টিকা দিতে দেওয়া হয়েছে 20 তারিখ থেকে, তো 7-10 দিন তো হয়ে গেছে, তো আরো 2 সপ্তাহ মতো লাগার কথা।
3: সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এফ এ আসমা খান সংক্রমণ প্রতিরোধে এই মুহূর্তে বাচ্চা নিয়ে বেড়াতে না যাওয়ার পরামর্শ দেন। একই সাথে লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন তিনি।
5: এখন যেন ছোট্ট বেবিগুলাকে নিয়ে বেড়াতে না যায়। এটা তো যেহেতু হাঁচি কাশির মাধ্যমে, ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়, কোন বাচ্চার কি হয়ে আছে এটা তো আসলে বলতে পারতেছে না। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে এখন না বেড়ানোই ভালো। আর মায়েদের প্রতি অনুরোধ, 1 বছরের নীচে যেই বাচ্চাগুলো, 6 মাসের নিচে যাদের হচ্ছে, তারা যেন অবশ্যই বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়।
3: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম শনিবার ক্লিনিং ডে পালন করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। অপরদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় 2,500 রেইনকোট বিতরণ করেছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ক্লিনিং ডে পালন করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সোমবার রাজধানীর গুলিস্তানে নগর ভবনের অডিটোরিয়ামে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালের পরিচালক রাজু, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ ঘোষণা দেন। চলতি মাসের 9 তারিখ প্রথমবারের মতো ক্লিনিং ডে পালন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
6: আমরা মাসে একদিন পরিষ্কার পরিচ্ছন্নতা পালন করব, সেটা মাসের প্রথম সপ্তাহে প্রথম শনিবার। কোথায় কোথায় হটস্পট হতে পারে এলাকাগুলোতে আপনি এখনই টিম পাঠাবেন এবং টিম পাঠায় সেখানে পর্যবেক্ষণ নিয়ে কি রেজাল্ট আসলো আবার আগামী সপ্তাহে সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনি ব্যবস্থা নেবেন।
3: এদিকে বর্ষা মৌসুমে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় 2,500 রেইনকোট বিতরণ করেছে। গুলশান নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব রেইনকোট পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং DNCC প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের অবদানের কথা তুলে ধরে বলেন,
7: নগরবাসী যাতে খুশি হয়, নগরের সেবায় যাতে তারা আত্মতৃপ্তি ঘটায়, যে উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা তাদের সঠিক দায়িত্বগুলো পালন করছে।
3: তিনি আরো বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নগরবাসীর সচেতনতা বাড়ানো জরুরি। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে আজ কয়েকটি রাজ্যে 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করতে যাচ্ছে দেশটির নির্বাচন কমিশন। তামিলনাড়ু, আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা ও পুদুচেরিতে এখন ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে দীর্ঘদিনের রাজনৈতিক ধারা পাল্টানোর জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি ও তামিলনাড়ুতে অভিনেতা থালাপাতি বিজয়ের দলের উত্থান নিয়ে আলোচনা তুঙ্গে। পশ্চিমবঙ্গের বিধানসভার 294 আসনের মধ্যে বিজেপি ইতোমধ্যে 39 আসনে জয় পেয়েছে, 166টিতে এগিয়ে রয়েছে। সরকার গঠনের জন্য তাদের প্রয়োজন 148টি আসন। তামিলনাড়ুতে সুপারস্টার থালাপাতি বিজয়ের নেতৃত্বাধীন TVK দল 234টি আসনের মধ্যে 111টিতে এগিয়ে থেকে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানিয়েছে তাদের সতর্কবার্তা উপেক্ষা করায় হরমুজ প্রণালীর জাস্কের কাছে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানায়। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে মুক্ত করতে নৌ অভিযান প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করার পরই এই হামলার খবর আসে। খেলার খবর হ্যান্ডবল। ঢাকায় মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট বালক ও বালিকা উভয় বিভাগে সানিডেইল স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। আজ রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালক বিভাগের ফাইনালে সানিডেইল 5-2 গোলে নিরছর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। একই স্টেডিয়ামে বালিকা বিভাগের ফাইনালে সানিডেইল 5-3 গোলে বিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে শিরোপা জয় করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের আজ দ্বিতীয় দিন। বিভিন্ন অধিবেশনে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের নানা নির্দেশনা ও পরামর্শ দিলেন বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। যুক্তিতে গড়ি বাংলাদেশ শিরোনামে বাংলাদেশ বেতারে শুরু হলো শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। বেতার বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকশিত হবে, আশা প্রকাশ তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আবার নীল জামা ও খাকি প্যান্ট হবে পুলিশের ইউনিফর্ম, সাংবাদিকদের বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে হামের উপসর্গ নিয়ে একদিনের সর্বোচ্চ মৃত্যু 17 শিশু। এবং ভারতের পাঁচ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি। খবর শেষ হলো।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: আপনার দেশকে প্রমোট করার জন্য এমন একটা জিনিস করতে হবে যেটা যে কেউ দেখলেই চিনে। আইফেল টাওয়ারের নিচে লিখতে হয় আইফেল টাওয়ার, হ্যাঁ, ইন্ডিয়া গেটের নিচে লিখতে হয় ইন্ডিয়া গেট, সিঙ্গাপুরে লায়নের মুখ দিয়ে পানি বের হচ্ছে ওটা লিখতে হয় সিঙ্গাপুর, ওটা না টুইন টাওয়ারে লিখতে হয় নিচে টুইন টাওয়ার। তাহলে আমাদের দেশের আইকনিক জায়গা কোনটা বলেন তো আপনি, মানে এটা আছে কোনটা যেটা দেখলে বোঝা যাবে বাংলাদেশ? আপনাকে একটু বানাতে হবে, হয় যেটাই বানান, আপনি বাইতুল মোকাররম মসজিদ বানান, পাহাড়পুর বৌদ্ধবিহার বানান, আমাদের সংসদ, হাজারো জিনিস আছে, কিন্তু আইকনিক জিনিসটাকে মানে হিউজ মার্কেটিং করতে হবে যে লোকজন এটা দেখলেই বুঝে বাংলাদেশ।
1: দ্য ট্রাভেল শো, লেটস গো দ্য রিদম অফ জার্নি।
2: সুপ্রিয় শ্রোতা, যে যেখানে দেখছেন এবং শুনছেন, সবাইকে আবেদন করছি, আমি আরজে হাসিব, এবং প্রতিদিনের সোমবার অর্থাৎ লেটস গো রাত 9টা বাজলে আসলে মনে হয়ে যায় আসলে কোথাও হারিয়ে যাই, কোথাও ঘুরতে যাই। লেটস গো সাথে আপনাদের সাথে যুক্ত আছি, আপনারা যে যেখানে দেখছেন সবাইকে আমন্ত্রণ করছি। আবারও আমাদের কিন্তু আগেও বলা হয়েছে গত পর্বে আমরা এলিজা বিনতে এলাহি আপু আমাদের সাথে ছিলেন, আমার মনে হয় আপনারা সবাই অনেক বেশি এনজয় করেছেন পুরো প্রোগ্রামটা, এবং পুরো শোটা খুব বেশি ইনফরমেটিভ ছিল, এবং আমার কাছে মনে হয়েছে যে এত লং টাইম আমরা এর আগে কোনো প্রোগ্রাম করিনি, লং টাইম করা হয়েছে বিকজ আসলে এত ইনফরমেশন কোথাও আসলে থেমে থাকার মতো না, চলতেই থাকুক। সো আজকে সেই ধারাবাহিকতায় আমি আপুকে আবারও আজকের এই সোমবার আপুকে আমরা পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। সো আমি আমন্ত্রণ করছি এলিজা আপুকে। একটা কথা আমি মাঝে মাঝে বলি ট্রাভেলিং নিয়ে যখন হচ্ছে ঘাটাঘাটি করা হয়, লিডারশিপ, কমিউনিকেশন, নেটওয়ার্কিং, এখন আধুনিক যুগে এই শব্দগুলো খুব বেশি গ্রহণযোগ্যতা পায় ছেলে মানে আমরা যারা পড়াশোনা করছি। আমার কাছে আমার টিচার সবসময় বলতেন, উনি হার্ভার্ডে পড়াশোনা করেছেন, আই এম লাকি টু সে দ্যাট, যে উনি আমার মেন্টর ছিলেন, তো উনি অলওয়েজ সবসময় বলতেন যে হাসিব উনি প্রচুর ঘুরেন, মানে প্রায় 70টা দেশের মতো ঘুরেছেন। তো আমি মাঝে মাঝে ওনার সাথে বসে কথা বলতাম, তিনি বলতেন যে এই যে আমরা লিডারশিপ বলি যে কথাগুলো মাত্র বলছিলাম যে ইফ ইউ ট্রাভেল, মানে একা একা যদি ট্রাভেল করা হয়, মানে একা না যার সাথেই করি না কেন, এগুলো কিন্তু অটোমেটিক গ্রো করে, মানে যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন অটোমেটিক সেটা কাজ করছে, যেটা আমি এরকম করবো, অনেক মানুষের সাথে মিশা যায়, কমিউনিকেশন স্কিল অটো বেড়ে যায়। সো আপনি যেটা কথা বলেন, আমার মনে হচ্ছে যে এই পুরো প্রসেসটা যে রক্ষা করা কিংবা আমার কালচারটাকে আমি ধারণ করা, এটা আমি না বের হলে, আমি আসলে সেটা ওন না করলে, ওনারশিপ যে জিনিসটা না করলে আসলে কোনোভাবেই সম্ভব না।
0: আর রাষ্ট্রেরও কিছু, সব থেকে বড় কথা বিষয়টা পারস্পরিক, রাষ্ট্রেরও কিছু দায়িত্ব আছে, নাগরিকদেরও কিছু দায়িত্ব আছে, মানে আমি বলবো যে ভ্রমণের পরিবেশ তৈরি হওয়া, ঐতিহ্য রক্ষা করা, এই দুটো বিষয় বা যে কোনো কিছু মানে ব্যক্তিগত নীতিনৈতিকতার বিষয়, সেখানে যেমন রাষ্ট্রের দায় আছে, সেরকম নাগরিক হিসেবে আমাদেরও দায় আছে।
2: এটা একদম, মানে এখন এই জিনিসগুলো যতভাবেই বলা হয় বা দিন শেষে আসলে কার্যকর করা, মানে এক্সপেরিমেন্ট করেও দিন শেষে আসলে টাফ হয়ে যায় সেটাকে আসলে পরিপূর্ণতা দেওয়াটা, আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে কাজ করার প্রয়োজন। আপনি লাস্ট গত পর্বে একটা কথা বলেছেন যে যখন পত্রিকা আমি খুলি দেখা যায় অনেকগুলো টপিক থাকে, কবিতা, গল্প অনেকগুলো থাকে, নিচে পড়ে থাকে হচ্ছে ভ্রমণ,
0: তার পরে ওখানে ভ্রমণ স্টোরি
2: দুজন লেখক। তো এই জায়গাটাতে এমন কোন মানুষ নেই, আমি যদি 100 জনকে জিজ্ঞেস করি,
0: আসলে দেখা যায় প্রকাশকরা বলেন লেখক নেই ভ্রমণ লেখক, ভ্রমণ লেখকরা বলছেন যে লেখার জায়গা নেই, এই কিন্তু আমার কথা হচ্ছে এই দুটো সমন্বয় ঘটাতে হবে, মানে শুধু যদি আমি বলতেই থাকি যে লেখক নেই, নতুন লেখক পাওয়া যায় না, ভ্রমণ লেখক নেই, ভ্রমণ বই চলে না, তো সেটার তো মানে আসল কথা কি, গোড়া থেকে কাজটা করতে হবে, ওই যে শিক্ষা ক্ষেত্রে শুরুতেই যে ভ্রমণ শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ, আমরা স্টাডি ট্যুরে যাই হচ্ছে কক্সবাজার, রাইট, সিলেটে, কিন্তু স্টাডি ট্যুরে আমরা কোনোদিন কোনো জাদুঘরে যাই না, স্টাডি ট্যুরে আমাদেরকে পাহাড়পুর দেখতে নিয়ে যাওয়া হয় না, তাহলে বাচ্চাদের মধ্যে ধারণ ক্ষমতা কি করে হবে, তখন সে তার সৃষ্টিশীল কি করে হবে, ওই যায় সময়টা দেখছে। আচ্ছা আপনি চিন্তা করেন, 1000 বছর আগে পাহাড়পুরের যে জায়গাটা ছিল ওটা তো অনেক বড় এরিয়া, ওই জায়গাটা ছিল, আচ্ছা এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ পড়তে এসেছে, কেমন ছিল, মানে আপনি কল্পনা করার চেষ্টা করেন ওই সময়টা, যে আচ্ছা ভিক্ষুরা এখানে প্রার্থনা করছেন, তারা পড়ছেন, এখানে ধ্যান করছেন, অতীশ দীপঙ্কর ছিল তাদের ভিসি, শ্রীজ্ঞান আচার্য, আচার্য মানে ভিসি, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, তার টাইটেল শ্রীজ্ঞান, তো অতীশ দীপঙ্কর ওখানকার ভিসি ছিলেন, তো আচ্ছা উনি কি মানে শিক্ষাটা কেমন করে দিতেন, ধ্যান তারা কেমন করে করতেন, মূর্তিগুলো কেমন ছিল, হিউয়েন সাং বাংলাদেশে এসেছিল আমাদের বৌদ্ধ মূর্তিগুলো নিয়ে কাজ করার জন্য, তখন চায়নাতেও এত সুন্দর বৌদ্ধ মূর্তি হতো না। হিউয়েনসাং যাওয়ার সময় 22টা ঘোড়ায় করে আমাদের অনেক অরিজিনাল বৌদ্ধ মূর্তি এবং পুঁথি নিয়ে গেছে এখান থেকে, আয়ুর্বেদিক চিকিৎসা অনেক 22টা ঘোড়ার পিঠে করে, কাজে এগুলো রূপকথা না, এগুলো সত্যি। হ্যাঁ, তো এখন হচ্ছে তো সেই সময়টাকে তো কোনো বাচ্চা গিয়ে হয়তো কল্পনাও করতে পারে, 100 জনের মধ্যে 1000 জনের বাচ্চার মধ্যে তো একটা বাচ্চা থাকবে যে সেই সময়টাকে সে কল্পনা করতে পারে, তার নিজের গর্ব হবে, তখন সে লিখতে চাইবে যেটা কল্পনা করছে, আচ্ছা আমি এটা লিখে যাই। তো এগুলো আসলে স্টেপ বাই স্টেপ আসার বিষয়, আমাদের মধ্যে ভ্রমণকে জাগ্রত করা, আমাদের ঐতিহ্যকে আমাদের সংস্কৃতিকে ভিতরে ধারণ করার অনেকগুলো স্টেপ আছে। তাহলে আসলে যে প্রকাশক বলছে লেখক নেই, লেখক বলছে লেখার জায়গা নেই, এইগুলোর সমন্বয় ঘটবে আর কি, এই এই এই গ্যাপটা একটা জায়গায় নিয়ে আসতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রের দায়িত্ব আছে আসলে, যে ভ্রমণটাকে এরকম আনা, আর কথা হচ্ছে যে সরকার শিল্প হিসেবে তো এটা গড়েই তুলতে পারেন, আর পারিবারিক ভাবে আমাদের দায়িত্ব আমাদের বাচ্চাদের মধ্যে আছে ভ্রমণ করে শেখা যায়। আমার আসলে সার্টিফিকেট আমাকে না যা শিখিয়েছে, ভ্রমণ তার থেকে 4 গুণ বেশি শিখিয়েছে আমাকে। আজকের আমি আসলে আজকের আমি যতটুকু জেনেছি শিখেছি, বললাম না মানুষ হিসেবে আমার অনেক সংকীর্ণতা ছিল যেগুলো হচ্ছে ভ্রমণ দূর করে দিয়ে গেছে। অন্য জাতি ধর্মকে রেসপেক্ট করা শিখেছি আমি ভ্রমণ করে, অন্য মানুষকে তার কথা পোশাক, তার কেউ একজন আঞ্চলিক ভাষায় কথা বলছে তার মানে এই না তার নলেজ কম, সে কম জানে, কাজে এগুলো আমাকে ভ্রমণ শিখিয়েছে। ভ্রমণ না করলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসে থাকা লেখকদেরকে আমি চিনতাম না, আমাদের পেছনের ইতিহাস আমি জানতাম না, কাজে মানে ভ্রমণের পজিটিভ দিকগুলো আসলে সবার সামনে তুলে ধরতে হবে। ওই জন্য ভ্রমণ করছে যারা তাদের সমাজে একটা অবস্থান থাকতে হবে, তাদেরকে রেসপেক্ট দিতে হবে, তাদেরকে রিকগনিশন দিতে হবে, শিল্পটাকে দাঁড়ানোর জন্য কাজ তো বিভিন্ন ধরনের, যে গাইড পেশায় কেউ নিযুক্ত নেই, এই গাইড পেশাতে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, যেটা সরকারি ভাবে আর কথা হচ্ছে যে আবাসনের প্রবলেমটা বললাম আমি, যে আপনি বললেন না ডিফিকাল্টিস থেকে কোথায় চলে গেছি আমরা কথাতে, ডিফিকাল্টিস যে আবাসনের প্রবলেম আমি বললাম, পরিবহন নেই, গণপরিবহন নেই কোনো কোনো কোনো জায়গায়, তো এই জায়গাগুলো নিশ্চিত করতে হবে। এটা সম্ভব আমাদের মতো দেশ, আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের থেকেও নিচে অর্থনৈতিক অবস্থান নিচে থেকেও অনেক দেশ ট্যুরিজমে বিকাশ ঘট, ট্যুরিজমের বিকাশ হচ্ছে, তাহলে আমাদের দেশেও হওয়া সম্ভব, শুধু আসলে ঐকান্তিক ইচ্ছা প্রয়োজন। কারণ হচ্ছে নাগাল্যান্ডেও বিদেশিরা যাচ্ছে, কলকাতাতেও বিদেশিরা যাচ্ছে, আমাদের এখানে কেন আসবে না? একসময় তো ঢাকা ভরে থাকতো বিদেশিদের দিয়ে প্রচুর, মানে সব ওরাই ছিল। আমার কাছে মনে হয় যে আপনি বলেন 1800 শতকে ঢাকাতে মানে আর্মেনি জমিদার ছিল 12 জন। হ্যাঁ, তো মানে ওরা তাহলে মানে কোথায় গেল, মানে এই জিনিসগুলো ছিল তো একসময় ছিল, আবারও করা সম্ভব। ভিয়েতনাম, কম্বোডিয়া, এই দেশগুলো তো ট্যুরিজমের মাধ্যমেই পরিচিত হয়েছে সবার কাছে, তো আমাদেরও একই জিনিস আমাদের আছে, 1000 বছরের ইতিহাস পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশে আছে, আমাদেরও আছে। আমেরিকারই 1000 বছরের ইতিহাস নেই, ওদের মাত্র 300 বছর আগের ইতিহাস। ওদের কিন্তু 1000 বছরের ইতিহাস নেই, 300 বছর। ওদের ইয়েগুলোতে জাদুঘরগুলোতে দেখলে দেখা যায় বেশিরভাগ 3D প্রেজেন্টেশন, কাদের ওদের আর্টিফ্যাক্ট নেই, কিন্তু অথচ আপনি গ্রিসে যান, গ্রিসে আপনি খ্রিস্টপূর্ব 5000 বছর আগের জিনিস আপনি দেখতে পাবেন। আপনি ইতালিতে যান, তারপরে হচ্ছে মিশরে যান, আপনি মধ্য এশিয়াতে যান, সংস্কৃতির দিক থেকে কত উন্নত আপনি। হ্যাঁ, তো কাজে হচ্ছে যে 1000 বছরের ইতিহাস সব দেশের নেই, আমাদের আছে, ওই ওই বিষয়গুলো। যাই হোক, এর মাঝখানে একটা কথা বলি, আমি ইউএস স্টেট গভর্নমেন্ট অ্যালাম নাই, কারণ আমি বাংলাদেশের ইতিহাস নিয়ে কাজ করার জন্য ওই স্টেট গভর্নমেন্ট থেকে আমাকে ওখানে গিয়ে 21 দিনের একটা ট্রেনিং করানো হয়েছে। ট্রেনিং বলতে আসলে ওদের কালচারের সাথে আমাকে পরিচয় করা দেন, ওদের হিস্ট্রিটা প্রিজার্ভ করে ওরা কিভাবে, তো ওই জন্যই ওদের বিভিন্ন স্টেটের জাদুঘরগুলোতে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে, মানে স্টেট গভর্নমেন্ট থেকে। তো ওই ট্রেনিংটা করে আসার পর, ওই ওয়ার্কশপটা করে আসার পরে আসলে আমাকে স্টেট গভর্নমেন্ট অ্যালামনাই করে নেওয়া হয়। বাংলাদেশে 5000 স্টেট গভর্নমেন্ট অ্যালামনাই আছে, আউট মানে হ্যাঁ 5000 আছে, থাকতো, তখন আমি ওদের যেমন ওদের ইয়েতে কালচারাল মিনিস্ট্রিতে নিয়ে যাওয়া হয়েছে আমাকে, ওই বাংলাদেশ থেকে পাঁচজনের একটা দল গিয়েছিল, ওই কালচারাল মিনিস্ট্রিতে গিয়ে হচ্ছে তাদের সাথে কথা বলেছি, তাদের বিভিন্ন ইয়েগুলো কি প্রিজার্ভ করছে কিভাবে, ওদের তো এক একটা বন তো একটা দেশের থেকে বড়, ওদের যে গ্র্যান্ড ক্যানিয়ন গুলো আছে এক একটা তো মানে দুই তিনটা দেশ জোড়া দিলে এরকম হবে, কত মানে কত বর্গ কিলোমিটারের, কত লাখ লাখ বর্গ কিলোমিটার, তো ওগুলো কিভাবে ওরা প্রিজার্ভ করছে বা সিস্টেমটা কি, এগুলো জেনেছি দেখেছি আর কি। মোট কথা ওরা এটা হচ্ছে যে কালচারাল এক্সচেঞ্জ, আমেরিকান গভর্নমেন্ট যেটা করে, ইউএস স্টেট গভর্নমেন্ট যেটা করে, বিভিন্ন দেশ থেকে পটেনশিয়াল মানুষদেরকে নিয়ে ওদের কালচারটা দেখায় ওরা, এটা কালচারাল এক্সচেঞ্জ, ওরা কি করছে ওদের ইতিহাসকে মানুষের কাছে জানানোর জন্য, সি ওদের কি পদ্ধতিতে কালচারাল এক্সচেঞ্জ। এই জিনিসটা ইন্ডিয়া করে, ইন্ডিয়ারও এই কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, রাশিয়া করে, আমেরিকা করে, আর অ্যাক্টিভলি করে আর কি। এটা এটা বলা হয় IVLP, ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ, ওই ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে যাদেরকে নিয়ে যাওয়া হয় তাদেরকে ইউএস স্টেট গভর্নমেন্ট অ্যালামনাই করে নেওয়া হয় একদম স্টেট গভর্নমেন্ট থেকে, আর এই রিক্রুটমেন্টটা একদম সরাসরি স্টেট গভর্নমেন্ট থেকে হয়, এখানকার এমবেসি থেকে হয়তো সিলেক্ট করে লোক পাঠানো হয়, ওরা ওখানে সমস্ত কিছু যাচাই করে, এটা একদম স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্ট।
2: আপনি কিছুক্ষণ আগে একটা কথা বললেন, যে কথা বলেছিলেন যে মানে ট্রাভেলিং আসলে সার্টিফাইড করার মতো, এটা আসলে একটা ডিগ্রি অটো হয়ে যায়। আমার এক টিচার, আমি যখন হচ্ছে মানে পড়াশোনা কমপ্লিট করে আমাকে সার্টিফিকেট প্রদান করছিলেন, তো মানে লাস্ট তো গুডবাই বলে আসতেছিলাম, পরে সময় স্যার আমাকে বলছিলেন যে আমি ঘোরাঘুরি করে আমার টিচার সবাই জানতেন, কারণ আমার ক্লাসের ওই মাঝে মধ্যে গ্যাপ থাকতো আমার, তো যেটা হতো তো আমাকে স্যার বলতেন যে তুমি MBA সার্টিফিকেট নিয়েছো, তোমার সাথে আরেকটা ডিগ্রি কিন্তু আছে। তো আমি বললাম যে আমি বুঝিনি স্যার কি সেটা, তুমি যে 22টা স্টেট ঘুরেছো প্লাস 350 সিটি, এটা আমি নিজেও তো আজকে 70 বছর বয়স, আমি এক্সপ্লোর করা হয়নি। তো এই যে এক্সপ্লোর করা হয়েছে, আমার মনে হয় যে আমি আমি ব্যক্তিগত ভাবে এটা বলি, আপনার কথার সাথে আমি একমত করে বলছি যে এটা আসলে হিউজ একটা লার্নিং ছিল, মানে এটাকে আসলে কোনো সার্টিফাইড করার বিষয় না।
0: আপনি ইতিহাসের বই পড়েও ওইটাকে এত ধারণ করা যায় না, যখন আপনি ট্রাভেলিং এ গিয়ে কিছু কিছু তো নিজের আবিষ্কারও আছে, মনে হয় যে কিছু জিনিস দেখার পরে বা খুঁজে বের করার পরে ওটাকে আবিষ্কারের আবিষ্কারের মতো মনে হয়, ওই ফিলিংটা আসলে, ওই ফিলিংটা তো আসলে ইতিহাসের বই পড়ে হবে না, ইতিহাসের বই পড়ে যত ওটাকে অনুধাবন করা যায় না, আমার কাছে মানে অনুধাবন ধারণ করারও একটা বিষয় আছে, সেটা হচ্ছে একমাত্র ট্রাভেলিং এর মাধ্যমে সম্ভব।
2: আপনি যে নিজের চোখে দেখে, তখন হচ্ছে আমার লাস্ট মানে আপনার সাথে আমার প্রথম কমিউনিকেশনটা হয়েছিল 2019 কোভিড এর আগে, আমি হায়দ্রাবাদে গোকর্ণ ফোর্টে গিয়েছিলাম, আমার মনে হচ্ছে অন ইয়ার আগে আপনার সাথে এটা নিয়ে কথা বলছিলাম যে সেখানে যাওয়ার পর আপনি মোস্ট প্রবাবলি 2013-14
0: গিয়েছিলেন,
2: 14 সালে গিয়েছিলেন
0: ওখানে একটা কনফারেন্সে, তখন আমি টিচার, তখন
2: একটা
0: কনফারেন্সে গিয়েছিলাম। হ্যাঁ, আর সব থেকে বড় কথা যে ওদের গাইড গুলো, ওদের গাইড গুলো ওদের ইংরেজি ফ্লুয়েন্সি তো আমার চেয়ে ভালো,
2: অনেক ভালোভাবে গাইড করে, এবং এট দ্য সেম টাইম
0: আর ওরা বলছে প্রপার ইয়েগুলো বলছে, এটা এটা এটা এটা প্রপার ইয়েগুলো বলছে, তার মানে একটা ইনস্টিটিউশন গড়ে উঠেছে, তো আমাদের এরকম ইনস্টিটিউশন দরকার।
2: হ্যাঁ, গাইড থাকা, এবং হচ্ছে কিছু কিছু জায়গা আছে সেটাতে হচ্ছে যে যেমন যে যে কথাগুলো মাত্র বললেন, কক্সবাজার বলেন কিংবা এই জায়গাগুলো যেখানে আসলে হেরিটেজ না, বাট গাইড থাকা হয় বা লোকেশন দেখা হয়, এক্সপ্লেন করা হয়, বাট ওই জায়গাগুলোতে কিন্তু এই জিনিসগুলো থাকে খুব।
0: আমি বলি এই যে আমাদের কক্সবাজারের কথা যেহেতু আসলো, ওখানে তো কতগুলো দ্বীপ রয়েছে, কিন্তু আসলে কয়টা দ্বীপ রয়েছে, দ্বীপগুলোর চেহারা কেমন, কোন ধরনের, আপনি কিন্তু মানে কক্সবাজারে নামলে কক্সবাজারের সমুদ্র সৈকত ছাড়া কোনো কিছুর পরিচয় পাওয়া যায় না। তো 7টা দ্বীপ রয়েছে, এখন হচ্ছে এমনও হতে পারে অনেক ধরনের যে ওখানে এমনও পাওয়া যায় না, 7টা দ্বীপে আমাকে ঘুরিয়ে নিয়ে আসবে একটা গাইড নাই, আপনি হয়তো 15 দিন ওখানে স্পেন্ড করবেন যে আমি 7টা দ্বীপেই ঘুরতে যাই, আসলে কোনো গাইড ঠিকঠাক মতো নেই, কোথায় আপনি যোগাযোগ করবেন কি করবেন কিছুই মানে বোঝা যায় না। তো একটা আননোন মানুষ এসে বিদেশিদেরকে আমরা যে নিমন্ত্রণ জানাবো, এসে আসলে ওরা কি করবে, সমুদ্র সৈকত তো হাজারো আছে পৃথিবীতে, তো এই দ্বীপগুলো তো মানে একটা, আপনি কক্সবাজারে ঢুকছেন, কক্সবাজারে যে 7টা দ্বীপ আছে এটা কোথাও লেখা দেখেন আপনি?
2: জানি না অনেকে।
0: এক্স্যাক্টলি, দিস ইজ দ্য থিং, যে কোথাও লেখা আছে নেই, কোন হাইওয়েতে কোন বিলবোর্ড আছে, ওই যে আমি যে করেছিলাম হাউ টু প্রমোট বাংলাদেশ অ্যাজ এ গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন, ওটার মধ্যে অনলাইন অফলাইনের কতগুলো ওই রিসার্চে পদ্ধতি উঠে এসেছে, কোথায় কোথায় আমাদের এয়ারপোর্টে কি ট্যুরিজমকে বিকশিত করার জন্য কোনো ধরনের পদক্ষেপে কোনো ব্রোশার আছে কোনো অপরিচিত কারক আছে, মানে আপনাকে অফার করার মতো, ইভেন কি ইমিগ্রেশনে কোনো কিছু রাখা আছে যে আপনি একটা বিদেশি অতিথি আসলো সে দেখে যে আপনি ইমিগ্রেশন থেকে একটা অফার ব্রোশার দিলে যে ওকে এটা ও করুক না করুক আপনি তো তাকে ট্রান্সফার
2: করবেন,
0: হ্যাঁ আপনি তাকে তো ইনফরমেশন দিতে, সে না গেল তার ফ্যামিলি যাবে, এরকম তো এখন হচ্ছে আমাদের কোনো নদী বন্দরে মানে বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত কোথাও লেখা আছে, কোন ট্রেন স্টেশন রেলওয়ে স্টেশনে লেখা আছে, কোন বাস টার্মিনালে লেখা আছে, তাহলে ট্যুরিজম বিকশিত হবে কি করে, কোন হাইওয়েতে কোন বিলবোর্ড আছে, এই এই জেলাটা কিসের জন্য বিখ্যাত, এই যে জেলায় ঢুকছেন আপনি একটা জেলায় ওয়েলকাম বোর্ড আছে, ওই ওয়েলকাম বোর্ড যে এই প্রত্যেকটা ইয়ের কিন্তু স্লোগান আছে, কি বলে জেলার প্রত্যেকটা জেলার স্লোগান আছে, প্রত্যেকটা জেলার স্লোগান মানে ওই জেলার মানুষের মুখে মুখে থাকার কথা এই জেলাটা বিখ্যাত কিসের জন্য, কিন্তু কেউই জানে না, ইভেন কি স্কুলেও এটা পড়ানো হয় না, তোমার জেলার ট্যাগলাইন কি নাই, হ্যাঁ এই তো আর আরেকটা জিনিস বিষয় আছে, আমি এমন জিনিসকে প্রমোট করব না যেটা ওভার ট্রেডিং হয় আমাদের দেশে, আমি যেটা সবসময় বলি আমাদের দেশে প্রমোট করা হয় কি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, আপনি কতটা পর্যটককে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাতে পারবেন বলেন তো আপনি, আপনি যদি বাঘ দেখাতে না পারেন তাহলে যেই ছবিটা আছে ওভার ট্রেডিং হয়ে গেল না, হ্যাঁ তারপরে হচ্ছে সমুদ্র সৈকত, হ্যাঁ ঠিক আছে আমরা বলছি আনব্রোকেন কি বলে লংগেস্ট বিচ, তো বিচে কোনো অ্যাক্টিভিটি আছে, ওয়াটার অ্যাক্টিভিটি আছে, ইন্দোনেশিয়াতে যান আপনি ইন্ডিয়ান ওশানের নিচে হচ্ছে আপনি দেখতে পারবেন মাছের সাথে খেলতে পারবেন, মাছকে খাওয়া দিতে পারছে, আমাদের আন্ডার ওয়াটার কোনো অ্যাক্টিভিটি নাই, ওইটা তো ওশান এটা তো বে, হ্যাঁ মানে তাতেও নাই কোনো ধরনের অ্যাক্টিভিটি নাই, কোনো প্যারাগ্লাইডিং কিছুই নাই, কোনো কিছু নাই, তাহলে এখন আপনি লংগেস্ট বিচে দাঁড়িয়ে আছেন এটা তো আপনাকে লিখে দিতে হবে না, আপনি আপনার দেশকে প্রমোট করার জন্য এমন একটা জিনিস করতে হবে যেটা যে কেউ দেখলেই চিনে, আইফেল টাওয়ারের নিচে লিখতে হয় আইফেল টাওয়ার, হ্যাঁ ইন্ডিয়া গেটের নিচে লিখতে হয় ইন্ডিয়া গেট, সিঙ্গাপুরে লায়নের মুখ দিয়ে পানি বের হচ্ছে এটা লিখতে হয় সিঙ্গাপুর, ওটা না টুইন টাওয়ারে লিখতে হয় নিচে টুইন টাওয়ার, তাহলে আমাদের দেশের আইকনিক জায়গা কোনটা বলেন তো আপনি, মানে এটা আছে কোনটা যেটা দেখলেই বোঝা যাবে বাংলাদেশ, আপনাকে একটু বানাতে হবে, হয় যেটাই বানান আপনি বাইতুল মোকাররম মসজিদ বানান, পাহাড়পুর বৌদ্ধ বিহার বানান, আমাদের সংসদ হাজারো জিনিস আছে, কিন্তু আইকনিক জিনিসটাকে মানে হিউজ মার্কেটিং করতে হবে যে লোকজন এটা দেখলেই বুঝে বাংলাদেশ, আমাদের বাংলাদেশকে ট্রেডমার্ক করা হয় কিভাবে আমাদের দারিদ্রতা দিয়ে, হ্যাঁ তো গার্মেন্টস এর শ্রমিকদেরকে দিয়ে, দে আর রেসপেক্টেড বাট মানে এইভাবে না আর কি
2: ছোট করে
0: এরকম করে, তো গ্রামের একটা কই আমাদের পাট কেউ করা হয় না, গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ আর্মেনিরা এটা করেছিল মানে ওরাই খুঁজে বের করেছিল ইট ইজ আ গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, বিদেশের আমাদের দেশে এসেছে বাণিজ্য করেছে কিন্তু তাদের কিছু অবদানও আছে, যাই হোক এটা অনেক দীর্ঘ এই আলাপ আসলে কোনোদিন শেষ হবে না, তো দোজ আর দ্য থিংস, আরেকটা হচ্ছে ট্যাগলাইন দেশের ট্যাগলাইন ট্রুলি এশিয়া মালয়েশিয়া রাইট, তো বিউটিফুল বাংলাদেশ, বিউটিফুল একটা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড, বিউটিফুল একজনের জন্য এক এক রকম, আমাদের দেশের মতো কান্ট্রিতে যাদের ট্যুরিজম বিকশিত এখনো হয়নি, ইনক্রেডিবল ইন্ডিয়া ইন্ডিয়া দিতে পারে কারণ ইন্ডিয়ার অলরেডি একটা মানে গ্লোবাল মার্কেট আছে ইয়ের জন্য, কিন্তু আমাদের হয়নি, কাজে বিউটিফুল একটা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড, বিউটিফুল ফর হোয়াট, বিউটিফুল মানে বিউটিফুল ফর হোয়াট, মানে বিউটিফুল তো বিউটিফুল কোন দিক থেকে, বিউটিফুল গ্রিনারি নাকি মানে কোন দিক থেকে, আপনার আপনার ঐতিহ্য তো আমার কাছে মনে হয় এই জায়গাগুলোর পরিবর্তন দরকার, আমার ভ্রমণ অভিজ্ঞতা বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো আমার চোখে পড়েছে আর কি,
2: এটা আসলে খুব ভালো বলেছেন যে আসলে এখানে আসলে কাজ করার অনেকগুলো বিষয়। আমরা দিন শেষে আসলে যতই বলি না কেন মানে সীমাবদ্ধতা তো আসলে বলে শেষ করা যাবে না, কিন্তু তাই বলে তো পড়ে থাকলে হবে না।
0: দেশীয় টুরিস্টদের কাছেও আরেকটা অঞ্চলকে পরিচিত করার জন্য জেলা ব্র্যান্ডিং এর যে স্লোগানটা আছে এগুলো খুব পরিচিত করাতে হবে, মানে ওই জেলাতে গেলেই। মানে মোট কথা যে অনলাইন অফলাইন আর ডিজিটালাইজেশনের সর্বোচ্চ ব্যবহার, এগুলো আমি না আমার রিসার্চ থেকে বলছি সব কথা আর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে এগুলো আসল কথা যে ডিজিটালাইজেশনের সর্বোচ্চ। আমাদের দেশে কোনো ওয়েবসাইট আছে, বিদেশ থেকে কেউ যদি ওয়েবসাইটে খোঁজে, ওয়েবসাইট মানে কি টু ওয়ে কমিউনিকেশন, তখনই বলা হয়। এক সাইড থেকে কমিউনিকেশন করলে তো একটা পরিপূর্ণ কমিউনিকেশন হলো না, কমিউনিকেশন তখনই সাকসেসফুল যখন এটা টু ওয়ে হবে। আমি বলছি আপনি উত্তর দিচ্ছেন, তার মানে আপনি বুঝেছেন, আমি বললাম আপনি উত্তর না দিলেন এটা কমিউনিকেশন হবে না। তো ওরা যদি জিজ্ঞেস করো কোথায় জিজ্ঞেস করো, একটা আমাকে কার্যকরী ওয়েবসাইট দেখেন বাংলাদেশের ট্যুরিজমের জন্য, কোন কার্যকরী ওয়েবসাইট নাই। তো মোট কথা আরেকটা জিনিস হচ্ছে ইউরোপে যেটা হয়, এয়ারপোর্ট থেকে তিন ধরনের রাস্তা বেরিয়ে যায়, নদী পথের, রেলপথের, সড়ক পথের, আপনি সিটির বিভিন্ন জায়গায় যাওয়ার। ওই মানে প্রত্যেকটা সিটিতেই তাই, প্রত্যেকটা এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার অনেক ধরনের ট্যাক্সি, বাস, ট্রেন, বাই রিভার, ঠিকঠাক করতে হবে। যাই হোক, আমাদের গল্প শেষ হবে
2: না। আমি আসলে চমৎকার করে একটা বিষয় শুনছিলাম, আমি প্রথম গত পর্ব বলেছিলাম যে আপু মানে একটা লাইন বলে শেষ করবো, সেটা হচ্ছে যে লাস্ট এর আগে একটা এপিসোড করেছি মালয়েশিয়া নিয়ে। তো আমি একটা বিষয় খুব অবাক হয়েছিলাম, মালয়েশিয়া নিয়ে যখন ঘাটাঘাটি করছিলাম, মালয়েশিয়া কিন্তু আমাদের পরে স্বাধীন হল। মাহাথির মোহাম্মদ এমন একটা মানুষ যিনি রোল মডেল বলা হয় মালয়েশিয়ার, হচ্ছে মানে এত চমৎকার করে সাজিয়েছেন, এত ডেভেলপ তারা হয়েছেন, এত ডেভেলপড হয়েছেন যে সেটা এখন রিয়েল এক্সাম্পল হয়ে যায়, মানুষ এখন প্রচুর ঘুরতে যায় এবং বিজনেস করতে যায়। তো এই জায়গা থেকে যে যতগুলো কথা আপনি পয়েন্ট বলেছেন, আমার কাছে মনে হলো যে দাসা মানে কার্যকর একটা পদক্ষেপ হয়তো যদি আমাদের প্রশাসন থেকে সরকার থেকে সেটা নেওয়া হয়। আর দিন শেষে আসলে আমি মানুষটা ধারণ করছি কিনা সেটাও ইম্পর্টেন্ট। আমি আমি আসলে কথা খেয়ে হারিয়ে ফেলছি, আসলে রিদম হারিয়ে ফেলছি যেটা বলছিলাম, এত এত বিষয় আসলে মাথায় আসছে। এবং আজকে এমন একটা এপিসোড করা হচ্ছে যেটা এলিজা আপুর সাথে আমি কথা শেষ করতে পারবো না, মানে আমি এত কিছু জানছি, আমার মনে হয় না এর আগে অনেক কিছু করা হয়েছে, এত লার্নিং আমার কোনো এপিসোডে ছিল, ট্রাস্ট মি, হিউজ লার্নিং ছিল। আর আমি শেষ একটা কথা বলতে চাই আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমি কৃতজ্ঞতা মানে শেষ করা যাবে না বলে আপনি সময় দিয়েছেন।
0: সময় অবশ্যই, কারণ হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করা সব থেকে বড় কথা। আমাদের দেশে ভ্রমণকারী সংখ্যা বাড়ুক, তাদেরকে ইন্সপায়ার করা যে ভ্রমণের সুযোগ তৈরি হোক, ক্ষেত্র তৈরি হোক, আর ভ্রমণকারীরা কথা বলতে পারে সেই ক্ষেত্রেও তৈরি হোক।
2: ডেফিনেটলি সেই জায়গা থেকে আমার মনে হলো যে এটা আপনি ভিতর থেকে চেয়েছেন বলে হয়তো আজকে আমরা এই চমৎকার একটা শো করতে সহজ হয়েছে। শেষবারের মতো কিছু বলবেন?
0: আসল কথা যে আমি আবারও বলেছি, বাংলাদেশের যেহেতু এটা বাংলাদেশ নিয়ে এপিসোড, বাংলাদেশের সমৃদ্ধির কমতি নেই, আমি যেই জায়গাটা নিয়ে কাজ করছি হেরিটেজ ট্যুরিজমের বিকাশ, আমার কাজের ট্যাগলাইন হচ্ছে, আমার প্রজেক্টের নাম হচ্ছে কোয়েস্ট আ হেরিটেজ জার্নি অফ বাংলাদেশ, যেটা আমার ব্যক্তিগত অর্থায়নে করা, আর এটা ট্যাগলাইন হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ থ্রু হেরিটেজ ট্রাভেল। নিশ্চয়ই সামনে অদূর ভবিষ্যতে আমাদের দেশে বিদেশি পর্যটকরা আসবেন, তারা আমাদের দেশের সমৃদ্ধিগুলো ঘুরে ঘুরে দেখবেন।
2: চমৎকার আপু বলেছেন এবং আমরা খুবই খুবই কৃতজ্ঞ আজকে এই চমৎকার একজন বিশেষ মানুষের ঘোরাঘুরি নিয়ে এত জ্ঞান, এত এত বিষয় জানেন এই মানুষটা, হয়তো আমি এভাবে আজকে কিংবা দুইটা পর্বে হবে না মানুষটা কোনোভাবে হয়তো জানা হতো না। সো আমরা আশা করছি আপনারা সবাই পুরোপুরি এই শোটা এনজয় করেছেন এবং অনেক কিছু জেনেছেন, অনেক কিছু জানার পাশাপাশি আসলে ব্যক্তি মানুষ হিসেবে আপনি যদি মানে খুব প্রচুর ট্রাভেল করেন, ঘোরাঘুরি করেন, সেই জায়গাটায় আসলে কোন কোন জায়গাতে সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার দিকে তাকালে শেষ করা যাবে না, সেই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে সেটার পরিবর্তন উন্নতির জন্য কি কাজ করা যেতে পারে, সেই পদক্ষেপগুলো আমাদের সবার নিতে হবে। আশা করছি সবাই ভালো থাকবেন, আগামী সোমবার রাত 9টায় ঠিক ঠিক একেবারে লেটস গোতে আপনাদের সাথে যুক্ত হয়ে যাবো আমি আর আসিফ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার.
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd. আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: iGas United.
2: Dhaka FM 90.4.
3: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
4: এই লন।
3: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: 们爱。
1: 胸前 Talk FM 90.4。
2: Hello。
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 p.m.
3: Take it or leave it.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is it?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা? আমবারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: ধুর, আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে
3: রে, লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

একদম ফ্রি, তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আমরা একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।